0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: আপনারা শুনছেন আনন্দধ্বনি আপনাদের সঙ্গে আমি তপারতি পরের শিল্পী প্রথমে দেবব্রত বিশ্বাস তারপরে শ্রবণা ভট্টাচার্য

আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী তপন প্রভু। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 মেগাহার্টজ FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সকালে ছুটে ছুটে অফিসে ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা, বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গী ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে 9903659992। আমাদের ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই, শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই, ভোরাই 107 FM রেইনবোতে।
2: সুপ্রভাত, 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা আজ আপনার সঙ্গে। আজ লতা মঙ্গেশকরের জন্মদিন। আজ ভোরাই শুরু হোক তারই গাওয়া একটি জনপ্রিয় গান দিয়ে। ফিরছি গানের পর।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। 107 FM রেইনবোতে শুনছেন ভোরাই, সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর আজকে লতা মঙ্গেশকরের জন্মদিন, শুরুর গানটাই তার গাওয়া ছিল ওঠো ওঠো সূর্যাই রে। আজকে মানে ভোরাই এবং নমস্কার কলকাতা এই দুটো অনুষ্ঠানেই বারবার কিন্তু আমি লতা মঙ্গেশকরের গান বাজাবো, কারণ ভারতীয় সঙ্গীত জগতে তার মতো এত বড় উজ্জ্বল নক্ষত্র আর তো কেউ নেই। তো আজকে ভোরাইতে কথা বলবো সম্পূর্ণ একটা অন্য ব্যাপার নিয়ে। পুজো তো এসে গেল, আর আমাদের পুজো মানেই কিন্তু মেয়েদের শাড়ি, সারা বছর যাই পরি না কেন এই পুজোর সময়টা কিন্তু আমাদের শাড়ি কিনতেও হয়, শাড়ি পরতেও হয়, শাড়ি পরেনি পুজোতে একদিনও, এরম মেয়ে খুঁজে পাওয়া প্রায় যাবে না বললেই হয়। জানেন কি, এই যে প্রত্যেকটা শাড়ি, বিভিন্ন রাজ্যের বিভিন্ন শাড়ি তো আছেই, সেই সঙ্গে সঙ্গে মানে ইতিহাসে জুড়ে থাকা এমন কিছু শাড়ি, যে শাড়ি হয়তো আমাদের এই মুহূর্তে হয়তো আমাদের দেশের সাথে অতটা সম্পর্ক নেই, কিন্তু এক সময় ব্রিটিশ আমলে আর কি, যখন ভারতবর্ষ অনেকটা বড়

ছিল, সেই সময়ে সেই শাড়ির জনপ্রিয়তা সাংঘাতিক ছিল। সেই সমস্ত শাড়ি নিয়েই কথা হবে, মানে শাড়ির ভাঁজে লুকোনো গল্প নিয়ে কথা হবে। একেবারে শুরুতে আপনাকে যে শাড়ির কথা বলবো সবাই জানেন, যখন ভারত ব্রিটিশের অধীনে ছিল তখনকার গল্প। শোনা যায় কলকাতার অভিজাত বাড়ির অন্দরমহলে প্রবেশ নিষেধ ছিল পুরুষদের। মিসেস ফ্যানি পার্কসের লেখায় জানা যায়, এমনিতে তো নিষেধ ছিল, ওই অন্দরমহল বলে একটা নিষেধ ছিল, কিন্তু মহিলারা যে শাড়িটা পরতেন, অভিজাত পরিবারের মহিলারা, সেই শাড়ি পরে একমাত্র তারা মহিলাদের সামনেই বেরোতে পারতেন, কারণ সেই শাড়ি এত স্বচ্ছ ছিল। আর জানেনই তো সেই সময় মানে পেটিকোট ব্লাউজ এসবের চল ছিল না, কিছুদিন বাদে আর কি শেমিজের চল হয়। তো এমন একটা শাড়ি যার জন্য সারা পৃথিবী পাগল ছিল, ঢাকাই মসলিন, যে কাপড় আংটির মধ্যে দিয়ে গলে যেত, আর মহিলারা সেই শাড়ি পরে স্বাভাবিকভাবেই কারুর সামনে খুব একটা যেতে পারতেন না, তবু এই শাড়ির জনপ্রিয়তা ছিল সারা পৃথিবী জুড়ে। শোনা যায় ব্রিটিশরা তাঁতিদের আঙ্গুল কেটে দিয়েছিল এই শাড়ি বোনার জন্য। এটা কতটা সত্যি কতটা মিথ্যে তা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা অনেক কিছু আছে, তবে একটা ঐতিহাসিক ঘটনা আছে যে সেটা হচ্ছে, এটা বহুল প্রচলিত একটা কিংবদন্তি, পরবর্তীকালে এটা একটা মানে বর্ণনাটা বিকৃত হয়েছে, কিন্তু আসল ঘটনাটা আলাদা। সেই আসল ঘটনাটা কি সেটা বলবো, কিন্তু তার আগে অবশ্যই একটা শাড়ির গান। আর এই গানটা আমি জানি আপনার পছন্দ হবে, বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে 107 FM রেইনবো।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় এখন ঠিক 6:15। শাড়ির ভাঁজে লুকোনো গল্প নিয়ে কথা হচ্ছে। তো শাড়ির ভাঁজে লুকোনো গল্পে প্রথমই যে গল্পটা এসেছে সেটা ঢাকাই মাসলিনের গল্প। তো এটার তো একটা বহুল প্রচলিত একটা গল্প আছে যে এই শাড়ি নাকি যারা বানাতো যেসব তাঁতিরা তাদের আঙুল নাকি ব্রিটিশরা কেটে দিয়েছিল। কিন্তু গল্পটার একটা মূল উৎস বলা যায়, গুরুত্বপূর্ণ উৎস হলো উইলিয়াম বোলসের 1772 সালের লেখা। সেখানে তিনি লিখেছিলেন যে কোম্পানির জোরপূর্বক কাজ করানোর চাপ থেকে বাঁচতে কিছু রেশম সুতো প্রস্তুতকারক নিজেরাই নিজেদের বুড়ো আঙুল কেটে ফেলার ঘটনা ঘটিয়েছিলেন বলে উনি উল্লেখ করেছেন। অর্থাৎ মূল বক্তব্যটি কিন্তু ব্রিটিশ কর্মকর্তারা যে তাদের আঙুল কেটে দিয়েছিল তা কিন্তু নয়, তারা ব্রিটিশের অধীনে তাদের নির্দেশে শাড়ি বুনবে না, সেই জন্য তারা নিজেদের আঙুল নিজেরাই কেটে দিয়েছিলেন। তো এই যে মসলিন সারা পৃথিবী জুড়ে যার অসম্ভব একটা জনপ্রিয়তা ছিল, সেই শিল্পের পতনটা ঘটলো কীভাবে, সেই ইতিহাসটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার এই যে বস্ত্রের ব্যবসা সেটার দাম নির্ধারণ আর চুক্তির ওপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। তাঁতিদের ওপর বিভিন্ন ধরনের বাণিজ্যিক চাপ, বাধ্যতামূলক চুক্তি এসব তৈরি হয়েছিল। একই সময়ে ব্রিটেনে শিল্প বিপ্লবের ফলে মেশিনে তৈরি তুলোর কাপড় ব্যাপক পরিমাণে তৈরি হতে পারে, মানে উৎপাদিত হতে শুরু করে স্বাভাবিক, মানে মেশিনে তো অনেক বেশি কাপড় তৈরি হয়। ব্রিটিশ শিল্পের তৈরি কাপড়ের সঙ্গে হাতে বোনার বাংলার সূক্ষ্ম কাপড়ের প্রতিযোগিতা আস্তে আস্তে কঠিন হয়ে পড়ে। তার কারণ হচ্ছে একটা ঢাকাই মসলিন বানাতে অনেকটা সময় লাগত, তার খরচও অনেক বেশি, স্বাভাবিকভাবে দামও অনেক বেশি, যার ফলে সাধারণ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের একটা মসলিন হয়তো জীবনে একবার কোনো মহিলা কিনতেন বাড়ির, কিন্তু সবসময় মসলিন পরা সে অভিজাত পরিবার ছাড়া সে কেউ তো পারত না। মুঘল দরবার ও অন্যান্য অভিজাত পৃষ্ঠপোষকদের চাহিদাও কিন্তু আস্তে আস্তে কমে যায়, ফলে সূক্ষ্ম মসলিনের যে বাজার সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তার উপর ব্রিটিশদের মানে চাপিয়ে দেওয়া নানান রকম করের ফলে মসলিন যারা বানাতেন তাঁতিরা তারা অনেকেই নিজের আঙুল কেটে ফেলেন, তারা অনেকেই আর আমরা তাঁত বুনতে পারছি না এইভাবে পিছিয়ে যান। এইভাবে আস্তে আস্তে মসলিন কিন্তু প্রায় হারিয়ে যায়। শাড়ির সঙ্গে জমে থাকে অনেক গল্প, প্রত্যেকটা রাজ্যের শাড়ির সঙ্গেই জুড়ে আছে নানান গল্প। যেমন আমাদের পাশের রাজ্য ওড়িশার বোমকাই শাড়ির সঙ্গেও কিন্তু জুড়ে আছে এক গল্প, সেই গল্প বলবো, কিন্তু তার আগে আপনার জন্য রয়েছে অবশ্যই একটা গান, আর সেই গানটা কিশোর কুমার আর আশা ভোঁসলের ডুয়েট।

0: সকালে ছুটে ছুটে অফিসে ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা, বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গে ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে 9903659992। আমাদের ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow কলকাতা, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে, আর আজকে বলছি শাড়ির ভাঁজে লুকোনো গল্প। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। তো ঢাকাই মাসলিনের গল্প দিয়ে তো গল্প শুরু হয়েছিল, এবার আমাদের পাশের রাজ্য ওড়িশার বোমকাই শাড়ির ভাঁজেও কিন্তু গল্প আছে। বোমকাই শাড়িটা কি? সম্বলপুরি শাড়ি, যেটাকে আমরা কটকি শাড়ি বলি সাধারণ ভাষায়, ইক্কাতের কাজ থাকে। বোমকাই শাড়িটা কিন্তু একটু অন্য রকম। বোমকাই শাড়ি উড়িষ্যার সুবর্ণপুর বা সোনপুরও বলা হয় অঞ্চলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। এর বৈশিষ্ট্য হল শাড়ির শরীর ও পাড়ে সূক্ষ্ম নকশা থাকে, একদম ছোট ছোট। ইক্কাতেরই নকশা কিন্তু খুব ছোট ছোট। মাছ, ফুল, পাখি ও জ্যামিতিক মোটিভ, গাঢ় রঙের সঙ্গে উজ্জ্বল পাড় ও আঁচল হাতে বোনা হওয়ায় মানে প্রত্যেকটা শাড়িতে কারিগরের নিজস্ব কাজ ফুটে ওঠে। আর এই শাড়ি জনপ্রিয় করেছিলেন কারা জানেন? উড়িষ্যার মন্দিরের দেবদাসীরা।

0: এই শাড়ি যে শুধুমাত্র দেবদাসীদের জন্য তৈরি হতো তা কিন্তু নয়, কিন্তু দেবদাসীরা এই শাড়ি পরে মন্দিরে নাচতেন। তো মানে উড়িষ্যার মন্দির সংস্কৃতিতে মাহারি নামে পরিচিত এক শ্রেণীর মন্দির নৃত্যশিল্পী ছিলেন। তো অনেক সময় এদেরকেই আর কি ভারতীয় দেবদাসী প্রথার মানে বৃহত্তর যে দেবদাসী প্রথা তার সঙ্গেই মাহারি সম্প্রদায়কে যুক্ত করে আলোচনা করা হয়। তো মাহারি কারা ছিলেন সেটা আগে বলি। সেটা হচ্ছে জগন্নাথ মন্দিরের ধর্মীয় সাংস্কৃতিক পরিসরে মাহারি নামে মন্দির নৃত্যশিল্পীদের একটি ঐতিহ্য ছিল। আর এই প্রাচীন মাহারি নৃত্যধারা থেকে কিন্তু পরবর্তীকালে ওড়িশি নাচের বিকাশ ঘটে। তো তাদের নাচ ছিল মানে শুধু বিনোদনের জন্য নয়, মন্দিরের আচার ধর্মীয় সংস্কৃতির একটা অংশও ছিল। তো তাদের যে পোশাকটা সেই পোশাকেরও গুরুত্ব ছিল, মন্দিরের নৃত্য আচার অনুষ্ঠানের সঙ্গে সেটা জুড়ে ছিল। তো ওড়িশার তাঁতিরা বিভিন্ন ধরনের সূক্ষ্ম নকশা ইক্যাত এবং মন্দির থেকে পাঠানো যেসব মোটিফ সেসব ব্যবহার করতেন। তো ওড়িশার এই ঐতিহ্যবাহী যে বস্ত্র আর কি তাতে মাছ পাখি পশু শঙ্খ রুদ্রাক্ষ এবং মন্দিরের চূড়ার মতো নকশা দেখা যায়। তো এই যে শাড়ি মানে বোমকাই শাড়ি তার সঙ্গে কিন্তু মাহারি সম্প্রদায় সেই সঙ্গে সঙ্গে মন্দিরের নৃত্য দেবদাসী প্রথা সমস্ত কিছু কিন্তু জুড়ে আছে। এমন নয় যে শুধু দেবদাসীরাই পরতেন, কিন্তু তারা যখন মন্দিরে নাচ করতেন তখন এই শাড়িই পরতেন, কারণ মন্দিরের আচার ও মাহারি নৃত্যের সঙ্গে এই শাড়ির খুব মানে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো বিভিন্ন ওড়িশি শাড়ির নিজস্ব ধারার তো বিকাশ হয়েছে আস্তে আস্তে, যার মধ্যে বোমকাইও একটা। তো তার মধ্যে লুকিয়ে থাকা গল্পটা ভাবুন। তো এইরকমভাবেই অনেক শাড়ির কথা বলবো, সেই শাড়ির সঙ্গে লুকিয়ে থাকা গল্পের কথাও বারবারই বলবো। কিন্তু তার আগে এমন একটা গান, যে গানটা আমরা কখনো ভুলতে পারবো না, মান্নাদের কণ্ঠে মৌচাক ছবি থেকে। কিছুদিন আগে আমাদের মধ্যে থেকে চলে গেছেন অভিনেত্রী মিঠু মুখার্জি, তো তিনি ছিলেন এই ছবির নায়িকা। যদি এই গানটি পিকচারাইজ করা হয়েছিল উত্তম কুমার এবং সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে, তো সেই গানটি এবার আপনার জন্য।
1: এবার মোলে সুতো হবো

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর শাড়ির ভাঁজে লুকোনো গল্প নিয়ে কথা হচ্ছে। বিভিন্ন রাজ্যের শাড়ি এবং সেই শাড়ির মধ্যে লুকিয়ে থাকা গল্প। তো সবার সেরা শাড়ি তো বেনারসি শাড়ি, আমরা জানি। এর ইতিহাস কিন্তু উত্তরপ্রদেশের বেনারস শহরের যে প্রাচীন একটা রেশম বয়নও, সেই সঙ্গে ভারতীয় রাজপরিবারের পৃষ্ঠপোষকতার তার সঙ্গে জড়িত। কারণ বেনারসি শাড়ির একটা গয়নার মতো আর কি, সেই শাড়িতে সোনার উপর জরি ব্যবহার করা হতো এক সময়, আর সেই শাড়ি পরলে গয়নাও ম্লান হয়ে যায়। এই শাড়ির মধ্যে অনেক রকম প্রভাব এসছে, মুঘল প্রভাব তো বেনারসি বুননের নকশায়, মুঘল যুগের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। ফুল, লতাপাতা, পাখি, এগুলোর সূক্ষ্ম নকশা, জরির ব্যবহার, এর মধ্যে না পারস্য আর মুঘল শিল্পরীতির ছাপ দেখা যায়। আর এই যে বেনারসি তৈরি করেন যারা কারিগর, বেনারসের তাঁতিদের বহু প্রজন্ম ধরে রেশম ও জরি দিয়ে তারা কিন্তু এই শাড়ি তৈরি করে আসছেন। রাজকীয় পৃষ্ঠপোষকতা সব সময় পেয়েছে বেনারসি শাড়ি, কারণ শাড়িটাই এত রাজকীয় দেখতে। মুঘল আমল এবং পরবর্তী সময়ে রাজপরিবার ও অভিজাতদের পৃষ্ঠপোষকতায় এই বস্ত্রশিল্প সমৃদ্ধ হয়। যেরকম ঢাকাই মাসলিনের জনপ্রিয়তা ছিল সারা পৃথিবী জুড়ে, সেটা একটা অন্য ধরনের শাড়ি, আর বেনারসির জনপ্রিয়তাও কিন্তু সাংঘাতিক, সেটাও সারা পৃথিবী জুড়ে। কারণ এত মানে উজ্জ্বল শাড়ি, এত অলঙ্কারের মতো একটা শাড়ি, সেটা সাধারণভাবে রাজারাজারা তো পরতেনই, সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ বিয়েতে কিন্তু বেনারসি শাড়িতে, বিশেষ করে উত্তর ভারতীয় এবং আমাদের বাঙালিদের মধ্যেও বিয়ের শাড়ি মানে বেনারসি শাড়ি। বাঙালি সংস্কৃতিতে একটা বিশেষ স্থান করে নিয়েছে বেনারসি শাড়ি বিয়ের শাড়ি হিসেবে। বাঙালি কোনের ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে লাল বা গাঢ় রঙের বেনারসির একটা দীর্ঘ সাংস্কৃতিক সম্পর্ক তৈরি হয়েছে। আর এর জরি, বুটিদার নকশা, সোনালি বা রূপলি জরি, বুটি, জাল, ফুলের নকশা, বেনারসির এটা অন্যতম পরিচয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বেনারসি শাড়ির ইতিহাসকে শুধু মুঘল যুগ দিয়ে শুরু করা ঠিক নয়। বারাণসীতে কিন্তু বস্ত্র আর রেশম বয়নের ঐতিহ্য তারও আগে ছিল। মুঘল আমলে যেটা হয়েছে যে পারস্য প্রভাবিত যেসব নকশা জরি, সেটা তাদের যখন তারা বুনেছে শাড়ি, সেটার একটা বিশেষ রূপ আরও বেশি করে বিকশিত হয়েছে। তো বেনারসি যেমন উত্তর ভারত এবং আমাদের পূর্ব ভারতের, মানে বিশেষ করে আমাদের বাংলার কোনেদের বেনারসি পরে বিয়ে করার, মানে বিয়ের শাড়ি হিসেবে ভীষণই প্রচলিত, সেরকম দক্ষিণ ভারতে একটা ভীষণ জনপ্রিয় শাড়ি হচ্ছে কাঞ্জিভরম বা কাঞ্চিপুরম, যাই বলুন না কেন। সেই শাড়ির কথা বলবো, কিন্তু তার আগে আজ লতা মঙ্গেশকরের জন্মদিন, কাজেই তার গাওয়া গান শোনাবো না হতেই পারে না। শুনুন গানটা, ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছে আপনার সঙ্গে, আর সময় এখন ঠিক 6:40। কথা হচ্ছে শাড়ির ভাঁজে লুকোনো গল্প নিয়ে। শাড়ির ভাঁজে কত যে গল্প, শাড়ির ভাঁজের গল্পের সঙ্গে অনেক আবেগও জড়িয়ে আছে মানুষের। যেমন ঢাকাই মাসলিন, যেটা লুপ্ত প্রায়, মানে এখন তো পাওয়াই যাবে না, হয়তো মিউজিয়ামে পাওয়া যাবে। একটা সময় নাকি সেটা আংটির মধ্যে দিয়ে চলে যেত, ছোট্ট দেশলাই বাক্সে ভরে নেওয়া যেত। যে শাড়ি পরতেন অভিজাত বাড়ির মহিলারা, এবং সেই শাড়ি পরে তারা অন্দরমহলেই থাকতেন, বাইরে বেরোনোর অবস্থা ছিল না, একমাত্র মহিলাদেরই সেই অন্দরমহলে প্রবেশের অধিকার ছিল। তার কারণ সে শাড়ি এত স্বচ্ছ, কিন্তু তাতে সুতোর কাজ অসাধারণ। একটা সময় ব্রিটিশদের অত্যাচারে এই শাড়ি কিন্তু আস্তে আস্তে লুপ্ত হয়ে যায়। তারপরেই বলছিলাম আপনাকে উড়িষ্যার বোমকাই শাড়ির কথা। সে যে শাড়ির সঙ্গে দেবদাসী এবং তাদের মন্দিরের নৃত্যের একটা অদ্ভুত সম্পর্ক জুড়ে আছে, কত কষ্টের বলুন তো তাদের জীবন। তো সেই ঈশ্বরের কাছে তাদের জীবন পুরোপুরিভাবে বলা হতো সমর্পিত, কিন্তু তাদের জীবনটা বড়ই কষ্টের ছিল। দেবদাসীদের নিয়ে নানান লেখা পড়লে সেটা নিশ্চয়ই জানতে পারবেন, কিন্তু সেই বোমকাই শাড়ির সঙ্গে তাদের জীবন অনেকটা জুড়ে আছে। বললাম বেনারসি শাড়ির কথা, এমন অভিজাত, এমন উজ্জ্বল গয়নার মতো শাড়ি, যে শাড়ি সারা পৃথিবীতে সমাদৃত। এবং আমাদের পশ্চিমবাংলায় তো বিয়ের কনেরা বেনারসি শাড়ি ছাড়া বিয়েই করে না, উত্তর ভারতেও বেনারসি ভীষণ জনপ্রিয়। তেমনি দক্ষিণ ভারতের খুব জনপ্রিয় শাড়ি হচ্ছে কাঞ্জিভরম, কাঞ্চিপুরমও বলা হয়। কাঞ্চিপুরমে, তামিলনাড়ুর কাঞ্চিপুরম শহরে এই শাড়ির জন্ম। আর এই শাড়ির ইতিহাসও কয়েক শতাব্দী পুরনো, আর মূলত দক্ষিণ ভারতের রেশম বয়ন ও মন্দির সংস্কৃতির সঙ্গে এটা গভীরভাবে যুক্ত। টেম্পল পাড় বলে না, মানে মন্দিরের যে চূড়ো, সেইভাবে পাড় এই শাড়ির। রেশম বয়নের ঐতিহ্য যেটা, সেটা কাঞ্চিপুরমে বিশেষ ধরনের খাঁটি রেশম দিয়ে শাড়ি বোনার ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। আর এই শাড়ির মধ্যেও কিন্তু রাজকীয় ও ধর্মীয় প্রভাব রয়েছে। বিজয়নগর যে সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যের সময় ওই অঞ্চলের তাঁত শিল্প বিশেষভাবে বিকশিত হয়, এটা ঐতিহাসিকভাবে জানা যায়। আর এখানকার যে তাঁতি সম্প্রদায় ছিলেন আর কি, দেবাঙ্গা, সালিয়ার, এই সব তাঁতি সম্প্রদায়, তারা দক্ষিণ ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী তাঁতি সম্প্রদায় বলা যায়। তারা কাঞ্চিপুরম রেশম শিল্প যে সারা দেশে কেন বিদেশেও ছড়িয়ে পড়েছে, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর মধ্যে। এবার কাঞ্চিপুরমই বলুন আর কাঞ্জিভরমই বলুন, সেই শাড়ির বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য হচ্ছে মোটা আর উজ্জ্বল রেশম। আমাদের এদিকে যেরকম, মানে মুর্শিদাবাদি সিল্ক তো ভীষণই হালকা পাতলা, কিন্তু দক্ষিণের যে সিল্ক সেটা কিন্তু সবসময় ভারী, হ্যাঁ, আর খুব উজ্জ্বল রঙের হয়। সেই সঙ্গে জড়ি আর শরীর পাড় আঁচলের একদম মানে বৈপরীত্য থাকে। যদি ধরুন শাড়িটা হয়েছে লাল রঙের, আপনি দেখবেন অদ্ভুতভাবে পাড়টা অফ হোয়াইট, কিন্তু তাতেই ভালো লাগছে। তুতে রঙের শাড়ি, অফ হোয়াইট পাড়। এই যে ঐতিহ্যবাহী একটা ব্যাপার আর কি, এই শাড়ির পাড় আর শাড়ির শরীর যেটা, সেটা কিন্তু আলাদা অংশ হিসেবে বোনা হয়, তারপরে এদেরকে জোড়া দেওয়ার একটা বিশেষ কৌশল আছে। তো কাঞ্চিপুরম সিল্ক শাড়ি দক্ষিণ ভারতের বিয়েতে কিন্তু এই শাড়ি পরা হয়, আর বিভিন্ন উৎসবেও এই শাড়ি সবচেয়ে ঐতিহ্যবাহী পোশাক। আসলে আমাদের প্রত্যেকটা রাজ্যে কিছু না কিছু শাড়ি আছে, কিছু না কিছু সেই শাড়ির গল্প আছে। সব শাড়ি আর সব শাড়ির গল্প তো বলতে পারবো না, একটু একটু চেষ্টা করছি আর কি কয়েকটা বলার। তবে কলকাপাড়ের নীল শাড়ির একটা আবেদন আছে সব সময়। কুমার শানুর কণ্ঠে এই গানটাই এবার আপনার জন্য 107 FM রেইনবো।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছে আপনার সঙ্গে। আর আজ শাড়ির ভাজে লুকোনো গল্প নিয়ে কথা বলছে। শাড়ির ভাজে লুকোনো গল্পতে অনেক গল্পই তো বললাম, তবে আমাদের উত্তর পূর্ব ভারতের একটা শাড়ির কথা বলতেই হয়। সেই শাড়িটা হচ্ছে মণিপুরী শাড়ি। মণিপুরী শাড়ি খানিকটা আমাদের তাঁতের শাড়ির মতো দেখতে, কিন্তু দেখতে হলেও অন্যরকম। তাদের শাড়ির যে কাজটা সেটা ওই দক্ষিণের টেম্পল পার্ক তাদেরও শাড়িতে থাকে। তো এই যে মণিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প, এটা না ওদের মেইতেই সংস্কৃতির সঙ্গে যুক্ত। হাতের তাঁতে বোনা হয় এই শাড়ি। ঐতিহ্যগতভাবে ফানেক আর এনাফি ধরনের বস্ত্রের নকশা থেকে প্রভাবিত। ফানেক তো দেখেছেন, উত্তর পূর্ব ভারতে যারা গেছেন বেড়াতে ফানেক পরে থাকতে তো দেখেছেন, আর সেই সঙ্গে সঙ্গে এনাফি সেটাও দেখেছেন। তো সেই শিল্পের কিন্তু প্রভাব রয়েছে মণিপুরী শাড়িতে। মানে আমাদের ছোটোবেলায় যখন আমার ছোটোবেলার অনেকটাই মানে ছুটির সময়গুলো বেশিটাই উত্তর পূর্ব ভারতেই কাটতো, যেহেতু মামাবাড়ি মাসির বাড়ি সব ওই দিকটাতেই। তো সেই সময় আমরা দেখেছি যে মণিপুরী শাড়ি মূলত সাদা বা অফ হোয়াইটই হতো, তার সঙ্গে বিভিন্ন রঙের পাড়, লাল, কারোর গোলাপি, কখনো কখনো নীল, কখনো কখনো সবুজ, এরকম দেখেছি। পরবর্তীকালে দেখেছি, মানে এখন তো ভীষণভাবে দেখি, এখন তো ভীষণ ফিউশন শাড়ির চল চলছে, ভীষণভাবে শাড়ি নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে এখন। না মণিপুরী শাড়ি, আমি গত বছরই একটা শাড়ি কিনেছি, যেই শাড়িটার জমিটা পুরো কালো, সেটা লাল আর সবুজে ওইরম টেম্পল পার, অন্যরকম লাগছে। মণিপুরী শাড়ি যে ঐতিহ্যবাহী শাড়ি তার সঙ্গে থেকে একটু আলাদা, কিন্তু একদম অন্যরকম একটা আবেদন আছে ওই শাড়িরও। উজ্জ্বল রং, জ্যামিতিক নকশা আর সূক্ষ্ম বুনন, মণিপুরী শাড়ি একদম সূক্ষ্ম বোনা হয়। মণিপুরের নারীদের ঐতিহ্যবাহী পোশাকের ধারাই আধুনিক মণিপুরী শাড়ির নকশায় প্রভাব ফেলেছে। এমনকি মণিপুরী নাচ যখন হয় তখন ওরা যে পোশাকটা পরে, সেই পোশাকের যে পোশাকের মধ্যে যে ডিজাইন থাকে আর কি, সেই ডিজাইনের মধ্যেও কিন্তু এই নকশাগুলো পাওয়া যায়। তো কথা তো প্রায় শেষের দিকে চলে এসেছে, তো কথা যখন শেষের দিকে চলে এসেছে তখন আমি আরেকটা শাড়ির কথা বলি, সেটা হচ্ছে বাঁধনি। এটা গুজরাট ও রাজস্থান, বিশেষ করে গুজরাটের কচ্ছ আর সৌরাষ্ট্র, রাজস্থানের কিছু অঞ্চলে, এটা ভারতের প্রাচীন টাই অ্যান্ড ডাই বস্ত্রশিল্পের একটা গুরুত্বপূর্ণ ঐতিহ্য বলা যায়। কারণ টাই অ্যান্ড ডাই মানে বেঁধে সেটাকে ডাই করা, তো সেইভাবেই বাঁধনি হয়, এখনও হয়। আর সাধারণত ন্যাচারাল যে কালার্স সেগুলোই ব্যবহার করা হয়, ছোটো ছোটো অংশ সুতো দিয়ে, ছোটো ছোটো ঢিল, ছোটো মানে সুতো দিয়ে বেঁধে বেঁধে, শক্ত করে বেঁধে, তারপর রঙে ডোবানোর পর সেটাকে শুকোনো হয়, তারপর ওই সুতোর ভেতরে যেটা রয়েছে সেই পোর্শনটা খুলে দেওয়া হয়। এই বাঁধা থেকেই বাঁধনি। রাজস্থান আর গুজরাটের রাজ পরিবার এই শিল্পের সঙ্গে কিন্তু, মানে এই শিল্পকে তারা ভীষণ সাহায্য করেছেন, তারা পৃষ্ঠপোষক ছিলেন এই শিল্পের। বিশেষত রাজস্থানের বিয়ের পোশাক আর ওড়নায় বাঁধনি গুরুত্বপূর্ণ রং হয়ে ওঠে। আর রঙের লাল, হলুদ, সবুজ, এই সব উল্লেখযোগ্য রং ঐতিহ্যগতভাবে বাঁধনিতে কিন্তু ব্যবহার করা হয়। আর বিশেষ নকশা হচ্ছে কাপড়ে অসংখ্য ছোট অংশ বেঁধে রং করার ফলে বিন্দু, ফুল, ঢেউ, জালির মতো নকশা তৈরি হয়। চুনরি, লেহরিয়া, ওশিবরির মতো অন্যান্য রং প্রয়োগের ঐতিহ্যের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক সম্পর্কও রয়েছে, যদিও একই কৌশল নয়, সবকটা আলাদা আলাদা। তো বাঁধের কিন্তু প্রত্যেকটা, এই যে বাঁধন না, এটা হাতে বাঁধা হয়, প্রচুর সময় লাগে, প্রচুর দক্ষতা লাগে। আরেকটা শাড়ির কথা না বলে পারছি না, সেটা কাশ্মীরি শাড়ি, হয়তো দেখেছেন কেউ কেউ পরেওছেন। এই শাড়ির শিকড় কিন্তু কাশ্মীর উপত্যকার কাশিদা যে সূচি শিল্প, যেটা পশমিনাতে করা হয় বা শলের মধ্যে দেখেছেন এই কাজ, কাশিদা সরু সরু সরু সরু কাজ, সেই কাশিদা সূচিকর্ম কিন্তু কাশ্মীরি শাড়িতেও থাকে। ফুল পাতা, কাশ্মীরের প্রকৃতির বিভিন্ন মোটিভ খুব সূক্ষ্ম হাতে সেলাই করা হয়। আর এর মধ্যে দেখবেন চিনার পাতা, বাদামি ফুল, লতা পাতা, ফুলের নকশা কাশ্মীরি শিল্পে ভীষণ জনপ্রিয় আর কি। আর এই কাশ্মীরি যে নকশা, সেই কাশ্মীরি নকশা কিন্তু এটা অনেকটাই কিন্তু পারস্য প্রভাব এতেও রয়েছে। হ্যাঁ, পারস্যের শিল্পরীতি, মধ্য এশিয়ার শিল্পরীতি, সেগুলো কিন্তু কাশ্মীরি শাড়ি, কাশ্মীরি পশমিনার ওপরে যে কাজ হয়, শালের ওপর যে কাজ হয়, সেগুলোর মধ্যে কিন্তু রয়েছে। আরও অনেক শাড়ির অনেক গল্প বাদ চলে গেল। আমাদের দেশটা এত বড়, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা নানান শাড়ির নানান গল্প আছে। আরও একদিন যদি আসি বাকি গল্পগুলো নিশ্চয়ই আপনাকে শোনাবো। আর এখন আপনাকে জানিয়ে দিই আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসব আবার আপনার কাছে, আর তখন সঙ্গে করে নিয়ে আসব অবশ্যই নমস্কার কলকাতা, নমস্কার কলকাতায় অনেক কথা হবে। আর আজকে বেশ কিছু বিশিষ্ট মানুষের জন্মদিন, বিশেষ করে লতা মঙ্গেশকরের জন্মদিন, কাজেই নমস্কার কলকাতাতেও লতা মঙ্গেশকরকে বারবার শুনবেন। তবে এখন যে গানটা রেখেছি সেটা একটা খুব মজার, শাড়িকে নিয়েই গান কিন্তু খুব মজার একটা গান। তো এই গানটা সমীর গাওয়া, শুনে রাখ হাল প্যাশানের শাড়ি দিবি। শুনুন 107 FM রেনবো, আমি অরুণিমা, ফিরছি গান আর খবরের পর, সঙ্গে নিয়ে নমস্কার কলকাতা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন আইবি এবং ব্যাংক কর্মচারীদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ইউবিইউ এর মধ্যে গতরাতে আলোচনা ইতিবাচক সাড়া মেলায় আজ থেকে তিন দিনের প্রস্তাবিত ব্যাংক ধর্মঘট আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয়ত্ব বেসরকারি ব্যাংকগুলির গ্রাহক পরিষেবা স্বাভাবিকই থাকবে। দেশ আজ সার্জিক্যাল স্ট্রাইকের দশম বার্ষিকী পালন করছে। নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। 2016 সালের 28 সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার অপর পারে জঙ্গিদের ঘাঁটিগুলির ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালায়। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ক দুদিনব্যাপী এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। এর মূল ভাবনা রবি অভিযান 2026। আগামী রবি মরশুমের জন্য কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। নেপালে টানা চার দিন প্রবল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধ্বসের ঘটনায় অন্তত 21 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ 5 জন এবং আহত রয়েছেন আরও 5 জন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সারা দেশে 247টি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত। বীরভূমের বোলপুরে বিজেপির বুথ সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে গত সন্ধ্যায় চন্দন ভাল্লা নামে ওই ব্যক্তি কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে পুরসভার 11 নম্বর ওয়ার্ডে ত্রিশুলাপট্টি এলাকায় তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে গতকাল প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের একদিনের সিরিজে 1-0 এগিয়ে গেছে। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: কি লিখি তোমার?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আজ আপনার সঙ্গী আমি অরুণিমা। আর এই যে একটা পুজো পুজো আসছে এরকম একটা সময়, এই সময়টা মনটা যে কি খুশি খুশি থাকে না সেটা বলার নয়। এরকম একটা খুশি খুশি মনে চায়ের কাপে দিন প্রথম চুমুক, তারপর আপনার আর আমার তুমুল আড্ডা জমুক, ফিরছে একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি। আর বৃষ্টি তো কিছুতেই যাচ্ছে না, সেই জন্য একটা বৃষ্টি বৃষ্টি গান শোনাতে ইচ্ছে হলো। শ্রাবণ পেরিয়ে গেছে অনেক দিন, তবুও এই গানটা না বড্ড ভালো লাগে, সকালবেলা মনটা একদম অন্যরকম করে দেয়। রূপঙ্করের গাওয়া আজ শ্রাবণের বাতাস বুকে আপনার জন্য 107 FM রেইনবো। শুনুন, ফিরছি গানের পর সঙ্গে নিয়ে দিনের ডায়েরি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর খুলে ফেলেছি দিনের ডায়েরি। দিনের ডায়েরি খুলে প্রথমেই যেটা জানানোর সেটা হচ্ছে যে আজ ওয়ার্ল্ড র‍্যাবিস ডে। কুকুর, বেড়াল, শেয়াল এরা যদি কামড়ে দেয় সঙ্গে সঙ্গে চলে যাবেন ডক্টরের কাছে, একদম সময় নষ্ট করবেন না, কারণ র‍্যাবিস কিন্তু সাংঘাতিক রোগ, মানুষের প্রাণ অবধি যেতে পারে। আজ আবার ইন্টারন্যাশনাল ডে ফর ইউনিভার্সাল অ্যাক্সেস টু ইনফর্মেশন, কাজেই এই যে আমরা সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি সব সময়, তো এই সব ডেটা, এইসব ইনফরমেশন আমরা যাতে আরও ভালো করে জোগাড় করতে পারি, আরও ভালোভাবে অ্যাক্সেস করতে পারি, সেই সব উদযাপনের দিন আজ। আর আজকে থেকে চেষ্টা করুন প্লাস্টিক ত্যাগ করে ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র ব্যবহার করার, অন্তত আজকের দিনটা অন্তত একটা জুটের ব্যাগ বা কাগজের ব্যাগ ব্যবহার করুন। আজ গ্রিন কনজিউমার ডে, যারা পরিবার মানে পরিবেশকে সুরক্ষিত রাখার জিনিসপত্র ব্যবহার করেন, কেনেন, তাদের দিন আজ। আর আজকে ইচ্ছে মতো বোকা বোকা প্রশ্ন করুন, কারণ আজ আস্ক আ স্টুপিড কোশ্চেন ডে। কী বোকা প্রশ্ন করবেন বলুন তো, সেই সব মেসেজে জানাবেন আমাকে। আর এখন যেটা করব সেটা হচ্ছে বন্ধ করব দিনের ডায়েরি। আর দিনের ডায়েরি বন্ধ করে অবশ্যই লতা মঙ্গেশকরের গাওয়া একটা গান আপনাকে শোনাবো, কারণ আজ তার জন্মদিন। এবারে

গানটা আসছে লতা মঙ্গেশকর আর কিশোর কুমারের ডুয়েট, খুবই জনপ্রিয় একটা গান। আর এই গানটা আপনাদের প্রায় প্রত্যেকেরই শোনা অনুসন্ধান ছবি থেকে। শুনুন গানটা, ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা

আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? আপনি জানেন কোন কোন বিশিষ্ট মানুষের সঙ্গে আপনি নিজের জন্মদিন শেয়ার করছেন? 107 FM রেনবো নমস্কার কলকাতায়, আমি অরুণিমা। এবার আপনাকে জানাবো সেটা, আজ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিন। 1929 সালে আজকের দিনে তিনি জন্মেছিলেন। 1907 সালে আজকের দিনে জন্মেছিলেন বিপ্লবী ভগৎ সিং। আজ আবার আমাদের প্রিয় অভিনেতা রণবীর কাপুরেরও জন্মদিন, অভিনেত্রী মৌনী রায়েরও জন্মদিন। ভাবুন কতজন বিশিষ্ট মানুষের সঙ্গে আপনি নিজের জন্মদিন শেয়ার করছেন। আর আজকে যেহেতু লতা মঙ্গেশকরের জন্মদিন, বারবারই তার গাওয়া গান আমরা শোনাচ্ছি। এবারে যে গানটা শোনাবো, যদিও সেটা তার গাওয়া নয়, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনার ভালো লাগবেই। আসলে গান এমন একটা জিনিস না, আমাদের একটা অন্য ধরনের আনন্দ দেয়, তাই না? আমাদের মনটাকে কোথায় যেন ভাসিয়ে নিয়ে চলে যায়। তবে একটা কথা বলে রাখি, তিনেককে তিন গানের হ্যাট্রিকে কিন্তু আমরা এই যে বিশিষ্ট তিনজনের জন্মদিন, তিনজনের জন্মদিনকেই মনে করাবো তিনটে গানে, সেটা বলছি একটু পরে কোন কোন গান। কিন্তু তার আগে এখন তিমির বিশ্বাস আর সোমলতা আচার্যর গাওয়া এই গানটা আপনার জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল, হালচাল।
4: হাওয়া অফিসের হালচাল এইবার জানিয়ে দেব। নমস্কার কলকাতায় 107 FM রেইনবোয়। তো কি বলছে হাওয়া অফিস আগামী 24 ঘন্টার পূর্বাভাসে? যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আংশিক মেঘলা আকাশ, আর অবশ্যই মেঘ ভেসে বেড়াবে, বিশেষ করে বিকেলের দিকে কিন্তু মেঘলা ব্যাপারটা বেশি হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। এবার গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম, আর সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 68%। গত 24 ঘন্টায় না কোনো বৃষ্টি হয়নি। এইবার আমাদের মৎস্যজীবী বন্ধুদের জন্য কিন্তু সতর্ক বার্তা রয়েছে। জানেনই তো নিম্নচাপ ঘনীভূত হয়েছে দক্ষিণ মায়ানমার উপকূলবর্তী এলাকা এবং পার্শ্ববর্তী আন্দামান উপকূলে। সেই নিম্নচাপ গতকাল থেকে এগোচ্ছে মায়ানমার এবং বাংলাদেশ উপকূলে। তাই বঙ্গোপসাগর উপকূলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে হাওয়া বইবে, সেটা 65 কিলোমিটার বেগেও হবে। আর সেই সঙ্গে সঙ্গে সমুদ্র কিন্তু উত্তাল থাকবে আজ থেকে 30 তারিখ পর্যন্ত। না, আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর উপকূলের জন্য কোনো রকম সতর্ক বার্তা নেই, তবুও আমাদের মৎস্যজীবী বন্ধুদের অনুরোধ করা হচ্ছে যে আগামীকাল মানে 29 তারিখ থেকে 30 তারিখ নর্থ ইস্ট বে অফ বেঙ্গল মানে উত্তর পূর্ব দিক বঙ্গোপসাগরের এবং বাংলাদেশের কাছাকাছি যেসব উপকূল রয়েছে সেই সব উপকূল এলাকা থেকে আপনারা দয়া করে সমুদ্রের গভীরে যাবেন না। তাহলে জানিয়ে দিলাম তো হাওয়া অফিসের হালচাল,
3: হাওয়া অফিসের হালচাল, হালচাল।
4: আর হাওয়া অফিসের হালচালের পর একটা অবশ্যই ভালোবাসার গান, অরিন্দম আর শালমালি খোলকারের গাওয়া, শুনুন 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শহরের ইতি কথা,
4: শহরের ইতিকথা 107 FM রেইনবো, নমস্কার কলকাতায় শহরের ইতিকথা নিয়ে আসি রোজ আমরা। আজ আমি অরুণিমা নিয়ে এসেছি শহরের ইতিকথা। শহরের ইতিকথা মানেই এই কলকাতা শহরের মধ্যে লুকিয়ে থাকা আরেকটা কলকাতাকে খুঁজে বার করা। আর শহরের ইতিকথায় আজ যে জায়গাটার কথা বলবো, সেই জায়গার সঙ্গে অনেক ইতিহাস জুড়ে রয়েছে। লিলি কটেজ, যার বাংলায় নাম হলো কমল কুটির, ঊনবিংশ শতকের কলকাতার ব্রাহ্ম সমাজ ও নারী শিক্ষার ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত এই লিলি কটেজ। এটা ছিল কেশবচন্দ্র সেনের কলকাতার বাড়ি এবং পরবর্তীকালে নারী শিক্ষার একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2006 সালে কমল কুটিরকে ঐতিহ্যস্থল হিসেবে নথিভুক্ত করেছে। তো কেশবচন্দ্র সেন 1838 থেকে 1848 এই সময়টা এই বাড়িটায় পরিবার নিয়ে থাকতেন। বাড়িটা সেই সময় সার্কুলার রোড অঞ্চলে অবস্থিত ছিল, মানে এখন যেটা 78 নম্বর এপিসি রায় রোড, রাজাবাজার এলাকায় আর কি বাড়িটা। তো বাড়িটার সঙ্গে ব্রাহ্ম সমাজ ও নারী শিক্ষা আন্দোলন বিশেষভাবে জড়িত। কেশবচন্দ্রের উদ্যোগে 1871 সালে নেটিভ লেডিজ নর্মাল অ্যান্ড অ্যাডাল্ট স্কুলের সূচনা হয়েছিল এই বাড়িতেই। পরবর্তীকালে এই শিক্ষা প্রতিষ্ঠায় ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত হয়। 21 সেপ্টেম্বর 1879 সালে এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসের বিখ্যাত সমাধিস্থ অবস্থায় দাঁড়ানো ছবি তোলা হয়। এই ঘটনায় লিলি কটেজকে রামকৃষ্ণ ভক্তদের কাছেও বিশেষ ঐতিহাসিক স্থান করে তুলেছে। শ্রীরামকৃষ্ণ ও কেশবচন্দ্র সেনের মধ্যে ঘনিষ্ঠ আধ্যাত্মিক সম্পর্ক ছিল। শ্রীরামকৃষ্ণ 28 নভেম্বর 1883 শেষবার লিলি কটেজে অসুস্থ কেশবচন্দ্রকে দেখতে এসেছিলেন, আর কথামৃততেও তার বর্ণনা আছে। কেশবচন্দ্রের মৃত্যুর পর তার মেয়ে সুনীতি দেবী 1927 সালে লিলি কটেজের সম্পত্তি কিনে ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের জন্য ট্রাস্টের মাধ্যমে দান করেন। এরপর 1932 সালে ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে পরিণত হয়। তাহলে বুঝতে পারছেন এখন যে ঐতিহাসিক কমল কুটির, যার নাম ছিল লিলি কটেজ, সেটা ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত। আর এটা একটা হেরিটেজ বিল্ডিংও, মানে হেরিটেজ এরিয়াও। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের নথিতে এটাকে ঐতিহ্যস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এইভাবেই আমরা শহরের ইতিকথায় শহরের নানান কথা জানাই আপনাদের।
3: শহরের ইতি কথা,
4: শহরের ইতিকথার পর আমি আপনার জন্য রেখেছি তিন একে তিন গানের হ্যাট্রিক, পরপর তিনটে গান। আর এই তিনটে গানের প্রথম গানটি আজ লতা মঙ্গেশকরের জন্মদিন, তার গাওয়া প্রক্সি ছবি থেকে তোমাদের আসরে আজ। আর তারপরে আজ রণবীর কাপুরেরও জন্মদিন, তার অভিনীত রকস্টার ছবি থেকে মহেশ চৌহান, জাভেদ আলী এবং এ আর রহমানের গাওয়া কুন ফায়া কুন। আর সবশেষে আজ ভগৎ সিংয়েরও যেহেতু জন্মদিন, দ্য লেজেন্ড অফ ভগৎ সিং ছবি থেকে আপনার জন্য রেখেছি সোনু নিগম আর মনমোহন ওয়ারিসের গাওয়া মেরা রং দে বসন্তি। শুনুন পরপর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে ফিরে আসছি তিনটে গানের পর। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে 107 FM রেইনবোয়। শুনতে থাকুন
5: FM রেইনবোতে তিনেকে তিন, তিনেকে তিন গানের হ্যাট্রিক।

FM Rainbow তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। নমস্কার কলকাতার প্রথম ঘন্টা থেকে বিদায় নেবার সময় প্রায় এসে গেছে, তার কারণ হচ্ছে 7:53 হয়ে গিয়েছে। আর 7:53 হওয়া মানে তো বুঝতেই পারছেন পরের ঘন্টা ডাকছে আমায়। আর ডাকতে ডাকতে যেটা জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে পুজোয় ট্রেনে করে এদিক ওদিক যাওয়ার ব্যাপারে খুব টেনশন করছেন? টেনশন করতে হবে না, অনেকগুলো স্পেশাল ট্রেন আসছে। আর কী কী স্পেশাল ট্রেন আসছে সেটা পরের ঘন্টায় আমি বলছি। আর এখন আপনার জন্য যে গানটা রেখেছি সেই গানটার সঙ্গে একটা ঘটনা জুড়ে আছে, সেটা হচ্ছে যে লতা মঙ্গেশকরের তো আজ জন্মদিন, তার গাওয়া আশ্রিতা ছবির গান মা গো বলো। আর এই আশ্রিতা ছবির হাত ধরে মিঠু মুখার্জি, অভিনেত্রী মিঠু মুখার্জি অনেকদিন পর বাংলা ছবিতে ফিরে এসেছিলেন। 1990 সালে সুপার ডুপার হিট হয়েছিল এই সিনেমাটা, কিন্তু অদ্ভুতভাবে সেরকমভাবে আর ছবি করলেন না মিঠু মুখার্জি। কয়েকদিন আগেই আমাদের ছেড়ে গেছেন উনি। সমস্ত কিছু মিলিয়ে তাকে মনে করা, তার প্রতি শ্রদ্ধা জানানো এই ফ্ল্যাশব্যাক সঙে 107 FM রেইনবোয়ে। এই গানের পর খবর, তারপর ফিরে আসছি আবার আপনার কাছে সঙ্গে নিয়ে নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টা। শুনতে থাকুন
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সঙ।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। দেশ আজ সার্জিক্যাল স্ট্রাইকের দশম বার্ষিকী পালন করছে। নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। 2016 সালের 28 ও 29 সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার অন্যদিকে থাকা জঙ্গিদের ঘাঁটিগুলোর ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালায়। 2016 সেপ্টেম্বরের

0: ইস্যুতে উরিতে জঙ্গি হামলায় ১৯ জন ভারতীয় সেনার প্রাণহানির ঘটনার সমুচিত সামরিক জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়। ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন IBA এবং ব্যাংক কর্মচারীদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস UFBU এর মধ্যে গতরাতে আলোচনায় ইতিবাচক সাড়া মেলায় আজ থেকে তিন দিনের প্রস্তাবিত ব্যাংক ধর্মঘট ও আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বেসরকারি ব্যাংকগুলির গ্রাহক পরিষেবা স্বাভাবিকই থাকবে। রাজ্যে পর্যটন ক্ষেত্রে ১২,৫৩০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গত সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ একথা জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে পর্যটন ক্ষেত্রে প্রায় ২২,০০০ নতুন কর্মসংস্থান হবে। পর্যটন দপ্তরের আয় ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে শ্রী ঘোষ জানান। উত্তরপ্রদেশে বজ্রপাত ও টানা তিন দিন ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ১,০২০টি বাড়ি। ঘাগড়া ও রাপ্তি নদীর জলস্তর বাড়ায় নিচু এলাকাগুলিতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা দুর্গত এলাকায় দ্রুত এবং তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালানোর জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে জাপানের নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ১০:৩০। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, সময় এখন ঠিক ৮:০২। 107 FM রেনবো নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় ঢুকে পড়লাম আপনাকে সঙ্গে নিয়ে। আমি অরুণিমা, আর অনেক কিছু আছে এই ঘন্টায়, সেই সব জানাবো। তবে এখন ইমান চক্রবর্তী আর তিমির বিশ্বাসের গাওয়া জয় দেবী আপনার জন্য 107 FM রেনবোয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। পুজোর আর কটা দিনই বা বাকি, আর আজকে তো এক্সট্রা এক্সট্রা আনন্দ, সে এই জন্য যে আজ লতা মঙ্গেশকরের জন্মদিন, সেই সঙ্গে সঙ্গে রণবীর কাপুরের জন্মদিন, ভগৎ সিংয়ের জন্মদিন, প্রত্যেকের জন্মদিনকে মনে করিয়েই আপনাকে গান শুনিয়ে যাচ্ছি। আর এইবার যেটা জানাতে চলেছি, পুজোর দুমাস আগে তো সবাই টিকিট কেটে ফেলেছেন, এখনও যারা প্ল্যান করছেন যে কোথাও বেড়াতে যাবেন, আর ভাবছেন যে যদি টিকিট না পাই তাহলে কি হবে, আপনাকে একটা কথা জানিয়ে রাখি, ট্রেনের ব্যাপারটা তো অবশ্যই আছে, পুজোতে কিন্তু বাসেও অনেকগুলো নতুন বাস চলবে আর কি। আর পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে রেল, পুজো স্পেশাল ট্রেন পুরী আর বেনারসের প্রচুর ট্রেন রয়েছে, এই দুটো জনপ্রিয় পর্যটন কেন্দ্রের জন্য বিশেষভাবে ট্রেন চালানো হবে। আর যে ট্রেনগুলো রয়েছে সাঁতরাগাছি পুরী পুজো স্পেশাল, ইস্ট কোস্ট রেলওয়ের উদ্যোগে সাঁতরাগাছি ও পুরীর মধ্যে বিশেষ ট্রেন রয়েছে, এটা 5th অক্টোবর থেকে 26th অক্টোবর পর্যন্ত প্রতি সোমবার বিকেল 5:45 পুরী থেকে ছাড়বে, এবং পরদিন মঙ্গলবার ভোর 3:45 সাঁতরাগাছি পৌঁছবে। আবার সাঁতরাগাছি থেকে যখন পুরী যাবেন তখন 6th অক্টোবর থেকে 27th অক্টোবর পর্যন্ত প্রতি মঙ্গলবার সকাল 8:45 সাঁতরাগাছি থেকে ছেড়ে ওই দিন সন্ধে 7:00 পুরী পৌঁছবে। এবার কলকাতা বেনারস বলি, কলকাতা পুজো স্পেশাল বেনারস যাওয়ার জন্য কলকাতা থেকে বেনারস, এটা 7th অক্টোবর থেকে 25th নভেম্বর প্রতি বুধবার সকাল 8:25 কলকাতা থেকে ছাড়বে। আর বেনারস থেকে কলকাতার ক্ষেত্রে 6th অক্টোবর থেকে 24th নভেম্বর প্রতি মানে বেনারস থেকে প্রতি মঙ্গলবার বেনারস থেকে রওনা দিয়ে পরের দিন সকাল 6:15 কলকাতায় থামবে। আরেকটা জানাই যে হাওড়া নতুন দিল্লি স্পেশাল ট্রেন উৎসবের মরশুমে দিল্লিগামী যাত্রীদের ভিড় সামাল দিতে হাওড়া ও নিউ দিল্লির মধ্যে বিশেষ পুজো স্পেশাল ট্রেন চালানো হবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। কাজেই যেখানেই যান, পুরী যান কি বেনারস যান কি দিল্লি যান, ট্রেন কিন্তু আপনার জন্য রয়েছে, একটু খোঁজ খবর নিয়ে টিকিটটা কেটে ফেলুন, এক্ষুনি টেনশন করার কোনো দরকার নেই। কেমন একটা পুজো পুজো ব্যাপার এসে গেছে না, এগুলো বলতে বলতে কীরকম একটা এক্সাইটেড হয়ে যাচ্ছি। আর এখন যে গানটা আসতে চলেছে আপনার জন্য সেটা জুবিন গার্গের কণ্ঠে চিরদিনই তুমি যে আমার থেকে, শুনুন 107 FM রেইনবো, আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর 8:14 হয়ে গেছে, 15 দিকে এগোচ্ছে। এইবারে যেটা করব, আমি টপিকটা দেব, টপিকে মেসেজ করবেন আপনি আর সেই মেসেজ পড়ব আমি। টপিক কী নিয়ে? আজকে তো একটা বিশেষ দিন, আজ মানে আস্ক আ স্টুপিড কোশ্চেন ডে, মানে বোকা বোকা প্রশ্ন করতে পারেন। সেই বোকা বোকা প্রশ্নটা আমাকে করুন 9903652992 এই নাম্বারে। বোকা বোকা প্রশ্ন আমাকে জানাবেন আপনি, আপনি কবে, কোন দিন, কাকে খুব বোকা বোকা প্রশ্ন করে ফেলেছিলেন, করে ফেলার পর আপনার মনে হয়েছিল এ বাবা কী বোকা বোকা।

প্রশ্নটা করলাম, সেই ঘটনাটা আমার সঙ্গে শেয়ার করুন। মাঝে মাঝে বোকা হতে মন্দ লাগে না, কিন্তু সবসময় নিজেকে চালাক ভাবা একদম ঠিক না। আমি তো একদম সত্যি বলছি, আমি যে কি বোকার বোকা, একদম হাঁদা। আমি প্রচুর প্রশ্ন করি, ভীষণ বোকা বোকা। আপনিও আপনার বোকা বোকা প্রশ্ন নিয়ে চলে আসুন আমার কাছে। আর এখন যে গানটা আপনার জন্য রেখেছি, সেই গানটা আমার তো মনে হয় আপনার ভালো লাগবেই। শুনুন গানটা, ঈশান মিত্র আর সুচিস্মিতা চক্রবর্তীর কণ্ঠে, 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর মেসেজ আসা শুরু হয়ে গেছে।

প্রচুর, মানে বলার সঙ্গে সঙ্গে এইটাই বেশ ভালো লাগে। সেটা হলো যে আমার বন্ধুরা সব সময়, মানে আমি যখনই মেসেজ দিই সঙ্গে সঙ্গেই প্রায় তারা মেসেজ করা শুরু করে দেয়, মানে টপিকটা দিলেই সঙ্গে সঙ্গে। উৎপল মাইতি বেহালা থেকে লিখেছে, নমস্কার কলকাতা উইথ অরুণিমাদি, আজ শুনলাম শাড়ির ভাঁজে লুকোনো গল্প নিয়ে ভোরাই।

থাকবেন ও আমাদের সঙ্গে, আর প্রত্যেকের হৃদয়ে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সত্যি লতা মঙ্গেশকর কোনোদিন আমাদের ছেড়ে যেতে পারেনি না। বোকা বোকা প্রশ্ন আমাকে কেউ না কেউ রোজই করে। বাজারের থলি নিয়ে বাজারে যাচ্ছি, নিজের মনে চিন্তা করতে করতে হঠাৎ একজন বলল, কিরে বাপি বাজারে যাচ্ছিস? হ্যাঁ, এটা কিন্তু প্রচণ্ড হয়। আমি বিরক্ত হয়ে বলি, দেখতেই তো পাচ্ছিস থলি নিয়ে বাজারেই যাচ্ছি, এইরকম বোকা বোকা প্রশ্ন কেন করিস? বাজারের থলি নিয়ে কি কি অফিসে যায় কি, তুই কি ভাবছিস? রাধে রাধে উৎপল মাইতি। আর তারপরের মেসেজ যে পাঠিয়েছে যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, সুপ্রভাত আর জে অরুণিমা দিদি ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। টাকা দিয়ে যদি সব সুখ কেনা যায় তাহলে মানুষ টাকা উপার্জনের জন্য নিজের সুখ শান্তি কেন বিসর্জন দেয়? আজ ভোরাইয়ে আপনার সুমিষ্ট গলাতে শাড়িতের কাহিনী ও শাড়ির গল্প লতাজির গানগুলো শুনলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো, অসাধারণ উপস্থাপনা, খুবই ভালো ও সুস্থ থাকবেন আর যে দিদি ভাই যাদবেন্দ্র পাণ্ডা এই মেসেজটা আমাকে পাঠিয়েছিলেন। এবারের মেসেজ সৌভিক সরকার ফ্রম কসবা হালতু। সুপ্রভাত দিদি, আজ শাড়ি নিয়ে ভোরাইতে খুব সুন্দর আলোচনা হলো, খুব ভালো লাগলো। আর ট্রেন নিয়ে পুজোর আগে তথ্য কাজের ছিল, আর আমি একবার স্কুলের স্যারকে জিজ্ঞেস করি, আচ্ছা স্যার রাতে সূর্য দেখা যায়, রাতে দেখা যায় না, রাতে সূর্য কোথায় থাকে? স্যার চুপ করে যায়। আর বড় হয়ে একবার জিজ্ঞেস করেছিলাম একজনকে, মাছ জলের মধ্যে নিঃশ্বাস নেয় কী করে? সত্যি মানে এগুলো খুব গভীর প্রশ্ন, আর এই গভীর প্রশ্নর উত্তরগুলো গভীরভাবে ভাবতে হবে। আমিও ভাবছি, তুমিও ভাবো। তারপরের মেসেজ যে আমাকে পাঠিয়েছে রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, গুড মর্নিং দিদি, একবার দোকানে গিয়ে জিনিস কিনছি আর দোকানদারকে জিজ্ঞাসা করেছি আজ কি দোকান খোলা থাকবে, পরে ভাবলাম এটা কি ধরনের প্রশ্ন, খোলা দোকানে জিনিস কিনে আজ কি দোকান খোলা থাকবে, অসাধারণ। এই জন্যেই না মানে এই যতজনের মেসেজ পড়লাম এরা আমার বন্ধু, আমি এরম বোকা বোকা প্রশ্ন করতে মানে একেবারে অসাধারণ। আমাকে ছেড়ে দিন, আমি চারটে প্রশ্ন করলে একটা প্রচণ্ড বোকা প্রশ্ন থাকবেই তার মধ্যে। আরে ভুল ত্রুটি নিয়েই তো মানুষ, তাই না? ভুলও থাকবে, ভালোও থাকবে, সবই থাকবে, জ্ঞান দিয়ে ফেলছি। এবার একটা গান শুনিয়ে দিই তাহলে, লতা মঙ্গেশকরের জন্মদিন আজ, আর ঘুরে ফিরে তার গানই বারবার শোনাতে ইচ্ছে করছে। এই মুহূর্তে যে গানটা আমি আপনাকে শোনাবো বলে ঠিক করেছিলাম সেই গানটাই বরং শুনিয়ে দিই, সেটা আমার তুমি ছবি থেকে। খুব ছোটোবেলায় সিনেমাটা দেখতে গিয়েছিলাম, আমার মনে আছে ঠাকুমার সাথে। আবার ঠাকুমা তখন বাংলা সিনেমা দেখতেন, বাংলা সিনেমার পোকা বলা যায়, তো ঠাকুমার সাথে এই সিনেমাটা দেখতে গিয়েছিলাম আমার তুমি। ফারহা ছিল হিন্দি ছবির নায়িকা আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই গানটা শুনিয়ে দিই লতা মঙ্গেশকরের কণ্ঠে, টাইটেল ট্র্যাক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আর 8 বেজে না 33 হয়ে গেছে, 32 বলতে যাচ্ছিলাম এক্ষুনি। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। ইস, পুজোর আগেই গলাটা কীরম ভাঙবো ভাঙবো করছে, কোনো মানে হয় না। এবার যেটা জানাতে চলেছি, যারা ট্রেনের টিকিট পাচ্ছিলেন না তাদের আমি মোটামুটি নিশ্চিন্ত করে দিয়েছি কীভাবে ট্রেনের টিকিট পাওয়া যেতে পারে। এবার বাসের ব্যাপারে জানাই, পুজোর আগেই রাস্তায় নামছে আরও 90টি নতুন বাস, উত্তরবঙ্গের জন্য 30টি। কাজেই নো চিন্তা নো ভাবনা, কোনো মতে একটা হোটেল বা হোমস্টে একদম উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই শহরেই হতে হবে, তার তো কোনো কথা নেই। একটু দূরে থাকলেই অসুবিধে বাকি, প্রকৃতির বুকে, কারণ পুজোর সময় এত ভিড় হয় না, একদম সিটির মধ্যে হোটেল বা হোমস্টে কিছু পাওয়াই খুব মুশকিল হয়ে যায়। তো এবার যেটা জানাচ্ছি, 30টা বাস কিন্তু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে দেওয়া হবে, এই বড় ঘোষণা করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। একদিনের জন্য শিলিগুড়ি সফরে তিনি গিয়ে এটা জানিয়েছেন। আর আমি তো ভাবছি যে এই যে বাস চালু হয়ে গেল, ট্রেনের টিকিট যদি না পাই তাহলে আমার একদল ছোটবেলার মেয়ে বন্ধুদের নিয়ে ফ্রিতে চলে যাব, সরকারি বাস যদি হয়, কি আনন্দ না? কিন্তু আনন্দ হচ্ছে না, জানেন তো, প্রচণ্ড নিরানন্দ হচ্ছে মাঝে মাঝে। সেটা হচ্ছে আমাদের পাড়ার মাছুয়ালি মাসি এসি বাসে উঠে পড়েছেন ঝুড়িসহ। আমি কয়েকদিন আগে উঠেছিলাম, ওরে বাবা এসি বাসে কি গন্ধ! মাসিকে কিছু বলা যাচ্ছে না, মাসি সিটে বসেনি, নিচে বসেছে ওই ঝুড়ি, সেটাকে সামলে আমি বললাম, মাসি ঝুড়িটা তোমার অসুবিধা হলে তুমি প্রাইভেটে যাও। হ্যাঁ, প্রাইভেটে যাওয়ার তো উপায় নেই, যাই হোক, সেই জন্য ওইভাবেই গেলাম আর কি। তো এই সমস্ত মাসিদের বলি, দেখো এসি বাসটাকে একটু ছেড়ে দাও, ওটায় মাছের গন্ধ থাকলে না ভয়ঙ্কর অবস্থা হয়। যাই হোক, বন্ধুদের সাথে প্ল্যান করে ফেলছি, কিন্তু এই যে এতগুলো বাস আসছে, যে কোনো একটা বাসে চেপে আমি নর্থ বেঙ্গল যাচ্ছি পুজোতে, কেউ আমাকে আটকাতে পারবে না। আর এখন মনির মতো পাগল পেলাম না আপনার জন্য, ইমন চক্রবর্তীর কণ্ঠে 107 FM রেইনবোয়ে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সকাল সকাল কানে মন্তর দেবো, আজকে একটু দেরি হয়ে গেল মন্তরটা দিতে, কিন্তু মন্তরটা দেবো। জিমে অ্যাডমিশন পাওয়া যাচ্ছে না জানেন তো, যেই জিমে যাবেন দেখবেন ফুল পুরো। আর কেউ মানে এই পুজোর আগে চেহারাটা ঠিকঠাক না করিয়ে নিতে তো পিছপা হয়নি, সবাই চাইছে যে যেভাবে হোক স্লিম ট্রিম, অনেকে আবার সিক্স প্যাক কী সব বলে না, যাই হোক। তো আমি একটু যদি সাইজ জিরো থেকে মানে গোল থেকে একটু রোগা হওয়া যায়, সেই জন্য আমি গিয়েছিলাম, ভালো ভালো শাড়ি কিনেছি সেই ভেবে। তারপর জিমে বললো যে না কোনো অ্যাডমিশন হচ্ছে না। তারপরে দেখি আমাদের পাশের বাড়ির একজন, সে প্রচণ্ডভাবে ব্যায়াম করছে, ব্যায়াম করে বেরিয়েই কি বলবো আপনাকে, ব্যায়ামটা করে বেরিয়েই সে ঠিক জিমের থেকে দশ পা দূরে একটা রোলের দোকান, সেখানে ঢুকলো, গপগপ করে এক চিকেন রোল খেয়ে নিল। তাই আমি ভাবলাম যে এই তো আমার দলের লোক পাওয়া গেছি। আমি জানেন তো দীর্ঘদিন ওই ঢাকুরিয়াতে সাঁতার কাটতে যেতাম আর কি, ভোরবেলা, শীত হোক গ্রীষ্ম হোক শরীরটাকে তো রাখতে হবে, এই ভেবে ভোরবেলা বা বিকেলবেলা যেদিন যেরকম সময় পেতাম যেতাম। আর ওখানে না মানে আমাদের সুইমিং ক্লাবের যে ক্যান্টিনটা ছিল সেখানে অসাধারণ আলুর পরোটা বানাতো। আমি সাঁতার কাটতে কাটতে আলুর পরোটার গন্ধ পেতাম না, কিন্তু ধোঁয়াটা দেখতাম, লোকজন খাচ্ছে দেখতাম, কোনো মতে মানে আমার সাঁতার কাটা শেষ হলেই দৌড়ে গিয়ে আলুর পরোটা খেয়ে নিতাম। তা আমার এক বন্ধু একদিন বলল, যতটা তুই বার্ন করলি তত তার ডাবল তো খেয়ে নিলি, এই কি আর করা যাবে, আমরা এরকমই এরমভাবেই আমরা থাকি, মানে আমরা শরীর চর্চাও করি আবার শরীরের চর্চাও করি, তাই না? তো এই জিমের ব্যাপারটা আপনাকে এই জন্যেই বললাম, জিম করে যারা স্লিম ট্রিম হচ্ছেন এবং অনেক দিনের চেষ্টায় সোশ্যাল মিডিয়াতে কাউকে মোটামুটি পটিয়ে ফেলেছেন, পুজোয় মোটামুটি আপনার একটা ব্যবস্থা হয়ে গেছে, একলা হাঁটতে হবে না, একলা ঘুরতে হবে না, আর কত রাত একা থাকবো শুনে চোখের জল ফেলতে হবে না, যাদের অবস্থা এখন তাদের বলে দিই, পুজোর সময়ও কিন্তু অনেক রকম ঘাপলা হয়। সেটা হচ্ছে যে আপনার বেস্ট ফ্রেন্ড, সে যদি সুন্দর কথা বলতে পারে আপনাকে, হয়তো আপনি মোটামুটি চেহারাটাকে ঠিকঠাক করে নিয়েছেন, কিন্তু আপনার বন্ধু যদি সাংঘাতিক সুন্দর কথা বলতে পারে, তার যদি সেন্স অফ হিউমার থাকে, তার সাথে খবরদার গার্লফ্রেন্ডকে আলাপ করাবেন না, একদম না। কারণ ষষ্ঠীতে আপনি যে জার্নিটা শুরু করেছেন, সপ্তমীতে বন্ধুর সাথে আলাপ করানোর পর অষ্টমীর পর থেকে দেখবেন আপনি হাওয়া, আপনার বন্ধুই, এই কথাটা মনে থাকবে তো? মন্তর দিয়ে দিলাম, কাজে লাগাবেন। হ্যাঁ, এই পুজো আসছি আসছি সময়ে একটা মনটা খুশি খুশি হয়ে আছে প্রচণ্ড, সেই জন্য একটা খুশি খুশি গান শুনিয়ে দিই, কুনাল গাঁজাওয়ালা আর মহালক্ষ্মী আইয়ারের গাওয়া স্বপ্ন যেন পেলো ভাষা, ফ্রম দ্য মুভি সাত পাকে বাঁধা, শুধুমাত্র 107 FM রেইনবো। শুনতে থাকুন, আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ফুড ফান্ডা,
4: ফুড ফান্ডা 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়। আমি অরুণিমা, এইবার আপনাকে দেব ফুড ফান্ডা। আমার মতো কুঁড়ে লোকেরা যত ইজি ইজি রান্না কিন্তু টেস্টি, সেই সব ফান্ডাই তো দিতে পারে, তাই না? আর এবার অ্যাংলো ইন্ডিয়ান রান্নার রেসিপি দেব, আর অ্যাংলো ইন্ডিয়ান রান্নার একটা খুব সহজ রেসিপি, সেটা হচ্ছে ফিশ মেয়োনিজ। কী করে বানাবেন? সেদ্ধ করা মাছ, মেয়োনিজ, সেদ্ধ আলু, গাজর, শশা, গোলমরিচ আর লেবুর রস। মাছটা ঠান্ডা করে কাঁটা ছাড়িয়ে, আপনি ভেটকি মাছ নিতে পারেন বা বাসাও নিতে পারেন, হ্যাঁ, কাঁটা ছাড়িয়ে টুকরো করুন। এবার মেয়োনিজ, সেদ্ধ সবজি, লেবুর রস আর গোলমরিচ মিশিয়ে মাছের সঙ্গে আলতো করে মেশান, ঠান্ডা করে পরিবেশন করুন। এটা কিন্তু শুনে আপনার যেরকমই মনে হোক, খেতে কিন্তু ভীষণ ভালো, আমি খেয়েছি। এটা কলকাতা অ্যাংলো ইন্ডিয়ান ফুডের মধ্যে খুবই জনপ্রিয়। আর যদি কান্ট্রি ক্যাপ্টেন চিকেন বানাতে চান, নামটা খুব ভারী ভারী, রান্না করা অত কঠিন নয়, সেটা একটু বলে দিই রেসিপিটা। কী কী লাগবে? মুরগি 1 কেজি, পেঁয়াজ 3টে, রসুন, আদা, টমেটো, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ, কিশমিশ ও কাজু। কী করে বানাবেন? পেঁয়াজ ভালো করে বাদামি করে ভেজে আদা, রসুন ও মশলা দিয়ে কষান, মুরগি দিয়ে তারপরে ভাজুন, টমেটো ও অল্প জল দিয়ে ঢেকে রান্না করুন, শেষে কিশমিশ ও কাজু দিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। ভাত বা পাউরুটির সঙ্গে দারুণ লাগে। এটা মোটামুটি আমাদের বাঙালি মাংসের মতোই একটু অন্যরকম আর কি টেস্ট। দুটো রেসিপি বলে দিলাম, ভাবা যায়? তাহলে কোনো একটা বানিয়ে আমাকে খাওয়াচ্ছেন তো পূজোর সময়?
3: ফুড ফান্ডা,
4: আজ লতা মঙ্গেশকরের জন্মদিন, তাই পরের গানটাও তারই গাওয়া, মাধবী ফুটেছে ওই, লতা মঙ্গেশকর ও আডি বর্মনের ডুয়েট। শুনুন 107 FM রেনবোয়, ফিরছি গানের পর।

0: আমার আজ
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
2: শুনছেন নমস্কার কলকাতা
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
3: নমস্কার কলকাতা
4: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে আর সময় এখন 8:54 বুঝতেই পারছেন পরের ঘন্টার দিকে দৌড়ানোর সময় হয়ে গেছে তো অনেকের মেসেজ এসছে লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখেছেন আজকে তো জানেন তো আজকে একটা বিশেষ দিন অনেকগুলো বিশেষ দিনের সমাহার আজকে তার মধ্যে আমি যে দিনটাকে ঘিরে প্রশ্ন রেখেছি আস্ক স্টুপিড কোশ্চেন ডে মানে বোকা বোকা প্রশ্ন করেছি ছিলেন কি কখনো সেই প্রশ্নটা আমাকে জানান সেই সিচুয়েশনটা আমাকে জানান তাতে লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখেছে তখন আমি ছেলেবেলায় আমাদের দুর্গা দালানে ঠাকুর গড়ছে নগেন পোটো চলছে ঠাকুর গড়া সকল বাচ্চারা তন্ময় হয়ে দেখছি ঠাকুর গড়া তার মাঝে আমি হঠাৎ নগেন খুড়োকে জিজ্ঞেস করে বললাম আচ্ছা খুড়ো প্রতিমা গড়ে শিল্পী সেই প্রতিমা যদি কোনোদিন প্রাণ পায় পায় প্রতিষ্ঠা তাহলে কি সেই প্রতিমা মনে রাখবেন কি সেই শিল্পীকে হ্যাঁ তাই তো এটা তো একটা গভীর প্রশ্ন হ্যাঁ ছোটোবেলার জন্য বেশ গভীর আর কি শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে লিখেছে শুভ সকাল দিদি ভাই শাড়ি নিয়ে ভোরাই শুনলাম খুব ভালো লাগলো আর কি শাড়ি কিনতে চলে যাও সৌমেন যাদবপুর থেকে লিখেছে অরুণিমা প্রথমে তোমাকে জানাই সুপ্রভাত আজ ভোরাইতে শাড়ি নিয়ে অনেক

অনেক অজানা কথা শুনলাম, বেশ ভালো লাগলো। ছোটবেলায় বাবাকে একবার প্রশ্ন করেছিলাম, আচ্ছা বাবা, রেডিওতে যারা কথা বলে না গান করে তারা কি রেডিওর ভেতরে বসে থাকে? বাবা হেসে ফেলল। আর একবার বলেছিলাম, খবরের কাগজে এত লেখা এত ছবি, এটা কি কেউ রাত্রিবেলা লিখে দিয়ে যায়? হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই মাথায় ছোটবেলায় থাকে। সবুজ ভূঁইয়া পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে বলছি, তুমি যে মা আমার সবার মা, এই গানটা শুনতে চেয়েছেন, আমি চেষ্টা করব শোনানোর। আর কিছু প্রশ্ন আমি করেছি কখনো না কখনো, তো এগুলো যদিও চেনাক প্রশ্ন তাও করেছি। ডিম আগে না মুরগি আগে, স্যারকে বলেছিলাম, স্যার বললেন তুই এক বোকা, কারণ ডিম থেকে মুরগি হয় আর মুরগির থেকে ডিম হয়। আমি বেশ বোকা বানিয়েছি এপ্রিল ফুলে, তুমি কবে কাকে বোকা বানিয়েছিলে বলে দাও। ওরে বাবা! তার পরের মেসেজ সৌম্যজিৎ দলুই লেকটাউন থেকে লিখেছেন, গুড মর্নিং আর জে অরুণিমাদি, আমি একবার একজনকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম যে যখন ঘড়ি আবিষ্কার হয় তখন যিনি ঘড়ি বানান তিনি তখন কটা বাজেন, জানলেন কি করে? ওরে বাবা, এটা কিন্তু ভীষণ বুদ্ধির প্রশ্ন, মানে বোকা বোকা প্রশ্ন তো নয়ই, ভীষণ বুদ্ধির প্রশ্ন। এটা নিয়ে আমিও ভাবা শুরু করলাম। আর ভাবতে ভাবতেই সাত জন্মের পরিচয় শুনিয়ে দিই, তারপর খবর, তারপর ফিরে আসছি আবার।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। কলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ক্যাম্পাসে গতকালের গোলমালের প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে কর্তৃপক্ষ। SRFTI এর উপাচার্য সন্তোষ আজমেরা জানিয়েছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা অনভিপ্রেত। উল্লেখ্য, অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে SRFTI ক্যাম্পাসে গতকাল তীব্র উত্তেজনা ছড়ায়। আগাম অনুমতি নিলেও তাদের সভা ভেস্তে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে সংগঠনের বিরুদ্ধে। অন্যদিকে কয়েকজন পড়ুয়াকে মারধরেরও অভিযোগ উঠেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় সংগঠনকে নিজেদের দক্ষতায় শক্তিশালী করে তোলার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল দলের মন্ত্রী, বিধায়ক, সাংসদ, বিভিন্ন মোর্চা সভাপতি, জেলা সভাপতি ও বিভিন্ন বিভাগের কর্মীদের সঙ্গে দফায় দফায় সাংগঠনিক বৈঠকে তিনি এই নির্দেশ দিয়েছেন বলে দলীয় সূত্রে খবর। সর্বভারতীয় সভাপতি বলেন, দল ও সরকার পরস্পরের সঙ্গেই সমন্বয় বজায় রেখে চলবে। সরকারের উন্নয়নের সুফল মানুষের

0: কাছে নিয়ে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ আজ মহান বিপ্লবী ভগৎ সিংয়ের 119তম জন্মবার্ষিকী উদযাপন করছে। 1907 সালের আজকের দিনেই পাঞ্জাবের লায়ালপুর জেলার বাঙ্গা গ্রামে ভগৎ সিং জন্মগ্রহণ করেন। স্বাধীনতা আন্দোলনের সময় একাধিক বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন তিনি এবং নেতৃত্ব দেন বিভিন্ন সংগঠনের। ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট জন স্যান্ডার্সকে গুলি করে হত্যার দায়ে 1931 সালের 23 মার্চ মাত্র 23 বছর বয়সে ফাঁসি হয় তার। ভারতের নির্বাচন কমিশন দিল্লির বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026-এর আওতায় সময়সূচিতে কিছু পরিবর্তন এনেছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, ভোটার তালিকায় দাবি এবং আপত্তি জানানোর শেষ তারিখ 30শে অক্টোবর। এই দাবি এবং আপত্তির নোটিশগুলি নিষ্পত্তির বিষয়টি চলবে 30শে নভেম্বর পর্যন্ত। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 4ঠা ডিসেম্বর। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আর আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টা মানে শেষ ঘন্টায় ঢুকে পড়েছি। শেষ ঘন্টায় ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে আপনাকে জানাই প্রচুর মেসেজ রয়েছে, সবার মেসেজ হয়তো পড়তে পারবো না, চেষ্টা করছি যে কজনের পড়ে দেওয়া যায়। দীপক কুমার তুং গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে লিখেছেন, গুড মর্নিং দিদিভাই, আমি একদিন বাগনান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের ড্রাইভারকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি বাস চালাতে, বলেই থেমে গেছি সেদিনকার সেই প্রশ্নটা, এখন মনে হচ্ছে কত বোকা বোকা, এখন ভাবছি উনি ট্রেন চালাতেই অভ্যস্ত, বাস চালাতে নয়, তাই আমার প্রশ্নটা বোকা বোকাই করা হয়ে গেছে। যাই হোক, মাঝে মাঝে বোকা বোকা প্রশ্ন অন্য লোককে তো আনন্দ দেয়, তাই না? যাকে জিজ্ঞেস করে যান সে ফিকফিক করে হাসছিল নিশ্চয়ই। আর এবার সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, ভেরি নাইস টপিক, আমি মাকে প্রশ্ন করেছিলাম আমি জন্মের আগে কোথায় ছিলাম, এটা প্রায় সব বাচ্চাই করে। হাই, আমি উজ্জ্বল সরকার, কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর থেকে। অরুণিমা, আজকে আমার বোকার মতো প্রশ্ন হলো যে এবার পুজোয় কি একাই ঠাকুর দেখবে নাকি তোমার হিল্লেটাও সঙ্গে থাকবে? ই বাবা, কি বলছে! তারপরের মেসেজ যে করেছে সে হচ্ছে বিরাট একটা মেসেজ, যাই হোক আমি নামটাই বলে দিচ্ছি, এত বড় মেসেজ আমি পড়তে পারবো না, চার লাইন পাঁচ লাইন ম্যাক্সিমাম ছ লাইনের মেসেজ হলে পড়ব। শীষ মোহাম্মদ শীশান পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে এই মেসেজ পাঠিয়েছেন। নিবেদিতা সেন শ্যাওড়াফুলি থেকে লিখেছেন, গুড মর্নিং অরুণিমা, আমার ভীষণ ইচ্ছে হয় তোমার পাশের সিটে বসি, তুমি কি আমায় বসতে দেবে? বোকা বোকা কথা নয় কিন্তু। এই মা, আপনারা তো অনেক সময় আসেন আমাদের পাশের সিটে বসতে, নিশ্চয়ই আসবেন, অনেক সময় কন্টেস্ট হয়, সেই কন্টেস্টের উইনাররা আমাদের পাশে বসে রীতিমতো আমাদের সাথে কথা বলেন, ইন্টারভিউ দেন, সেসব তো হয়, কাজেই আসবেন না কেন? এর পরের মেসেজ যার পড়ব, সে হচ্ছে কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা থেকে লিখেছেন, নমস্কার দিদি, সুপ্রভাত, ভোরাই থেকে অনুষ্ঠান শুনছি, কথায় ও গানে অনুষ্ঠান সুন্দর হচ্ছে, তবে নমস্কার কলকাতায় বোকা বোকা প্রশ্ন রাখলাম। শিক্ষিত থেকে অশিক্ষিত সবাই জানে লেখাও থাকে তামাক ক্যান্সারের কারণ, তবুও মানুষ মহানন্দের সঙ্গে কেন ব্যবহার করে? প্রতিবেশীর গাছের ফুল তুলে ওর ডাল ভেঙে দেবতার পুজোর ফুল তুলে নিয়ে যায়, দেবতা কি ওই ফুল গ্রহণ করে? পাতলা প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ, তবুও দোকানিরা দেয়, আমরাও সাদরে গ্রহণ করি কেন? তবে আমি কিন্তু 2021 সাল থেকে পাতলা প্লাস্টিকের ক্যারি ব্যাগ বাড়িতে আনি না। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা থেকে বেশ গভীর গভীর প্রশ্ন করেছেন, এগুলো কোনোটাই বোকা বোকা প্রশ্ন নয়। আর তারপরে গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে লিখেছেন, শুভ সকাল, প্রথমেই বলি আর জি ফ্রেন্ড অরুণিমাদিকে নমস্কার, কলকাতা অনুষ্ঠানে বেশ কিছুদিন আপনাকে মিস করেছিলাম ও আপনাকে ফিরে পেয়ে খুব ভালো লাগছে। এবার আজকের বিষয় বলি, আমি তো সত্যি বোকাই, মোটেই নিজেকে চালাক বলতে পারি না, আর আজকের এই দুনিয়াতে এই সমাজে সহজ সরল কথাগুলি কোনো কোনো মানুষের কাছে বোকা বোকা লাগতেই পারে, ও বোকা বোকা কথাগুলির মধ্যে আর যাই হোক মিথ্যে থাকে না।

0: আমি তো হাদাভোদা কমিক্স পড়ে নিজেকে ভোদা ভাবতেই ভালোবাসি। দুঃখিত, টাইপিংয়ে হাদাভোদা বানান ঠিক করে লিখতে পারলাম না। অসুবিধে নেই, সবাই বুঝে নিয়েছে, হাদাভোদাকে সবাই চেনে। তার পরের মেসেজ কে করেছে? মফিজুল খান, নন্দীগ্রাম। গুড মর্নিং অনুদি, বাহ, আমার একটা মিষ্টি নাম রেখেছ তো। বিভিন্ন রিপেয়ারিংয়ের দোকানগুলোতে লেখা থাকে এখানে বাইক সারানো হয়, সাইকেল সারানো হয়, টিভি সারানো হয় ইত্যাদি ইত্যাদি। তাহলে হেলথ সেন্টারগুলোতে কেন লেখা থাকবে না এখানে কিডনির ফিল্টার সারানো হয়? ইংরেজিতে গাল ভরার নাম রেখেছে নেফ্রোলজি, বা নিউরোসার্জনের চেম্বারে কেন লিখবে না এখানে মানুষের ইলেকট্রিক তার ঠিক করা হয় ইত্যাদি ইত্যাদি। বা সমাজকে প্রশ্ন করতে পারি, কসাই আর খুনির মধ্যে কী পার্থক্য? কসাইকে পশু খুনি বলা হবে না কেন? মফিজুল খুব গভীরভাবে ভেবেছে এবং খুব সুন্দর সুন্দর কথা লিখেছে। আরেকটা মেসেজ পড়ে এবার আমি গান শোনাবো। চিত্তব্রত গুহ, জয়রামপুর হাওড়া থেকে লিখেছেন সুপ্রভাত অরুণিমা। গতকাল আমাকে একজন ফোন করে বলেছে এটা আপনার নাম্বার। আমি ভাবছি দাদা কীরকম প্রশ্ন করলেন, অথচ প্রায়ই ফোন করে। এইরকম কত বোকা বোকা প্রশ্ন যে আমরা করে থাকি, যাই হোক এগুলো নিয়েও বেশ সময় কাটে বলুন। আর এবার যে গানটা শোনাতে চলেছি সেটা লতা মঙ্গেশকরের কণ্ঠে, আর এই গানের রিকোয়েস্ট করেছেন ইন্দ্রাণী চক্রবর্তী ব্যারাকপুর থেকে। শুনিয়ে দিই গানটা, ফিরছে গানের পর।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 9:16 হয়ে গিয়েছে, তো মেসেজ তো একের পর এক এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, সেটা খুব ভালো। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমারও কিছু দায়দায়িত্ব আছে, তো মানে কিছু ব্যাপারে আপনাকে জানানোটা তো আমার একটা গুরু দায়িত্বের মধ্যে পড়ে। যেমন ট্রেনের ব্যাপার, বাসের ব্যাপার জানিয়ে দিলাম। পুজোয় যারা এখনও টিকিট কেটে উঠতে পারেননি তারা কিভাবে যাবেন আর কি, সেই ব্যাপারটা জানিয়ে দিয়েছি। তো এইবারে আপনাকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে একটু সাবধান থাকবেন, কারণ পুজোর বাজারে প্রচুর চোর এসছে কিন্তু কলকাতা শহরে। কলকাতা শহরের সবকটা মার্কেটে তারা ঘুরে বেড়াচ্ছে। আপনার ব্যাগ, আপনার মোবাইল ফোন অবশ্যই আপনি খুব সাবধানে রাখবেন। কাঁকসায় জালে পড়েছে এরকম ভিন রাজ্যের একটা গ্যাং, সেখানে উদ্ধার করা হয়েছে ডজন খানেক ফোন। ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় কাঁকসা থানার পুলিশ। তো তারা কি করে, ভিক্ষের নাম করে গ্রামে ঢোকে বা শহরের বিভিন্ন এলাকায়, তারপর সুযোগ বুঝে মোবাইল চুরি করে। কাঁকসার দোমরা গ্রামে এমনই এক চাঞ্চল্যকর মোবাইল চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। তো রবিবার সকালে একটি বাড়ি থেকে একসঙ্গে দুটি মোবাইল উধাও হয়ে যাওয়ার পর চোরের খোঁজে তল্লাশি শুরু করেন গ্রামবাসীরা। কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া দুটো ফোনসহ মোট 12-13 মোবাইল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় কাঁকসা থানার পুলিশ। আর এটা শুধু যে মানে কাঁকসাতে হচ্ছে তা কিন্তু নয়, কলকাতাতেও কিন্তু এই কয়েকদিন আগেই আমার এক বন্ধুর মোবাইল, একদম নতুন কেনা মোবাইল, কারা যেন বাইকে করে এসে পট করে তুলে নিয়ে চলে গেছে। তারপরে যাই হোক, অনেক চেষ্টা চরিত্রের পর সেই মোবাইল উদ্ধার হয়েছে। কিন্তু সেই মোবাইল উদ্ধার হলেও তার জন্য তাদের যা কাঠখড় পোড়াতে হয়েছে সে বলার নয় আর কি। কাজেই যারা রাস্তায় বেরোচ্ছেন, পুজোর বাজার করতে বেরোচ্ছেন, তারা অবশ্যই নিজের মোবাইল, নিজের মানি ব্যাগ খুব সাবধানে রাখবেন, যাতে কোনো রকম মানে এই ধরনের চুরির মানে এই ধরনের চোরের সঙ্গে আপনার না দেখা হয়। আর সেই সঙ্গে সঙ্গে অনেক রকম ওটিপি আসছে কিন্তু ফোনে, কোনো ওটিপিতে ক্লিক করবেন না। মানে ওটিপিতে ক্লিক করলেও কিন্তু আপনার ব্যাংক এর অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা হাওয়া হয়ে যেতে পারে। কাজেই খুব সচেতন থাকুন। আমাদের আনন্দ উৎসব সামনে আসছে, কিন্তু এই আনন্দ উৎসবটা যাতে আনন্দেরই থাকে সেই জন্য সচেতন থাকাটা খুব জরুরি। প্রচুর জ্ঞান দিয়ে ফেলেছি, এইবার যেটা করব সেটা হচ্ছে যে আপনাকে একটা গান শোনাবো। তার কারণ এত গানের পর গানটা অবশ্যই জরুরি, তাই না? আর এবারে যে গানটা আপনাকে শোনাতে চলেছি সেই গানটা আমার তো বেশ ভাল লাগে, আমার মনে হয় আপনারও ভালো লাগবে। আর এই গানটা গেয়েছে পৃথা চ্যাটার্জি। শুনুন 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর প্রচুর মেসেজ রয়েছে, সবকটা পড়তে পারবো কি না জানি না। শুভ সকাল অরুণিমাদি, বিলারা হাওয়াখানা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন। আমি একবার ছোটবেলায় দাদুকে জিজ্ঞাসা করেছিলাম, চাঁদের বুড়ি তো সারা দিন রাত চরকা কাটে, সুতো নিশ্চয়ই বিক্রি করে। আমি দাদু ঘুড়ি ওড়ানোর জন্য চাঁদের বুড়ির কাছে সুতো কিনতে যাব, তুমি কবে নিয়ে যাবে? দাদু বলেছিল, যেই মাসে রবিবার নেই সেই মাসে যাব। হ্যাঁ, আর তারপরের মেসেজ আমাকে যে পাঠিয়েছে সে হচ্ছে গৌতম দত্ত, কিষানগঞ্জ বিহার থেকে। শুভ সকাল অরুণিমা, সকাল থেকে তোমার সাথে আছি, শাড়ি নিয়ে অনেক তথ্য জেনে খুব ভালো লাগলো। আমার অর্ধাঙ্গিনীও শাড়ি খুব পছন্দ করে আর বিভিন্ন ধরনের শাড়ি নিতেও থাকে। বিষয় বলি, আমার এক বৌদি আছেন যিনি একবার জিজ্ঞেস করেন যে গুড ফ্রাইডে কী বারে পড়েছে এবার। আরেকবার তিনি একটা প্রশ্ন করেন যে, আরে এই বাটারের প্যাকেটে লেখা আছে কোলেস্ট্রল ফ্রি, দোকানদার তো আমাকে কোলেস্ট্রল দেয়নি। অসাধারণ। গৌতম দত্ত কিষানগঞ্জ বিহার থেকে এই মেসেজ করেছিলেন আমাকে। তারপর মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে লিখেছেন, শুভ সকাল, ছোটবেলায় মামার বাড়ি গিয়েছি, মামার সঙ্গে গিয়েছি আমবাগানে, একটা মাটির টিলার উপর দাঁড়িয়ে মামাকে জিজ্ঞেস করছি, মামা এটা কি? মামা বলেছিল মাটি। মাটির ওপরে দাঁড়িয়ে থেকে মামাকে প্রশ্ন করি, মামা মাটি কই? আমার এই বোকা বোকা প্রশ্ন শুনে মামা হেসেছিল। হ্যাঁ, ছোটোবেলায় তো আমরা বোকা বোকা প্রশ্ন করেই থাকি, তখন তো দুনিয়াটাকে জানছি চিনছি আমরা, তাই না? সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, অরুণিমা গুড মর্নিং, আমি বাজার করে ঘামতে ঘামতে হাঁটছি, কেউ কেউ জানতে চায় বাজারে গিয়েছিলেন, এমন বোকা বোকা প্রশ্নে আমি ধোঁকা খাই। মানে বোকা বোকা প্রশ্নে যে রেগে মানে সাংঘাতিক হয়ে যাননি, এই অনেক।

0: রনেন সাহা সাগরপাড়া মুর্শিদাবাদ থেকে লিখেছে, গুড মর্নিং অনুরিমা দিদিভাই, আমার নাম অরুণিমা, আজ তোমার প্রোগ্রাম 7:30 থেকে শুনছি, খুব ভালো লাগছে, আর লতাজির গানগুলো তো অসাধারণ শোনাচ্ছ। আর টপিকে বলি, ছোটবেলাতে আমি অনেকজনকে বোকা বোকা প্রশ্ন করেছি যা এখন ভাবলে হাসি পায়। ভালো থেকো দিদিভাই, অবশ্যই ভালো থাকবো। আর শুভ সকাল লক্ষ্মী সরকার বালিগঞ্জ থেকে, আমি আমার এক দাদার সঙ্গে ট্রেনে করে নিউ বর্ন বেবি দেখতে যাচ্ছিলাম। ট্রেনটা একটু মাঝখানে থেমেছিল, আমি ছোট ছিলাম তাই দাদাকে প্রশ্ন করলাম, কয়লা নিচে তাই মনে হয় দাঁড়ালো না? দাদা গম্ভীর গলায় বলল, পরে বাড়িতে ফিরে সবাইকে জানিয়ে তখন খেপিয়ে পরে কারণটা জানিয়েছিল। যাই হোক, আমি খুব একটা বুঝতে পারলাম না ব্যাপারটা, মেসেজটা এসছে পড়ে দিলাম। আর এবার যেটা করব সেটা হচ্ছে একটা গান শোনাবো, আর এই গানের রিকোয়েস্ট করেছে বসুনগর মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা, ডার মুভি থেকে তুমেরে সামনে, উদিত নারায়ণ আর লতা মঙ্গেশকরের ডুয়েট। শুনুন 107 FM রেনবো, আমি অরুণিমা, ফিরছি গানের পর। আর গানের পর হ্যালো ডক্টরে ডক্টরকে নিয়ে ফিরছি। আজ আমাদের সঙ্গে থাকবেন ডক্টর মানবেন্দ্র রায়, আজ তো জানেনই ওয়ার্ল্ড রেবিস ডে, তো সেই ব্যাপারে উনি সচেতন করবেন।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হ্যালো ডক্টর,
3: 107 FM রেইনবোতে শুনছেন নমস্কার কলকাতা আর FM রেইনবোয়ে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর এই মুহূর্তে যেমন কথা দিয়েছিলাম ঠিক সেইভাবে নিয়ে এসেছি ডক্টর মানবেন্দ্র রায়কে। গুড মর্নিং ডক্টর।
4: গুড মর্নিং।
3: তো আজকে তো একটা বিশেষ দিন, আজ ওয়ার্ল্ড রেবিজ ডে। তো রেবিজ সম্পর্কে আমরা জানি।

0: জানলেও অনেকে অনেক সময় অবহেলা করি। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি বাড়ির কুকুর যাদের ভ্যাকসিন দেওয়া আছে তাদের, তারা মানে সবসময় খেয়াল থাকছে না, একে তাকে কামড়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে কি খুব কনশিয়াস হওয়া জরুরি, বা রেবিস সম্পর্কে আমাদের একটু জানান আর কি, এটা কতটা ভয়ঙ্কর, কি ক্ষতি হতে পারে সবটাই?
1: হ্যাঁ, রেবিস হচ্ছে সাধারণ কথা আমরা বলি জলাতঙ্ক। একবার হয়ে গেলে মৃত্যু ছাড়া কোনো উপায় নেই,
0: ঠিক,
1: তার ফলে কোন রকম রিক্স বা গাফিলতি কোন জায়গা নেই। তো একটা ব্যাপার সেটা হচ্ছে যে অনেকে অনেক সময় একটু আমরা ইগনোর করি না, বেশি কাটেনি তো বলে,
0: ঠিক আচ্ছা, যেসব ধরুন
1: রোগ হয়ে ব্রেকন হয়ে যায়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো
1: হ্যালো হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি।
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: তাহলে ভাইরাল ঢোকার সম্ভাবনা তৈরি হলো, সেটা দাঁত লেগে হোক বা নখ লেগে হোক, রিস্ক কিন্তু একই রকম।
0: আচ্ছা,
1: আর অনেকে যেটা হয় অনেক সময় ডাক্তারের কাছে আসে না, ঠিক আছে, হয়তো দোকানে গিয়ে ভ্যাকসিন নিয়েও নেয়, কিন্তু এখন হুইল গাইডলাইন হচ্ছে, আগে আমরা ক্যাটাগরি 1, 2, 3 তিনটে ডিগ্রিতে বাইটটাকে ভাগ করা হতো আর কি।
0: আচ্ছা,
1: যেহেতু ভাইরাসটা আলটিমেটলি গিয়ে ব্রেনে অ্যাটাক করে, যত শরীরের উপর দিকে কামড়াবে তত বিপজ্জনক বেশি, যত মাল্টিপল সাইটে কামড়াবে ইনজুরি হবে তত বিপজ্জনক বেশি, সিঙ্গেল হলে কম, এইগুলোর উপর ডিপেন্ড করে ক্যাটাগরি ভাগ হতো। কিন্তু এখন রিসেন্ট হু গাইডলাইনে বলছি যে যে কোনো বাইট যে কোনো ইনজুরি কিন্তু ক্যাটাগরি 3, 1, 2 এ বলে কোনো ব্যাপার নেই। ক্যাটাগরি 3 মানে যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা যে ভ্যাকসিন নরমালি নিয়ে নিই সেই ভ্যাকসিন গুলো কিন্তু কাজ করতে 7 থেকে 10 দিন নেয়, মানে ইমিউনিটি ডেভেলপ করতে।
0: আচ্ছা,
1: কিন্তু যদি সেরকম হয়, বড় ইনজুরি কি বড় বাইট হয় হাতে বুকে এরকম হয়, তাহলে কিন্তু 7 দিনের মধ্যে ভাইরাস কিন্তু ব্রেনে পৌঁছে যেতে পারে।
0: ও বাবা,
1: তখন ভ্যাকসিন শুধু নিয়েও কিন্তু লাভ নেই। ইনস্ট্যান্ট কাজ শুরু করে দেয়, করে 7 দিন অবধি প্রোটেকশন দেয়, তদ্দিনে ভ্যাকসিনটা কাজ শুরু করে দিল, তাহলে 100% প্রোটেকশন হয়ে রইল, মানে অ্যান্টিরেবিস সিরাম লোকালি এবং হাতে অ্যান্টিরেবিস ভ্যাকসিন,
0: আচ্ছা,
1: দুটোই একসাথে নেওয়া। এটা ডাক্তারের কাছে না গেলে কিন্তু জানাই যায় না,
0: শুধু
1: ভ্যাকসিন নিয়ে চলে গেলাম, তারপর কিন্তু সেরকম হলে পরে র‍্যাবিস ভ্যাকসিন নেওয়ার পরেও হতে পারে।
0: ঠিক ঠিক, এরকম একটা ঘটনা কিছুদিন আগে খবরের কাগজে দেখছিলাম যে উনি ভ্যাকসিন নিয়েছেন তবুও বাঁচেননি, মানে দেরি করে ফেলেছেন।
1: জায়গাটা ভালো করে সাবান দিয়ে জল দিয়ে ধুয়ে দেওয়া, তারপর অ্যান্টিরেবিস সিরাম ডাক্তারের সাথে যোগাযোগ করে, ডোজ ডিপেন্ড করে বডি ওয়েটের উপর আগে কতটা নিতে হবে সেইটা নেওয়া, এবং প্যারালি হাতেও ওই ভ্যাকসিনটা নেওয়া। এখন গভর্নমেন্ট জায়গায় গেলেও গভর্নমেন্ট সেটাও ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, কিন্তু ওই উইথ সিরাম ও লোকালি প্লাস ভ্যাকসিন।
0: আচ্ছা আচ্ছা,
1: আর গভর্নমেন্টের ভ্যাকসিনটা 4টে ডোজ ফুল কোর্সটা,
0: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ত সময়ের মধ্যেও সময় বার করেছেন আমাদের জন্য, খুব ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার।

হ্যালো ডক্টরের পর এইবার আপনার জন্য আসতে চলেছে পরপর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে। প্রথম গান অরিজিৎ সিং এর গাওয়া পারবো না আমি ছাড়তে তোকে, টাইটেল ট্র্যাক। আর তারপরে যে গানটা আসছে সেটা উদিত নারায়ণ এবং লতা মঙ্গেশকরের ডুয়েট ফ্রম দ্য মুভি বীর জারা, ইয়ে হাম আ গয়ে হ্যায় কাহাঁ। আর একেবারে শেষে অরিজিৎ সিং এরই গাওয়া মন বোঝে না। শুনুন 107 FM রেনবো। তিনটে গানের পর আমি অরুণিমা ফিরে আসছি আপনার কাছে। FM Rainbow Tee 3

সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: শুনছো 107 এফএম রেইনবো, শুনছেন এফএম রেইনবো। আর এফএম রেইনবোতে নমস্কার কলকাতার একেবারে শেষে চলে এসেছি আমি অরুণিমা। তবে দুঃখ পাবেন না, আমি অনেকদিন ছিলাম না, আবার ফিরে এসেছি, আবার পরশুদিন সকালবেলা আপনার কাছে আসবো আপনার ঘুম ভাঙাতে। আর আজকে মানডে ব্লুজটা ভালো করে কাটিয়ে ফেলুন তো, পুজো এসে গেছে, আনন্দ করুন, এনজয় করুন। আমি অরুণিমা আজকের মতো চললাম, আর চলে যেতে যেতে আজ রেখে গেলাম আঁধি থেকে লতা মঙ্গেশকরের গাওয়া সেই অসাধারণ গানটা। আজ লতা মঙ্গেশকরের জন্মদিন, তাই গোটা শো জুড়েই তার অনেক গান বেজেছে, আর এই গানটা তো আমি জানি আমার যেমন প্রিয় আপনারও ভীষণ প্রিয়। আমি ফিরে আসবো আবার পরশু সকালে, এখন শুনতে থাকুন 107 এফএম রেইনবো।
1: এফএম রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং। গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত যুব অভিযানের আওতায় মাদকের বিরুদ্ধে লড়াইয়ে লক্ষ লক্ষ যুবক যুবতী কার্যকরভাবে এগিয়ে এসেছেন। তারা মাদকাসক্তি থেকে দূরে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন এবং অন্যদের কাছেও এই বার্তা পৌঁছে দিচ্ছেন। নেশামুক্তির বার্তা কর্মসূচির আওতায় যুবক যুবতীরা যেভাবে নিজেদের ভাষায় নিজেদের মতো সচেতনতা প্রসারে কাজ করছে, মন কি বাত অনুষ্ঠানে তার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ভারতরত্ন লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, লতা মঙ্গেশকর তার ঐশ্বরিক কণ্ঠের মাধ্যমে বিশ্বব্যাপী ভারতের নাম উজ্জ্বল করেছেন। তিনি কেবল তার সুমধুর সুরের মূর্ছনায় দেশকে সমৃদ্ধ করেননি, সেই সঙ্গে ভারতের সমৃদ্ধির সঙ্গে জড়িত প্রতিটি উদ্যোগকে তিনি সর্বদা উৎসাহ যুগিয়েছেন। ভারত আফগানিস্তানের কাবুলের সরকারি হাসপাতালের জন্য জীবনদায়ী ওষুধ এবং চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে, মানবিক সহায়তার অঙ্গ হিসেবে এর আগেও সাহায্য করেছে ভারত। ফেয়ারফোর্ডের রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটির কাছে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পর লন্ডনে মার্কিন দূতাবাস ব্রিটেনে বসবাসকারী এবং সেখানে ভ্রমণরত মার্কিন নাগরিকদের জন্য একটি নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জারি করেছে। এই পরিস্থিতিতে ব্রিটেনে বসবাসকারী মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। আসানসোলের

পারাবনী ব্লকের মন্দিরা ড্যামে স্নান করতে নেমে এক ইঞ্জিনিয়ারিং ছাত্র তলিয়ে গেছেন। জানা গেছে সুপ্রিয় চক্রবর্তী নামে ওই ছাত্রটি দুর্গাপুরের মুচিপাড়ার বাসিন্দা। বছর ২২ ওই তরুণ গতকাল বন্ধুদের সঙ্গে ড্যামের জলে স্নান করতে নামেন, এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে তিস্তাসহ উত্তরবঙ্গের পাহাড় থেকে নেমে আসা নদীগুলির বন্যা ভাঙন এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পাহাড় বিশেষজ্ঞ একলব্য শর্মার নেতৃত্বে এই কমিটি গঠিত হয়েছে। এফএম রেনবো প্রচার তরঙ্গের খবর, এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেডিও প্রচারতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের একাদশ বার্ষিক সভা এবং এআইআইবি ইনভেস্টার্স ডায়ালগে অংশগ্রহণের জন্য কাতারে দোহা পৌঁছেছেন। এই বার্ষিক সভায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সদস্য দেশগুলির প্রতিনিধি দল, নীতি নির্ধারক এবং অন্যান্য অংশীদাররা যোগ দিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতরত্ন লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, তিনি তাঁর ঐশ্বরিক কণ্ঠের মাধ্যমে বিশ্বব্যাপী ভারতের নাম উজ্জ্বল করেছেন। রাজ্য সফররত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমে যান, সেখানে পূজার্চনায় অংশ নিয়েছেন তিনি। গঙ্গাসাগরের পুণ্য স্নানও সারেন নীতিন নবীন। কলকাতা পুজোর বিজ্ঞাপন ফিতে ছাড় পেতে এবার এনওসি নিতে হবে পুজো কমিটিগুলিকে। পুরসভা সূত্রে খবর, বিজ্ঞাপনে এই ছাড়ের সুবিধা পেতে এখনও পর্যন্ত শহরের 900টি পুজো কমিটি কলকাতা পুরসভায় আবেদন করেছে। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট SRFTI ক্যাম্পাসে গতকালের গোলমালের প্রেক্ষিতে পঞ্চসায়র থানায় 3টি FIR দায়ের হয়েছে। মালদার চাঁচলের বাসিন্দা শফিকুল আলম ওরফে লিটনের বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট নির্দেশালয় ED। পাঞ্জাবের জলন্ধরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রায় 4 কোটি টাকা সন্দেহজনক লেনদেন সংক্রান্ত সাইবার প্রতারণার একটি মামলায় এই তদন্ত চলছে। উজবেকিস্তানের সমরখন্দে 46তম দাবা অলিম্পিয়াডে ঐতিহ্যশালী নোনা গ্রাফিনদাসভিলি ট্রফি জিতেছেন ভারতীয় দাবাড়ুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর জন্য ভারতীয় দাবাড়ুদের অভিনন্দন জানিয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: শুনছেন 107 FM রেইনবো, আর এই মুহূর্তে স্টুডিওর হট সিটে সোমা আর অম্বালিকা।
3: ঠিক, আর আমরা দুজনে যে আজকে যে কিংবদন, মানে আর কোনো কথা না বাড়িয়ে আমাদের মনে হয় গানে চলে যাওয়াই ভালো, তাই না? শুনছেন গান দরিয়া 107 FM রেইনবো, রয়েছে সোমা আর অম্বালিকা, থাকবো ঠিক একটা পর্যন্ত। আর শুরু করি গান দিয়ে।

0: যদিও রজনী বহালো, তবুও দিবসও কেন যে এলো না, গানটার মধ্যে যে একটা অদ্ভুত শান্ত স্নিগ্ধতা রয়েছে এবং বিষাদ রয়েছে, সেই বিষাদ কিন্তু আজ আমাদের মনে কোথাও ভিড় করে। কারণ যার কণ্ঠে গান আমরা শুনছি তিনি আর আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি তো তিনি, তাই না? তাই তিনি সম্রাজ্ঞী,
1: সুর সম্রাজ্ঞী। আর এই যে সুর চেনার যে প্রাথমিক পর্বটা, সেটা কিন্তু একেবারে সঙ্গীতজ্ঞ বাবার কাছে। একটা ছোট্ট কথা বলি, সেই ছোট্ট মেয়েটির কথা আর কি। বাড়িতে একজন মাত্র মানে সুপারস্টার আর কি, তার গান ছাড়া আর কোনো শিল্পীর গান শোনার নাকি অনুমতি ছিল না। অদ্ভুতভাবে সেই বাচ্চাটি, মানে যার কথা বলছি আর কি, সে বাবার কাছে সেই অনুমতি পায়নি বলে সেই যে মানুষটি সেই শিল্পীর অন্ধ ভক্ত হয়ে পড়ল। কিন্তু যেদিন প্রথম রেডিও কেনার সামর্থ্য হলো, সেদিনই সেই শিল্পীর মৃত্যু সংবাদ পেলেন। সেই বাচ্চাটি নাকি ততদিনে বড় হয়েই রেডিও কিনেছে, সেই রেডিও ফেরত দিয়ে দিয়েছিলেন দোকানে। কার কথা বলছি বলেনি, লতা মঙ্গেশকর হচ্ছেন সেই মেয়েটি, এবং সেই শিল্পীর কথা তিনি হচ্ছেন সাইকেল। হ্যাঁ, মানে একেবারে হিন্দি ছায়াছবির গানের প্রথম সুপারস্টার কুন্দনজান সাইকেল, তার গান কিন্তু শুধুমাত্র তার অনুমতি ছিল, মানে বাবা বলতেন যে তার গানটাই শুধু শোনা যাবে। কি অদ্ভুত একটা সুন্দর, মানে সাংগীতিক পরিবেশটা তুমি ভেবে দেখো, সেইটা দেখে সেইটা শুনে বড় হচ্ছেন তিনি।
0: আসলে কোথাও আমার মনে হয় যে একটা বীজ বপন না হলে সেখান থেকে তো চারাগাছ হোক বা মহিরুহ হোক তৈরি হতে পারে না। সুতরাং সেই বীজটা কারা বপন করেন? সেই বীজটা বপন করেন আমাদের পূর্বসূরীরা, এবং তারা যে যতটা গভীরে এবং যেভাবে সেই বীজকে রোপণ করেন এবং তাকে পরিচর্যা করেন, তত সুন্দর সেই গাছটি হয়ে ওঠে। আর অবশ্যই সেই গাছটির নিজস্ব কিছু গুণ থাকতেই হয়। আর এক্ষেত্রে এমন মানুষের সান্নিধ্য, এমন মানুষের পথ দেখানো, অর্থাৎ আমি তার বাবার কথা বলছি, মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম লতাজির, এবং বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর। তো সেই পণ্ডিত দীননাথ মঙ্গেশকর, আমরা তাঁর কথাও বলবো। কিন্তু অম্বালিকা, আজকে আমার মনে হয় কথা কম গান বেশি এই পথে আমরা যদি এগোতে পারি, তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা অনেক বেশি আনন্দ পাবেন। কারণ আজকে তো শ্রদ্ধেয় শিল্পী সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিন, তাই তাঁর জন্মদিনে ওই যে গঙ্গা জলে গঙ্গা পুজো, অর্থাৎ তাঁর জন্মদিনে তাঁর কণ্ঠে গান শোনাতে পারলে আমরাও আনন্দ পাই, সমৃদ্ধ হই। আজকে স্টুডিওতে রয়েছে সোমা এবং অম্বালিকা, আর সঙ্গে রয়েছেন আমাদের এই জার্নিতে লতা মঙ্গেশকর।

0: সত্যি গান ছাড়া যার বোধ হয় নিঃশ্বাস নেওয়াও সম্ভব না যার পক্ষে, তিনি কিন্তু লতা মঙ্গেশকর।
1: আর এই গানটা সব একদম, এই যে এই গানটা শুনলাম আমার না আসলে এই জাস্ট কদিন আগেই যেহেতু ওনাকে হারালাম আমরা মিঠু মুখোপাধ্যায়কে, আমার মানে কেমন যেন কত কিছুই যেন মনে পড়ে যাচ্ছে আর কি। এই গান এই সময়ের সঙ্গে তাদের দুজনের যে সম্পর্ক, মানে যেহেতু গানটা শোনালাম আমার এই প্রসঙ্গটা আসলে বারবার মনে হচ্ছে যে সেটা একটুখানি আমাদের মনে করা দরকার যে মানে দুজনের সম্পর্কটাও এত সুন্দর ছিল যে আমরা পরের দিকে যখন মিঠু মুখার্জি নিজে প্রযোজনা মানে এই আশ্রিতা ছবিতে আসছেন তখন কিন্তু তাদের পুরো পরিবার মানে তাদের পুরো পরিবারের সাথে তার খুব সুন্দর একটা মানে একেবারে যাকে বলে ভীষণ রকম আত্মীয় তার মতো সম্পর্ক ছিল, এবং সেই জন্যই পরের দিকে সেই গানগুলো করেন সেটা ঠিক আছে। কিন্তু আমরা যে গান যে কথা বলতে যাচ্ছিলাম এই গানের সেই মানে আমরা ওই প্রেজেন্সটা নিশ্চয়ই দেখেছি, কিন্তু লতা মঙ্গেশকরের গলায় যে এইরকম একটা লাস্য, মানে আসলে তো এই গানটার মধ্যে একটা লাস্য আছে। আমরা কিন্তু অনেক সময় ভেবে থাকি যে তার মধ্যে শুধুই সুরের মানে সুরে লা যে মানে মেলোডি এইটা, কিন্তু তুমি দেখো এই গানে কিন্তু আসলে তাই আছে। মানে আইটেন নাম্বার বলা যেতে পারে সেই সময়ের মার্জিনা আবদুল্লাহর এই গানটা তো অ্যাকচুয়ালি সেটাই। হ্যাঁ ধরো তো সেখানে যখন লাস্টে সেই ছুরি নিয়ে যাচ্ছে মানে পুরো ব্যাপারটা তো ভীষণ অন্যরকম, মানে একদম ড্রামাটিক যাকে বলে, মানে পুরো ব্যাপারটা মানে গানটার মধ্যে ড্রামা তৈরি হচ্ছে, সেইটা তার গলায় এত সুন্দরভাবে আমরা পেয়েছিলাম, ফুটে উঠেছিল আর কি। তো যাই হোক
0: আসলে সেটাই তো মেন কথা, কারণ লতা মঙ্গেশকর তিনি তো যুগের পর যুগ ধরে আমাদেরকে দিয়ে গেছেন, তাই না? আমাদের বাংলা সঙ্গীত জগৎ ভারতীয় সঙ্গীত জগৎকে তিনি দিয়ে গেছেন। আর এই দেওয়ার পথে এই যে জার্নি, এই জার্নিতে তিনি তো তার একদম কম বয়সেও তিনি নায়িকাদের জন্য গাইছেন, আবার তার জীবনের শেষ প্রান্তে এসেও তিনি নায়িকাদের জন্য গাইছেন, ঠিক আছে? তো তাহলে একজন মানুষের কণ্ঠ কতটা ভার্সেটাইল হতে পারে যে এত ব্যাপক যে জীবনের জার্নি, 30,000-এর উপরে তিনি গান গেয়েছেন, এবং এই 30,000 গান বিভিন্ন সময় বিভিন্ন মানুষের লিপে এবং তাদের সিচুয়েশনগুলো গানের, যেটা একটু আগে অম্বালিকা বলছিল যে এই গানটার মধ্যে একটা লাস্য রয়েছে, আবার কিছু কিছু গান আছে একদম সফট, এই যদিও রজনী পোহালো তবু এই গানটা, বা ধরো একটু পরেই যে গানটা শোনাতে চলেছি আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হ্যাঁ সে গানে আবার অন্যরকম, মানে একই কণ্ঠ কিন্তু কত রকম কথা বলছে, তাই না? তাহলে আমরা শুনে নি পরবর্তী গান শঙ্খবেলা ছবি থেকে, কি গান? আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। সত্যি কথা বলতে আজকে লতাজির গানের মধ্যে হারিয়ে
1: যেতেই আমাদের ইচ্ছা করছে।
0: এক্স্যাক্টলি।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: বলছিলাম না যে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর, মারাঠি তিনি ছিলেন এবং বংশ পরম্পরায় গোয়ার মঙ্গেশি গ্রামের পূজারী ব্রাহ্মণ, শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষক এবং নাট্য ব্যক্তিত্ব। অর্থাৎ বাবার একটা বিরাট প্রভাব, এবং তিনি যেহেতু পণ্ডিত দীননাথ মঙ্গেশকর, তার ঘরে জন্মগ্রহণ করাটাও কিন্তু একটা বিরাট ভাগ্যের ব্যাপার। আর মা শিবন্তী জন্মের পরে স্বামী স্ত্রী মেয়ের নাম রেখেছিলেন কিন্তু লতা নয়, কি রেখেছিলেন, রেখেছিলেন হেমা, এবং পরে সেই নাম বদলে হয় লতা।
1: অদ্ভুতভাবে এই মানুষটি বাংলার সঙ্গে, তো তুমি যেটা গল্প বললে তাতে কিন্তু বাংলার সঙ্গে বাস্তবে নারীর যোগসূত্র কিন্তু তার নেই
0: না।
1: কিন্তু দেখো, আমরা যে কটা গান আমরা আপাতত শুনিয়েছি, আমরা তো আজকে চেষ্টা করছিলাম বাংলা গানে থাকারই চেষ্টা করছিলাম, তো এই মানে না, এই যে যোগসূত্রটা যদিও ছিল না, তবু এই বাংলা ভাষার প্রেমে পড়ে গিয়েছিলেন লতা মঙ্গেশকর।

তিনি 36টা প্রায় মানে ভাষায় গান গেয়েছেন, এরকম প্রচুর কিছু। কিন্তু কোথাও একটা গিয়ে কাজের মাধ্যমে গড়ে উঠেছিল একটা আত্মিক সম্পর্ক, আর সেই ভাষারই প্রেমে পড়লেন তিনি। বাংলা ভাষা শিখতে কিংবদন্তি এই লতা মঙ্গেশকর কিন্তু রীতিমতো বাড়িতে শিক্ষক রেখেছিলেন। জানো তো কার কথা বলছি? এই কার তত্ত্বাবধানে মানে তিনি আর কি এই বাংলা শিখছেন সেটা শুনলে আরও অবাক হতে হয়। তিনি পরিচালক বাসু ভট্টাচার্য, সেই সময়ের একেবারে খ্যাতনামা, মুম্বাইয়ের মানে খ্যাতনামা পরিচালক। তিনি ছিলেন লতার বাংলার গৃহশিক্ষক। ভেবে দেখো কতটা ডেডিকেশন, মানে হয় না যেটাকে বলা হয় যে এইটা সম্পর্কে তারা কতটা ভাবেন, তাহলে মানে সেখান থেকেই একেবারে তিনি পারফেকশনে বিশ্বাসী। সেই জন্যেই বোধ হয় তুমি খেয়াল করে দেখো সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায় থেকে সচিন দেববর্মন, রাহুল দেববর্মন, কিশোর কুমার, মান্নাদের সবার সঙ্গে কাজ করেছেন তিনি, এবং বাংলার সুরকার গীতিকার গায়কদের সঙ্গে গানের সূত্রে লতার একটা আত্মিক যোগ গড়ে উঠেছে। আমরা এবার একটা গানে যাব। হ্যাঁ, যাই আধুনিক গান।

0: আমরা ফিরে আসলাম গান দরিয়া নিয়ে, আর সঙ্গে আছে গান, একটা মিষ্টি গান আমরা শুনছিলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে। চলে যাব সেই গানটায়, তারপরে লতাজির নানা গল্প। যদিও এমন একজন মানুষ, সুর সম্রাজ্ঞী কিংবদন্তী একজন শিল্পী, তার গল্প হয়তো সবারই জানা। শুধু আজকে ইচ্ছা করছে যে তার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার গান শোনানো যতটা সম্ভব আমরা চেষ্টা করব। অম্বালিকার সময় তো রয়েছি আপনাদের সঙ্গে আজকে,
1: তার সাথে শুধু গান, ওই যে আমরা বললাম আজকে কিন্তু আমরা চেষ্টা করছিলাম সব রকমের গানই শোনানোর, সেটাই বরং হোক, তাই না? আমরা এশিয়ান গেমসের আপডেট নিয়ে নিয়েছি আবারও, বোধ হয় 12:30। হ্যাঁ, আমরা চলে যাই গানে।
0: যে গানটা শুনছিলাম, একদম অল্প একটু শুনেছিলাম, ওই গানটাতেই পৌঁছে যাবো।

0: কি সুন্দর এই যে একটা উচ্চারণের, তুমি দেখো আমরা যেটা একটু আগে বলছিলাম না উচ্চারণের কথা, যে তিনি মানে ভীষণ রকম ভাবে এই এই শেখার চেষ্টাটা করেছেন, এই মানে ওই যে বলে না সিরিয়াস মানুষজন যদি হয় সেটা নিয়ে কতটা ভেবেছেন, সেই জন্যেই এইটা হলো, ওই যে যোগাযোগটা হলো। সেখান থেকে তিনি বাংলা গান গাওয়ার জন্য যখন প্রস্তাব আসতে শুরু করছে, তখন ভাবছেন যে উচ্চারণের জন্য তো ভাষাতে দখল প্রয়োজন,
1: অবশ্যই
0: সেই দখলটা তো তখনও তো বাংলাটা শেখেননি, সেজন্যই কিন্তু মানে একেবারে গৃহশিক্ষক রাখলেন। সেই গৃহশিক্ষক কে হলো না, বাসু ভট্টাচার্য। যাই হোক, এবার তুমি ভাবো সেখানেও মানে বাধ্য ছাত্রীর মতো বাংলা শিখেছিলেন, বসে একেবারে শুধু বাংলা ভাষাতেই 200টির মতো গান গাইতে পারতেন, মানে বোধহয় সেজন্যই তিনি এগুলো পারলেন। যখন আমরা লতা মঙ্গেশকরের এইসব গান শুনি তখন কিন্তু মানে অদ্ভুতভাবে আমাদের মনে হয় যে ভীষণ সুন্দর, মানে সেইগুলো এত জনপ্রিয় হয়েছে।
1: কখনো কি মনে হয় অম্বালিকা, আমাদের কোনো বাঙালির কি কখনো মনে হয় যে লতা মঙ্গেশকর তিনি বাংলার নন?
0: তা তো মোটেই, একদমই মনে হয় না। এই যে শুরু, সেই শুরুগুলো তো এভাবে হয়েছিল, তো এগিয়ে গেছিলেন তিনি অনেকভাবে, বিভিন্নভাবে তার গায়কীকে তার সুরকে বিভিন্ন সুরকাররা ব্যবহার করেছেন নানানভাবে। আমরা তেমনই আরও একটা গান শুনবো এবার।

0: অদ্বিতীয় ছবির গান আমরা শুনলাম। 30,000-এর উপরে যখন গান একজন শিল্পী করছেন এবং প্রায় 36টি ভাষায় তিনি গান করছেন, তখন তার কো আর্টিস্ট অর্থাৎ তার সহ সঙ্গীত শিল্পী, তাদের যে লম্বা লিস্ট,
1: তাই তো?
0: হ্যাঁ, সেটা কিন্তু, সেটা বলতে গেলেও আপনারা শুনতে শুনতে হাঁপিয়ে যাবেন, আমরা বলতে বলতে হাঁপিয়ে যাব,
1: এবং বেশ কয়েকটা এপিসোড আমরা করতে পারি, তাই না? তার গান নিয়ে তো আমরা মানে বোধহয় 6 মাস ধরেই চলতে পারে, এরকম একটা ব্যাপার, তাই না?
0: অবশ্যই অবশ্যই। কিন্তু আজকে চেষ্টা করছি যে তার বাংলা সব ধরনের গান শোনানো,
1: আমরা চেষ্টা করছি।
0: হ্যাঁ, এবং সেক্ষেত্রে ধরো তিনি তো এমন ছবিতে গিয়েছেন যেখানে রবীন্দ্রসঙ্গীতকেও প্রজেক্ট করা হয়েছে।
1: ওই যে আমরা যখন শুরুটাই বললাম না, মানে ওখানেও কিন্তু বউ ঠাকুরানী হাট, মানে ওই ওইটাও কিন্তু মানে শুরুই হয়েছে তার, মানে একেবারে বাংলা গান শুরুই হয়েছে কিন্তু সেটা দিয়েই, মানে তুমি যেটা বলছো রবীন্দ্রসঙ্গীত, আমরা তাহলে অন্য একটা সিনেমা থেকেও গান শুনতে পারি নাকি?
0: একদম ভীষণ চেনা গান,
1: ভীষণ,
0: আর খুব মিষ্টি একটা গান, মানে যেমন মিষ্টি গান সেরকম ফিল্মে যারা ছিলেন, যারা ফিল্মে ছিলেন তারা ভীষণ সুইট, কিউট। কেন কিউট বললাম, গানটা শোনালেই বোঝা যাবে
1: একদম।

0: শ্রীমান পৃথ্বীরাজ ছবির গান শোনাছিলাম, এই জন্যই বললাম যে কি কিউট যারা স্ক্রিনে ছিল তারা, কি অপূর্ব। অম্বালিকা, তুমি একটু আগেই বউ ঠাকুরানির হাটের কথা বলছিলে,
1: হ্যাঁ, মানে যেটা দিয়ে শুরু হয়েছিল, মানে আমি ওটাই বলতে চাইছিলাম সেই সময়টাতে আর কি, যে যেটা দিয়ে তিনি যখন বাংলায় এলেন সেজন্যই আর কি, যে বাংলা শেখার কথাটা আমরা যতবারই বলছি ততবার ওই কথাটা মনে হয় যে সত্যি, তুমি ভেবে দেখো শুধুমাত্র এইরকম সুন্দরভাবে গাইবেন বলেই কিন্তু তিনি এইভাবে এলেন। আর তুমি ভেবে দেখো ওই বাংলা গানের যে তালিকার দিকে আমরা যদি তাকাই তাহলে কিন্তু সেটাই দেখছিলাম। প্রথম বাংলায় কাজ করেন নরেশ মিত্রর বউ ঠাকুরানির হাট সিনেমায়, তাতে দুটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন, সেটা প্রায় মানে 1953 সালের কথা। হ্যাঁ, তো সেই সময় কিন্তু এই গান হয়, আমরা কিন্তু সেটা থেকে গান শুনতে পারি।
0: অবশ্যই আমরা বউ ঠাকুরানির হাটের সেই দুটো গানের মধ্যে একটি গান তো শুনতেই পারি,
1: চলো শোনা যায়।

0: আমরা আরো একটা গান এই সিনেমার, যেটা আমরা বলেছিলাম আর কি, যে দুটো গানের কথা হয়েছিল, তো তার মধ্যে আরেকটা গান যদি আমরা শুনে নিতে পারি, যেহেতু প্রথম সিনেমা লতা মঙ্গেশকরের, ওখানেই কিন্তু বউ ঠাকুরানির হাট নরেশ মিত্র, সেখানে দুটো গান, আরেকটা গান শুনবো আমরা এবার।
1: একটি গান তো হৃদয় আমার নাচে, আজকে ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে, শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছো বিকাশ। হৃদয় আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে, শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ। আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচ্ছে, এটা একদম বর্ষার গান। তার সঙ্গে আরো যে গানটা রয়েছে সেই গানটাও কিন্তু দেখো পুরো বর্ষার গান, গগনে ঘোর ঘন ঘটা।
0: তুমি যেটা যখন বলছোই তখন আমার মনে হচ্ছে যে আমাদের কিন্তু মানে সময়ও মোটামুটি একটু বলছে যে আমাদের এগিয়ে যেতে হবে আর কি, কারণ প্রায় 55-56 হতে চললো আর কি, সেজন্য আমাদের আমরা আরেকটা গান কি শুনতে পাবো মনে হচ্ছে না, সেই সময়টা পাবো
1: অবশ্যই। তার এই গানটা তো শুনতেই পাবো,
0: হ্যাঁ ওটাই বললাম, এই গানটাই আমাদের কিন্তু এই হাফে, অর্থাৎ যে আমরা ফার্স্ট হাফে রয়েছি আর কি, গান্দরিয়ার ফার্স্ট হাফে রয়েছি, 107 FM রেনবো, গান্দরিয়া শুনছেন আপনি সোমা আর অম্বালিকার সাথে। হ্যাঁ অবশ্যই, সেই কিংবদন্তি মানুষটির আজকে কিন্তু জন্মদিন, সে নিয়েই কথা হচ্ছে, আর তাকে আমরা সেই, তিনি তো গানে একেবারে অক্ষয় অমর এবং সেই সুরো মূর্ছনায় আমরা ভেসে যাচ্ছি, অর্থাৎ হৃদয় দড়িয়া ভাসানোর কথা আমরা প্রত্যেক দিন যখন এই সিটটা এসে বসি আমরা বলি যে দড়িয়া ভাসাচ্ছি, তারই যেটা সমাধি একটু আগেই বলেছে গঙ্গা জলে গঙ্গা পুজো, তার গানে তার কথায় রয়েছে অম্বালিকা আর সোমা।
1: অ্যাকচুয়ালি অম্বালিকা দেখো, যে আমরা লতাজির গান শোনাচ্ছি এবং সঙ্গে সঙ্গে নিজেরাও শুনছি আর সঙ্গে সঙ্গে নিজেরাও গাইছি, তাই না? মানে গানগুলো এমনই যে এই গানগুলোর সাথে আমরা না গেয়ে তো আমাদের কোনো উপায় নেই।
0: তা তো বটে, আমরা একটু চেষ্টা করব, হ্যাঁ অন্য কিছু গান মানে আমরা একটু পরের হাফটাতে চেষ্টা করব, যদি আধুনিক গান, আমাদের যন্ত্র আজকে খুব একটা সঙ্গ দিচ্ছে না আসলে, সেটা একটা বেশ সমস্যা আমাদের কাছে, যাই হোক সে কথা আর না গিয়ে বরং
1: দেখো সমস্যার কথা আমরা কিছু বলতেই চাই না, আমরা বরং সমাধানে আসতে চাই, তাই না?
0: আর সেজন্য আমরা যেটাই বলছি সেটাই বাজাতে পারবো, এই রকম কথা আপনাদের কাউকে দিতে পারছি না আপাতত। তো যাই হোক, আমরা যেখানে যাচ্ছিলাম মানে যে গানের কথায় আসছিলাম, সেখান থেকে আবার আমার মনে হচ্ছিল যে আমরা কিন্তু সলিল চৌধুরীর সঙ্গে তার মানে আমরা পরের হাফটায় এসে বরং একটু আধুনিক গানের কথাও বলবো আর কি, তাই না? তো সেই আধুনিক গানের কথা বলবো, ততক্ষণে গান চালিয়ে
1: আমরা আধুনিক গানের কথা বলবো, আমরা ফিল্মের গানের কথা বলবো, সবই বলবো, কিন্তু আমরা শোনাতে চাই আজকে শুধুই বাংলা গান।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রতিরক্ষার সচিব রাজেশ কুমার সিং মার্কিন প্রতিনিধি পরিষদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৈঠকে ভারত যুক্তরাষ্ট্রের কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপের উপর আলোচনা করা হয়, পাশাপাশি প্রতিরক্ষা শিল্প এবং প্রযুক্তিগত সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উত্তরাখণ্ডে আবহাওয়ার উন্নতি হওয়ায় আজ থেকে পুনরায় চারধাম যাত্রা শুরু হয়েছে। গাড়োয়ালের কমিশনার আনন্দ স্বরূপ বলেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস এবং তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে 26 ও 27 সেপ্টেম্বর যাত্রা স্থগিত রাখা হয়। এদিকে গৌরীকুণ্ড থেকে প্রায় 2.5 কিলোমিটার উপরে চিরবাসার কাছে ভারী বৃষ্টি ও ধসের কারণে কেদারনাথ ধামের রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে, তবে হেলিকপ্টারের মাধ্যমে কেদারনাথ যাত্রা অব্যাহত রয়েছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের 11তম বার্ষিক সভা এবং AIIB ইনভেস্টার্স ডায়ালগ 2026-এ অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাতারের দোহায় পৌঁছেছেন। এই বার্ষিক সভায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সদস্য দেশগুলির প্রতিনিধি দল, নীতি নির্ধারক এবং অন্যান্য অংশীদাররা মিলিত হয়ে AIIB-র কৌশলগত দিক নির্দেশনা, কার্যপরিচালন পদ্ধতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতরত্ন লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, তিনি তাঁর ঐশ্বরিক কণ্ঠের মাধ্যমে বিশ্বব্যাপী ভারতের নাম উজ্জ্বল করেছেন। কলকাতায় পুজোর বিজ্ঞাপনে ফিতে ছাড় পেতে এবার NOC নিতে হবে পুজো কমিটিগুলিকে। পুরসভা সূত্রে খবর, বিজ্ঞাপনে এই ছাড়ের সুবিধা পেতে এখনও পর্যন্ত শহরের 900টি পুজো কমিটি কলকাতা পুরসভায় আবেদন করেছে। জাপানের আইচি নাগয়ায় এশিয়ান গেমসে আজ খারাপ আবহাওয়ার কারণে আফগানিস্তানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ভারতীয় পুরুষ ক্রিকেট দল সরাসরি সেমিফাইনালে পৌঁছেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ICC T20 র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকার কারণে শেষ চারে জায়গা করে নেয়। সেমিফাইনালে ভারত, নেপাল ও শ্রীলঙ্কার মধ্যে কোয়ার্টার ফাইনাল জয়ী দলের মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর শেষ হল।
1: অনির রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: হতাম যদি তোতা পাখি তোমায় গান শোনাতাম, তো আমরা কিসের সঙ্গে তুলনা করব? কোকিলের সঙ্গে নাকি তোতা পাখির সঙ্গে?
1: তার কণ্ঠি মানে কোকিল কণ্ঠি বলা হয়, মানে সেই নাইটিঙ্গেল অফ মানে ইন্ডিয়ার, এটা তো বলাই হয়। তাকে নিয়ে তো আমাদের মিথেরও শেষ নেই এবং মানে নিজেদের ভাবনারও শেষ নেই, তাই না? আমাদের এটা নিজেদের ক্ষেত্রেও মনে হয় বারবার যে সত্যিই বোধ হয় তার কণ্ঠ বারে বারে আমাদেরকে এই এই জায়গাগুলো দিয়েছে, যে তার নিজের কথা ভাবতে গেলে, এই যে মানে

তার পার্সোনাল জীবন যদি আর কি মানে ভাবা হয়, সেখানেও দেখো তুমি ভাই বোনের বাকি সব যে ছোট্ট বয়সে জীবনের একটা বড় দুর্ঘটনা, বাবা চলে যাওয়া, তারপর সবটা নিজের হাতে সৃষ্টি, তিনি মানে সবটা নিজের হাতে করলেন আর কি, সংসারটাকে দাঁড় করানো যাকে বলে, ভাই বোনদের এইভাবে একেবারে এগিয়ে নিয়ে যাওয়া যাকে বলে। আমরা যাওয়ার সময় একটা কথা বলছিলাম যে আমরা একটুখানি নন ফিল্ম দুনিয়া মানে অর্থাৎ আধুনিক গানের সেখানের কথাও একটু আসবো, যদিও অসংখ্য গান রয়েছে। তো তার মধ্যে আমরা বলছিলাম না যে সলিল চৌধুরীর সঙ্গে একটা অদ্ভুত ওনার মানে সেই আত্মীয়তার মতো ব্যাপার ছিল আর কি, তাদের সুন্দর একটা সম্পর্ক, এবং মানে এমন এমন যে এই যেটা আমরা বললাম যে তার সুরে আমরা যদি একটু নিজেদের ছোটবেলাতে ফিরে যাই তাহলেও আমাদের যে গানটার কথা মনে হয় সেটা হচ্ছে সাত ভাই চম্পা। এরকম প্রচুর প্রচুর গানের কথাই আছে, আরও অনেক কিছু আছে। তো ওই যে আমাদের আজকে যেটুকু শোনানো সম্ভব হচ্ছে আমরা সেটাই চেষ্টা করছি আর কি শোনানোর, আমরা এই গানটা শোনাই তাই না, একটা যাই এই গানটাতে।

অদ্ভুত একটা ঘটনা এমন এক মানুষের। দেখো, আমরা রবীন্দ্রনাথের কথা শুনেছি যে তিনি স্কুল যাননি, স্কুলে গিয়ে পড়াশোনা করেননি, খুব অল্প দিনের জন্য গিয়েছিলেন, তাই বলে কি তার শিক্ষা হয়নি? না তো, তিনি শিক্ষা গ্রহণ করেননি, সেটা নয় কখনোই। আবার লতা মঙ্গেশকরের জীবনে এমন একটা ঘটনা ঘটল, জীবনে তিনি নাকি মাত্র একদিনের জন্য স্কুলে গেছেন। কিরকম শোনা যায় যে স্কুলে যাওয়ার পর সেখানে তার বোন আশাকে নিয়ে যাওয়ার অনুমতি মিলল না। এই অনুমতি না মেলায় তিনি নাকি আর জীবনে কোনোদিন স্কুলমুখ হলেন না এবং পড়াশুনো চালিয়ে গেলেন বাড়িতেই। প্রথম দিকে লতার গায়কিতে সে সময় কিংবদন্তি শিল্পী নূরজাহানের খুব ছাপ ছিল, কিন্তু দ্রুত লতা স্বকীয়তা তৈরি করে নিলেন। এই সময়ের বেশিরভাগ হিন্দি গানের উর্দু বাহুল্য ছিল, লতা উর্দুতে স্বচ্ছন্দ ছিলেন না, তার উচ্চারণে মারাঠি টেক্সচার খুব স্বাভাবিকভাবে, এবং তখন কিন্তু তুমি যেরকম বলছিলে যে বাংলা শেখার জন্য তিনি বাসু ভট্টাচার্যকে রেখেছিলেন, ঠিক সেই রকম যে উর্দু উচ্চারণটা ঠিক মতো শিখতে হবে তার জন্য কিন্তু গৃহশিক্ষক রেখে উর্দু শেখা শুরু করলেন। এবং এমন একজন মানুষ যিনি কখনো স্কুলমুখ হননি, একদিন হয়েছিলেন, সেই মানুষটিকে বিশ্বের 7টি ইউনিভার্সিটি সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছিলেন উপমহাদেশের এই কিন্নর কোণ থেকে, ভাবা যায়।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: স্টুডিও ঘড়ি বলছে 12:20 হয়ে 40 সেকেন্ড হয়ে গেছে। আপনি শুনছেন 107 FM রেইনবোয় গান্দরিয়া, সঙ্গে রয়েছি অম্বালিকা আর সোমা। আর আছে অবশ্যই সেই কিংবদন্তির জন্মদিন, হ্যাঁ অবশ্যই সেই জন্মদিন সেলিব্রেট করছে FM রেইনবো, সঙ্গে তো আমরা রয়েছি। তার মধ্যে কিন্তু আমাদের একটা জরুরি ঘোষণা আছে, জানিয়ে দিই। অনেকেই এত ইতিমধ্যে জেনে গেছেন, শুনেছেন, আরও একবার বলে দিই, আকাশবাণী কলকাতা একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 এই অনুষ্ঠান শুরু হয়েছে। অনেকেই ইতিমধ্যে শুনেছেন, যারা শোনেননি তারা নিশ্চয়ই আগামীতে শুনবেন। আর এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, অর্থাৎ আপনারা কিন্তু অনেকটা সময় জুড়ে এই যে আমাদের আর্কাইভাল অর্থাৎ আকাশবাণী সংগ্রহশালা থেকে অনুষ্ঠান সেটি শুনবেন প্রতি বুধবার রাত 9:30। অবশ্যই শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: মনে হয় না যে না হইয়াও মানে হইল না শেষ আর কি, এরকম একটা ব্যাপার হচ্ছিল যে একটা সেই রেশটা থেকে যায় তার গানের যে মেলোডি, সেটাই তো আমরা বলছিলাম তার গলার যে সুর সেইটা আমাদেরকে একেবারে আবিষ্ট করে রাখে। আমরা কিন্তু আজ সেই আবেগ এবং আবেশেই ভেসে যাচ্ছি, দড়িয়া ভাসাচ্ছি। অমালিকা সোমার সাথে শুনছেন আপনি লতা, আজকে কিন্তু লতা মঙ্গেশকরের বার্থডে স্পেশাল এপিসোড। হ্যাঁ, এখানেই আমরা যে কথা বলছিলাম যে বিভিন্নভাবে তার শিখে আসা বিভিন্ন গান, বিভিন্ন আমরা আজকে এই যে অংশটা সেখানে আমরা চেষ্টা করেছিলাম, মানে চেষ্টা করছি আর কি, যে যাতে মোটামুটি বাংলা গানের দিকে থাকা যায় আর কি। সুধীন দাশগুপ্তর মানে এখানে কিন্তু সুধীন দাশগুপ্তর কথা আসছে, মানে ওই বিভিন্ন সুরকারের কথা আমরা আসছিলাম, মাঝে মাঝেই বিভিন্ন জনের কথা হয়েছে আসছিলামও সেখানে। তুমি ভাবো যে এরপরে অদ্ভুতভাবে আমি একটা জুটির কথা বারে বারে আসছি এবং আমাদের মানে শোনা হচ্ছে না গানটার কথা আর কি, গান সেই গানটার কথাই বারবার মনে হচ্ছে অথচ শোনা হচ্ছে না আর কি। সেই জুটি সলিল চৌধুরী এবং লতা মঙ্গেশকর।
1: এক্স্যাক্টলি, সলিল চৌধুরী লতা মঙ্গেশকর একটা অত্যন্ত সুন্দর জুটি, এবং যে গানটা শোনাবো সেই গানটা কিন্তু বাংলায় আধুনিক গান, কিন্তু সেই গানটা আবার হিন্দিতেও ব্যবহার করা হয়েছিল সলিল চৌধুরীর সেখানে মিউজিক ডিরেকশন, এবং সেই গানটা একটা ফিল্মে ব্যবহার করা হলো হিন্দিতে। হিন্দি ফিল্মটার নাম হচ্ছে পিঞ্জরে কে পাঞ্ছি, সেটা 1966 সালের কথা। তো সেই বাংলা গান আমরা অবশ্যই শোনাতে হবে, বাংলা আধুনিক গান সলিল চৌধুরীর সঙ্গে তার অসাধারণ সুন্দর সম্পর্ক আর তার সঙ্গে,
0: এবং তিনি বারবার কোন মানে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার বলেছেন যে সলিলদা, অর্থাৎ সলিলদা এক অনন্য ব্যক্তিত্ব, তার মতো কেউ গানের সুর দিতে পারবেন না। লতা মঙ্গেশকর নিজে এই কথাটা বারে বারে বলেছেন।

0: গানে বাজিমা।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আমাদের কিন্তু একটা ছোট্ট ঘোষণা রয়েছে, হ্যাঁ জরুরি ঘোষণা, যেটা করা হয়নি অনেকক্ষণ আসলে নানান রকম আমাদের আজকে স্পেশাল এপিসোড তাই বোধহয় এই ব্যাপারটা হচ্ছিল, বলে দিই ঘোষণা। 138তম ডাক আদালত এবং পেনশন আদালত মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত এবং পেনশন আদালত আগামী 28/10/2026 অর্থাৎ 28শে অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 এতে বেলা 12টায় গুগল মিটের মাধ্যমে অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহে ডাক পরিষেবা এবং ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9 অর্থাৎ 30শে সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর এভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায় ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_westbengal@indiapost.gov.in abatpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নাম্বার 0332212 0250 এবং 0332212 0612 আর 0332212 0500 এইতে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত এবং পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে এবং বিশেষভাবে দ্রষ্টব্য আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

0: হাতে সময় একদম অল্প,
1: হ্যাঁ,
0: আর শোনানোর জন্য যে কত হাজার গান রয়েছে সেখান থেকে দু একটা গানই তো শোনাতে পারলাম মাত্র,
1: তা তো বটেই, একেবারেই তাই। সেই কথা বলেই আমাদের মোটামুটি এই অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে আর কি। আর কথা না বাড়িয়ে বরং তাকে শ্রদ্ধা জানিয়ে FM রেনবোর পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাই। এবং সোমা রমালিকা কিন্তু বলছে যে FM রেনবো তার সুরে তার গানে আমরা সারা বছরই থাকি, শুধু জন্মদিনটা একটু স্পেশাল হলো, আর কিছুই না। এই গান দিয়ে আমরা শেষ করলাম, 2:02 বাজে ফিরবো নাটক নিয়ে।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। দেশ আজ সার্জিক্যাল স্ট্রাইকের দশম বার্ষিকী পালন করছে। নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। 2016 সালের 28 ও 29 সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার অন্যদিকে থাকা জঙ্গিদের ঘাঁটিগুলির উপর সার্জিক্যাল স্ট্রাইক চালায়। সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ডুভিচ তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। নিজের দ্বিতীয় তথা অন্তিম মেয়াদ শেষ হওয়ার 7 মাস আগেই তিনি এই পদত্যাগ করেন। রাষ্ট্রপতি নির্বাচন এবং আসন্ন সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেই ভুচিচ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। ভারত আফগানিস্তানের কাবুলে সরকারি হাসপাতালের জন্য জীবনদায়ী ওষুধ এবং চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে আফগানিস্তানকে এর আগেও সাহায্য করেছে ভারত। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আফগান জনগণের প্রতি ভারতের মানবিক সহায়তার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্বাস্থ্যসেবা। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত 46তম দাবা অলিম্পিয়াড নোনা গাপ্রিনডাশভলি ট্রফি জেতার জন্য ভারতীয় দাবাড়ুদের অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে উপরাষ্ট্রপতি দলগত ইভেন্টে রূপো ও মহিলা দলের ব্রোঞ্জের পাশাপাশি 6টি ব্যক্তিগত পদক পাওয়ার জন্য ভারতীয় দাবাড়ুদের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীকে জনগণনার জন্য কিছুটা সময় বার করার আহ্বান জানিয়েছেন। গতকাল মন কি বাত অনুষ্ঠানের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণনাতে অংশগ্রহণ করা সব নাগরিকের জাতীয় কর্তব্য। তিনি আরও বলেন, এই অংশগ্রহণ দেশের ভবিষ্যতের সঠিক চিত্র তৈরিতে সাহায্য করবে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং মার্কিন প্রতিনিধি পরিষদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট এই প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৈঠকে ভারত যুক্তরাষ্ট্রের কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপের উপর আলোচনা করা হয়। এই মুহূর্তের খবর শেষ হল।
1: Good afternoon, ladies and gentlemen, and welcome to FM Rainbow 107 MHz. 2 minutes and 16 seconds past 1 on FM Rainbow 107 MHz, and this is Ashur Mishra with you for this afternoon session, Rainbow Rhythms on FM Rainbow.

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশজুড়ে পর্যাপ্ত সারের সরবরাহ নিশ্চিত করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মাটির পুষ্টির ঘাটতি মেটাতে দেশব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান নামে একটি প্রচার চালানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীকে জনগণনার জন্য সময় বের করার আহ্বান জানিয়েছেন। গতকালের মন কি বাত অনুষ্ঠানে করা আহ্বানের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণনায় অংশগ্রহণ করা সকল নাগরিকের জন্য একটি জাতীয় কর্তব্য। 2000 টাকার বেশি মূল্যের UPI লেনদেনের উপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। আগামী মাসের 15 তারিখ থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। কোচবিহারের নিশিগঞ্জে হাতিভাঙা এলাকায় সোনার বাট সহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 814 গ্রাম সোনার বাট, যার বাজার মূল্য 1 কোটি টাকারও বেশি। গত সন্ধ্যায় একটি টোটো থেকে খবরের কাগজ মোড়া অবস্থায় এই সোনা উদ্ধার হয়। একটানা কয়েকদিনের বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে। এর জেরে শহরের 12টি ওয়ার্ড জলের তলায়, গম্ভীর নগরের পুরো হাসপাতাল এবং বহু স্কুলে জল ঢুকেছে প্লাবিত একাধিক গ্রামও। চন্দ্রকোনার একাংশ এবং দাসপুরের নারাজলের পরিস্থিতিও উদ্বেগজনক। রাস্তাঘাটে জল জমায় বিভিন্ন গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, একাধিক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। সাইবার প্রতারণা মামলায় মালদার চাঁচল এবং মুর্শিদাবাদের সাগরদিঘিতে অভিযান চালাচ্ছে ইডি। চাঁচলে শফিকুল আলম ওরফে লিটনের বাড়িতে সকাল থেকে চলছে তল্লাশি। পাঞ্জাবের জলন্ধরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রায় 4 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের সূত্র ধরেই এই অভিযান। নবম রাষ্ট্রীয় পুষ্টি মাস উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 25 থেকে 27 সেপ্টেম্বর 3 দিনব্যাপী অঙ্গন মিলন মেলা কর্মসূচির আয়োজন করা হয়। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা শিশু, গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়েদের জন্য সুষম পুষ্টির গুরুত্ব সম্পর্কে সকলকে সচেতন করেন। আয়োজিত হয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরও। এই মুহূর্তের খবর শেষ হল।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।

0: কাহিনী দিব্যেন্দু পালিত, বেতার নাট্যরূপ বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা সুভাষ দাস, নাটক সোনালি জীবন।
1: Do you love me?
2: Do I love you?
1: Well,
2: with our daughters getting and this trouble in the town, you're upset, you're worn out. Go inside, go lie down. Maybe it's indigestion.
1: No, Golda, I'm asking you a question. Do you love me?
2: You're a fool.
1: I know. But do you love me?
3: Oh, stop. Stop it, Arthur. Please. Enough of it. Hey, Blue, should my bhalo lage shob.
4: I was a soldier. ব্রিটিশ আর্মিতে বা মামলুকে লড়াই করেছি, গুলি লেগেছিল পায়ে, তাই পাটা কেটে বাদ দিতে হয়েছিল। ক্রাচ ছাড়া চলতে পারি না, তাই বলে ভেবো না ডরোথি যে আমি তোমার মতো বুড়িয়ে গেছি।
3: ফর গড সেক প্লিজ, রেকর্ড প্লেয়ারটা বন্ধ করে একটু চুপ করো আর্থার।
4: আমি তো আমার সঙ্গে কথা বলবার জন্য কাউকে ডাকি না, আমি নিজের মনে বলছি। আর থিংকিং অ্যালাউড, তাতে কার কি বলবার আছে? জানি জানি আমার ছেলে রবিন আমাকে নেগলেক্ট করে। আই ক্যান্ট অ্যাকসেপ্ট দিস। নিপন স্ট্রিটে ভাড়া বাড়িতে আছি, সো ওয়াট? আমি খাঁটি ইংরেজ। আমার পূর্বপুরুষের সমাধি আছে পার্ক স্ট্রিট সেমেট্রিতে, একটু খুঁজেও দেখলো না।
3: দেখবে,
4: ইন্ডিয়ায় না থেকে সেই 47-এ ইংরেজরা ইন্ডিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে যদি ইংল্যান্ডে চলে যেতাম, কত কত অনার পাওয়া যেত। ছেলে মেয়ে কোনোটা আমার রক্ত পাইনি।
5: মামি, গুরুটাকে বলে দাও সারাদিন বাড়িতে বসে শুধু মুখ খারাপ করলে একদিন একটা যাচ্ছে, তাই কাণ্ড হয়ে যাবে।
4: কি করবি, আমি বাড়ি বসে আছি, 80 বছরের বুড়ো বাপ বাড়ি বসেই থাকে। তুই কি করছিস? পাকা পোক্ত তাগড়াই জোয়ান।
5: মামি,
4: তোমার তোমার এই ইল টেম্পার বদ মেজাজের জন্য রমন চাকরিটা গেল।
5: তুই বাজে বকুনা তো,
4: যত চোটপাট বাড়িতে বাপের ওপর, বেচারি বউটার উপর। মিডল ইউনিয়নের লোকেরা যখন বেধড়ক পেটালো, তখন সে বীরত্ব কোথায় ছিল?
5: Stop it!
4: Unworthy son of a brave soldier.
3: Arthur, তুমি অবুঝের মতো কথা বলো তুমি। Forget your days. জুট মিলের ওয়ার্কার্স হয় বেঙ্গলি, নয় তো বিহারি। রবিন একমাত্র অ্যাংলো ইন্ডিয়ান। ম্যানেজমেন্ট অন্যায় ভাবে ওকে ডিসমিস করেছে, ও অ্যাংলো ইন্ডিয়ান, আর সেই জন্যই ব্যাপারটার জন্য কেউ প্রোটেস্ট করেনি। আমি তোমায় বলছি,
4: তোমার ছেলের বেলাতেই শুধু এসব হয়। ক্যালকাটায় যেন আর অ্যাংলো ইন্ডিয়ান নেই, তারা আর চাকরি করে খাচ্ছে না।
3: সকলের বেলায় হয় এরকম।
4: আমাদেরই বড় মেয়ে রোজালিন চাকরি করছে, জামাই মাইকেল ফিরোজ ইন্ডিয়া পেয়েছে সেলস অফিসার।
5: মাইকেল, মাইকেল একটা হাম্বাক, ওকে আমি দু চোখে দেখতে পারি না।
3: রবিন, এখান থেকে তুই যা।
5: যাবোই তো, আমি যাচ্ছি। But please take care of this old man. দেখো যেন না চেঁচায়।
3: Okay, okay.
4: Bastard!
1: Do you love me?
2: I'm your wife.
1: I know. But do you love me?
2: Do I love you?
1: Well?
3: Stop it, Arthur. Please.
4: তুমিও যেতে পারো, ডরোথি।
3: কোথায় আর যাব? কিছুদিন আগে আমাদের পাড়ার মিসেস গ্রাহামরা চলে গেল কানাডায়।
4: আমাদের সারার বাপের বাড়ির লোকজন সব চলে গেছে অস্ট্রেলিয়ায়।
3: দিনকাল, মানুষ, মন সবই কেমন পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। নিপন স্ট্রিট কি ছিল আর কি হয়েছে? এই সেদিনও প্রায় সমস্ত অঞ্চলটাই ছিল আমাদেরই বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের দখলে। তোমার মনে আছে আর্থার? তাদের নিয়ে গম গমে ক্রিসমাস ঘিরে 15 দিন ধরে কি আনন্দ উৎসব। আচ্ছা, এখন অনেক বাড়ি বিক্রি হয়ে গেছে জানো, প্রায় দেখি নতুন নতুন মুখ। তুমি তো আজকাল আর চার্চে যেতে পারো না, রবিবার সকালে চার্চে গেলে বোঝা যায় আমাদের পৃথিবীটা ছোট হয়ে আসছে ক্রমশ।
4: সবই ছোট হয়ে যাচ্ছে, আমাদের কমিউনিটি, আমাদের ফ্যামিলি, আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং, ওরা না হয় ভাবে গল্প কথা। কিন্তু তুমি তো দেখেছো ডরোথি, কি ধাপড় ছিল ব্রিটিশ আর্মির আর্থার পাইবাসের। পাইবাস ফ্যামিলির একটা একটা আলাদা আভিজাত্য ছিল। দিন দিন ওই আভিজাত্যের পর্দায় ফুটো বাড়ছে, আর বুঝি ওটাকে টাঙিয়ে রাখা যায় না।
3: একটু চা করে

0: তো ছেলে মেয়ে সব
1: ঠিক করে নাও আর্থা পড়ে যাবে জানি কাজটা কাজটা

0: মামি মামি
1: কি রে
2: মামি গ্র্যান্ডপা কোথায় দ্যাট ব্রেভ সোলজার
1: কেন তাকে দিয়ে আবার কি হবে
2: আরে বলো না কোথায় বুড়ো কাটা দারুণ সারপ্রাইজ দেবো
0: গাড়িতে করে এক পাক ঘুরিয়ে আনবো কলকাতা
1: আবার তুই গ্যারেজের গাড়ি নিয়ে বেরিয়েছিস মেকানিকের কাজ শিখবি না ড্রাইভিং
2: মামি মামি মোটর মেকানিককে দুটোই জানতে হয়
1: সারাদিন পরে গাড়ি নিয়ে হই হই করে বেড়ার কখন থেকে করে বসবি বাইতে ভাই একটু দাঁড়া তুই স্কুল স্ট্রিটের কে এক কুরু ফেলা তোর ডাডকে খামটা দিয়েছে দেবার জন্য
0: মাই গড Australia stamps. A new set of four stamps. All kangaroos. Rare quality, mummy. It's rare quality.
1: তাহলে অস্ট্রেলিয়া তোকে টানছে। সিডনি থেকে রবার্ট এবারে চিঠিতে লিখেছে ওখানে যাবার কথা।
2: ড্যাডি রাজি?
1: তুই যাবি কিনা তাই বল।
2: আরে বাবা আগে তোমরা সব ঠিক করো তবে তো। তোমরা গেলে আমি আর কি জন্য পড়ে থাকবো ক্যালকাটায় বলো।
1: সে তো ঠিকই। লেখাপড়াটাও করলি না।
2: মামি Well, mommy, that is not so important.
1: Not so important?
2: Yes.
1: She had only the ICC to punch over Rani Luki Modgaja Kitishiki. Mommy. School it was hungry at a port to Tara at
0: Kitishiki. Those bastards! I'll kill them.
1: Kill them.
0: I'm going to tell you, I'm going to tell you. Mommy, body tell you, I'm going to tell you. Well, I'm pushing off.
1: Samuel! Kida! Kida! You must be hungry!
0: No, no. Kida, I'm going to tell
1: you. Samuel! Shona chile. I'm going to tell you. তো ড্রাইভিং লাইসেন্স নেই
0: মামি লট অফ অ্যাডভাইস আই এম ফেড আপ উইথ ইট
1: স্যামুয়েল স্যামুয়েল

0: থানারাজ হলো কি? একেবারে সাহেবের পর সাহেব। বলুন, আপনার কি কেস?
1: আমি স্যামুয়েল পাইবাসের বাবা। স্যামুয়েলকে আপনারা
0: লক আপে পুরে দিয়েছি, কেস দিয়ে কাল কোর্টে চালান করে দেবো। উকিল নিয়ে কোর্টে দেখা করবেন।
1: দেখুন, গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে স্যার।
0: বেশি জ্ঞান দেবেন না। গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হয় ঠিকই, কিন্তু গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করতে একটা লাইসেন্সও লাগে। আপনার ছেলের লাইসেন্স ছিল না তা জানেন? আপনার নাম কি?
1: রবিন পাইবাস।
0: ও, তাহলে আপনি সেই?
1: আই ডোন্ট ফলো, আমি ঠিক বুঝতে পারছি না।
0: বোঝাচ্ছি, বিধু বাবু একটা ডায়েরি লিখে একেও লক আপে পুরো দিন তো।
1: মানে
2: উপদেশ দেবার সময় সবাই আছে, থানায় চলে যাও। রবিন আমাকে মারবে, নিচ্ছে মেজাজ দেখিয়েছে পুলিশকে, তা নাহলে ছেলেকে ছাড়াতে গিয়ে নিজে ফেলে যাবে কেন?
3: আচ্ছা সারা, আমাদের অট্রি হাজবেন্ড অলোক কি একটা খবর দিলে কেমন হয়? রাইট, ও তো এবারে জামাই। আর নিশ্চয় বেঙ্গলি দেখলে থানার লোকেরা, আই মিন ওরাও তো বেঙ্গলি। কিন্তু লরা থাকলে আমি ভাবতাম না সারা, মিশনারি স্কুলের টিচার তো, অনেক হুমরা চুমরা লোকের সঙ্গে ওরা আলাপ ছিল।
4: কি ছিল তা নিয়ে আর ভেবে কি মাম, লরা তো এখন রাঁচিতে, সেখান থেকে তো সে কিছু করতে পারবে না। কাছে যারা আছে তারাই কিন্তু কিছু করে না।
2: কিন্তু তাহলে কি ছেলেটা নাতিটা আমার থানার গারদে পৌঁছবে? সারা মাই ডিয়ার, প্লিজ ডু সামথিং।
4: হ্যাঁ মাম, করতে তো হবেই। আমার বিয়ে তো খড়গপুর থেকে যখন রিপন স্ট্রিটের এই বাড়িতে আসি, পাপা আমাকে বলেছিলেন আমার পুত্রবধূ হিসেবে তুমি এক সোনালী জীবনে প্রবেশ করেছো।
3: ইয়েস আই নো,
4: তোমার ছোঁয়ায় যেন সকলের ভালো হয়। ভালো কিছু তো হলো না, আরো মন্দ যাতে কিছু না হয় সেটুকু আমি দেখবোই মা।

0: Yes, madam. Aishapai, shor shor shore dao. Bhotro mohilake boste dao. Boshun.
1: Thank you, sir.
0: Apni nischoy?
1: Mrs. Sarah Pybus.
0: Robin Pybus's three Samuel er ma.
1: Exactly.
0: Shunun, case ta jhamelar. Police er kache khobor ache. Robin onek golmele kajer shonge jukto. ছেলেটাকে ছাড়া গেলেও প্রপার ইনভেস্টিগেশন না করে রবিনকে ছাড়া যাবে না।
1: সে কি স্যার?
0: আর ছেলেটাকেই বা ছাড়া যাবে কি করে? একে লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তার উপর
1: অ্যাক্সিডেন্ট ঠিকই স্যার, বেকায়দায় ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা মেরেছিল স্যামুয়েল, কিন্তু কেউ তো ইনজিউর্ড হয়নি।
0: হয়নি, হতে পারত, হলে মারাও যেতে পারত, তাহলে তো খুনের দায় সাজা হয়ে যেত। এখানে খুন করা আর না করার মধ্যে তফাৎ সামান্য, আইনের সূক্ষ্ম বিচার এসব আপনি বুঝবেন না ম্যাডাম।
1: আপনি ইচ্ছে করলে ওদের ফরগিভ করতে পারেন স্যার। হ্যাভ পিটি অন মি স্যার, স্যার প্লিজ।
0: এখন আমার অনেক কাজ, এখন কোনো কথা দিতে পারছি না আপনাকে। সন্ধ্যের পর?
1: সন্ধ্যে?
0: সন্ধ্যে, সন্ধ্যের পর ফ্রি হলে দেখব কিছু করা যায় কিনা। আমি উঠি।
1: জাস্ট এ মিনিট স্যার।
0: ওই সেপাইয়ের কাছ থেকে আপনি টাইম ফাইন জেনে নিন।
1: দেখুন বড়বাবু বলছিলেন আপনি।
2: আপনি ঘাবড়াবেন না মিম সাহেব, বড়বাবু যখন একবার বলেছেন দেখবেন তখন দেখবেনই, দুটো কেসই খালাস হয়ে যাবে। সাড়ে সাতটা আটটা নাগাদ একবার আসুন না।
1: সাড়ে
3: আপনি এক কাজ করুন, থানায় আসার আপনার দরকার নেই,
1: তাহলে
3: একটা ঠিকানা দিচ্ছি, রাত আটটা নাগাদ সোজা সেখানে চলে যাবে।
1: তারপর
3: আমি বড়বাবুকে বলে সব ব্যবস্থা করে রাখবো। যেতে পারবেন না?
1: পারবো, পারতে আমাকে হবেই। আপনি আমার অনেক উপকার করলেন ভাই, মে গড ব্লেস ইউ।
0: তারা পাই ব্যাস যে এসো এসো।
1: আমি আমি টাকা এনেছি স্যার।
0: আমি তো টাকা নিই না, দাঁড়িয়ে রইলে কেন, এসো কাছে এসো। সবকিছু দাম কি টাকা দিয়ে দিতে হয়? হ্যাঁ
4: দেখে দেখে দেখে দেখে।
0: কাট কাট কেন গোমে, গলায় সুসুরি আছে নাকি, নাকি লজ্জা করছে? হরের লকেটে ক্রস, সোনার কে দিয়েছে? বিলাভেড হাজবেন্ড?
1: আমার ভাই রবার্ট এনে দিয়েছিল অস্ট্রেলিয়া থেকে।
0: ধর্মের ব্যাপার বুঝি? আমি বাপু ওসবে বিশ্বাস করি না, ধর্মেও না পাপেও না, কোনো পিক অ্যান্ড চুজ নেই, একেবারে সেকিউলার। তোমাকে ট্যাক্সি থেকে নামতে দেখেই টেলিফোনে সব ব্যবস্থা করে রেখেছি, রবিন আর স্যামুয়েল ছাড় পেয়ে বাড়ি পৌঁছে যাবে।
1: সত্যি স্যার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
0: খুশি তো? এবার এবার আমাকে খুশি করতে হবে যে ম্যাডাম। দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করি।
5: Samuel.
6: Yes, Papa.
5: Look, here comes your mummy.
6: Mummy.
1: Thank God. Tumra eshe gecho. Robin.
5: Kothay chili, bloody Papa. Bitch. Shami morche hajote poche, ar tumi beriyecho phutte marte.
1: Robin.
5: Aaj toke ami kui kore chalbo.
2: Grandpa, grandpa, quick. Daddy, mummy ke bol dilo. Grandpa.
7: Master.
2: Papa, take it easy.
7: You are the best.
1: Shut up. What the matter? Robin.
6: Please, please, Papa.
5: Yes. Lock up it, Tori. জায়গারে হতভাগা, যা সেখানে। পুলিশ কেন ছেড়ে দিল তো?
8: হ্যাঁ, পুলিশের এগেনস্ট আমি মামলা করব, অযথা হ্যারাস করেছে আমাকে।
1: হাউ ডেয়ার ইউ। এই সারা, সারা গিয়েছিল তোরে থানা থেকে আনতে।
8: সারা?
1: ইয়েস।

0: ড্যাম লাস থানায় গেলে আমাদের সঙ্গে ফিরত। আমি অনেকক্ষণ ফিরে এসেছি।
1: তোমাকে বলিনি ড্যাডি, সিপাই কি বলেছে? মাম্মি, ইয়েস মাম্মি আমাদের ছেড়ে দেবার জন্য ওসির কাছে গিয়েছে।
2: তাই তাই আর কি, সব ধাপ্পা, সব ধাপ্পা, হ্যাঁ ধাপ্পা। ও গেল আর সঙ্গে সঙ্গে পুলিশ ছেড়ে দিল আমাদের।
3: ওকে আমি চিনি না, তোর জন্মের আগে থেকে ওকে আমি চিনি।
1: পাপা জন্মি ক্রেসি,
0: ওই মেয়ে মানুষটা এইরকমই, বাড়িতে মন থাকে না, এই করে বেড়াবে। বল বল আর বেরবি, বল বল। তোর রং করা মুখ আমি একবারে ভেঙে দেবো।
4: কি সব করছি আমাদের
0: বাড়ি? কি সব তুমি যাতা বলছো?
5: তোমার শাশুড়ি যে এরকম কত দু চার ঘা দিয়েছি, জিজ্ঞেস করেছি এরকম কাঁদত কিনা।
4: তোমার কাছ থেকে শিখেছে ওরা,
5: যেমন কপাল করে এসেছো তেমনি হবে।

0: sarà. Sarà Andrea le sole sarà. একটার পর একটা মার খেতে খেতে এতদিন আমার মধ্যে ছিল হয়তো একটা রিয়েল ম্যান, আজ নিজেই তাকে খুন করেছি আমি। এরপরে ওকে বেঁচে থাকার সার্থকতা আছে কোনো?
1: বরাবরই তুমি আমাকে অধিকারের বস্তু মনে করেছ রবিন। আমাকে জীবন যাপনের ছকে বাঁধা গন্ডির বাইরে বেরিয়ে কিচ্ছু করতে দাওনি, কোনো দিন চাওনি আমি কিছু করি। কিন্তু গন্ডির বাইরেও তো বেরোতে হয় মানুষকে। ওরা তোমাকে মারেনি তো?
0: মেরেছে, মেরেছে। তোমার হাতটা দাও, দাও
1: খুব লেগেছে। মারলো কেন তোমাকে? নিশ্চয়ই তর্ক করতে গিয়েছিলে।
0: আর কি করবো বলো, ওরা আমাকে ক্রিমিনাল বলছিল, ওই গুন্ডার তো চুটমিলের সব। আমি জানতামই না যে ওরা আমার নামে একটা ডায়েরি করেছে ওখানে।
1: কি করবে রবিন, আমাদের ভাগ্যটাই যে এরকম।
0: সারা, ও সেই লোকটা কেমন? ইজ এ নাইস পারসন?
1: আই থিংক সো।
0: কি বললো তোমাকে?
1: কি আর বলবে,
0: তুমি গেলে আর আমাকে ছেড়ে দিল? তা হয় নাকি? ইট মাস্ট বি আ লং স্টোরি।
1: দেন ইট মাস্ট বি। ফরগেট দ্যাট রবিন, ফরগেট। রাত দুটো বেজে গেছে, ঘুমাবার চেষ্টা করো, ঘুমো, ঘুমিয়ে পড়ো।
0: ওরা বোধ হয় মেয়েদের খুব সমীহ করে। তুমি গিয়ে ভালো করেছিলে, বিসাইডস ইউ আর বিউটিফুল। তোমার চেহারা দেখে বোধ হয়
1: হয়তো তাই। রবিন, রবিন, মেক আপ ইউর মাইন্ড।
0: হোয়াট?
1: আমরা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছি রবিন। এখানে আমাদের কোনো ভবিষ্যৎ নেই, কোনো ভবিষ্যৎ নেই। এখান থেকে আমাদের চলে যেতেই হবে।
0: তুমি কি অস্ট্রেলিয়া যাবার কথা বলছো? দেখো সারা, এত খালি চেনা জায়গা, মানুষজন, সব ছেড়ে
1: স্যামুয়েলকে আমি রাজি করিয়েছি রবিন।
0: বাবা মা এরা সবে বুড়ো হয়েছেন, এই সময় তাদের ছেড়ে যাবো?
1: রবিন, রবিন, তুমি সত্যি সত্যি তাদের কথা ভাবো?
0: সারা,
1: আমার কথা, ছেলের কথা কোনোদিন ভেবেছো তুমি?
0: বড় স্বার্থপরের মতো জীবন কাটিয়েছি আমি সারা, ঠিক বলেছো। চাকরি একটা করে গেছি বটে, কিন্তু কিন্তু সেটা প্রায় নিজেরই জন্য। যেতে দাও, যাবো যাবো আমরা, কিন্তু কিন্তু তুমি যে কেন এত অধৈর্য হয়ে উঠছো?
1: অধৈর্য হবো না, এটা একটা নরম।

0: এখানে বেশি দিন থাকলে আমি সুইসাইড করতে বাধ্য হব রবিন।
1: ডোন্ট বি ইমোশনাল, ডোন্ট বি ইমোশনাল সারা, ডোন্ট বি ইমোশনাল। দেখো এই ব্যাপারটা কাল পরশু ভাবা যেতে পারে। সারা সারা ভেবো না যে আমারও খুব ভালো লাগছে।
0: রবিন একটা কথা শুনে রাখো, তুমি যেতে না চাইলেও আমি যাব, স্যামুয়েলকেও সঙ্গে নিয়ে যাব, পরে যেন আক্ষেপ করো না সেজন্যে।
1: ওরা আমাকে আমাকে হপ্তায় একদিন থানায় হাজিরা দিতে বলেছে জানো।
0: কেন
1: কেন কেন তা তো আমি জানি না।

0: পাঠালেন?
1: রবিন তো এই কেউ হাজিরা দিয়ে এসেছে থানায়, ও তো এখন বাড়ি নেই।
0: না না, সেজন্যই নয়,
2: দরকারটা আপনার সঙ্গে মেম সাহেব।
1: আমার সঙ্গে?
2: বড়বাবু পাঁচটা পর্যন্ত থাকবে ওই ফ্ল্যাটে, আপনাকে দেখা করতে বলেছে।
1: আমি তো
2: জরুরি ব্যাপার, আপনি না গেলে আবার কোথায় কি অসুবিধা করবেন?
1: ঠিক আছে, তুমি যাও।
2: সালাম মিম সাহেব।
3: লোকটাকে
1: আপনাকে সেই মাথায় এসে দাঁড়াতে বলেছে মামি?
3: লোকটাকে চেন? ওকে
1: থানা থেকে এসেছিল, সাদা পোশাকে পুলিশ। বড়বাবু এখনই একবার দেখা করতে বলেছেন।
3: তোমাকে?
1: না, আপনার ছেলেকে। তুমি যাচ্ছ? যাবার আর কে আছে?
3: কেন, রবিন ফেরুক ওই যাবে।
1: রবিন যা, তারপর আবার ওকে আটকাক।
4: ও গড, ওয়াই ওয়াই ওয়াই দে আর আফটার আস, কি করেছি কি করেছি আমরা?
5: ডোন্ট রেইজ ইওর ভয়েস মাম।
1: দেখি গিয়ে কি চাই, কাউকে কিচ্ছু বলবার দরকার নেই। প্রমিস, প্রমিস ইউ আর নট গোয়িং টু ডিসক্লোজ দিস টু এনিবডি, নট টু পাপা, নট ইভেন টু রবিন। প্রমিস, প্রমিস মাম।
4: ওকে,
1: আমি যাবো আর ফিরে আসবো।
4: সারা, আমার কাছে কিছু লুকিও না। ডোন্ট হাইড ডিয়ার, ডোন্ট ডোন্ট ডোন্ট।
1: কি করতে পারেন আমাকে? যাবো না, যদি আমাকে সন্দেহ করেন জোর করে বলতে পারেন না যেতে হবে না।
4: সারা,
1: তাহলে তো আমি বেঁচে যাই, আমি তো রবিনের মতো স্যামুয়েলের মতো একা একা শুধু নিজের জন্য বাঁচতে চাইনি।
4: আই নো,
1: তার দাম দিতে হচ্ছে আমাকে, সকলকে জড়িয়ে পুরো শ্বশুর শাশুড়িকে নিয়ে বাঁচতে চাই আমি। বড় আদরের, বড় ভালোবাসার সম্পর্ক এগুলো, এসবের তুলনায় আমার এই শরীরটার দাম কতটুকু মাম?
4: সারা,
1: আমি যাই, দরজাটা বন্ধ করে দিন।
4: সারা মুখেছিয়া,

কি জানেন মিস্টার সিং, অ্যাংলো ইন্ডিয়ান ওই মেয়েটির কোথাও যে কোনো খুঁটি নেই সেটা আমি গোড়াতেই টের পেয়েছিলাম। অসহায়তা এক একজনকে টেনে নিয়ে যায় এক এক দিকে, এরকম আমি অনেক দেখেছি। দুদিকেই মৃত্যু জানা হয়ে গেলে মনই তাদের বলে দেয় কোন মৃত্যুটা কম কষ্টে। আসবে আসবে, তারা পাইবাস না এসে পারে না।

0: দরজা খোলা আছে, চলে এসো।
1: We are poor, বড় বাবু। We are helpless. Please, বড় বাবু, we are innocent. Please, please save us. Save us, বড় বাবু, save us.
0: ওরকম করছো কেন?
1: আমার হাজবেন্ড ফিরে আসার আগে বাড়ি পৌঁছতে না পারলে আজ আবার আমাকে জেলার মুখে পড়তে হবে স্যার।
0: যাবে যাবে। তোমাকে কেন ডেকে পাঠিয়েছি শোনো, তিনি হচ্ছেন মিস্টার সিং।
2: হ্যালো,
0: বিরাট ট্রাভেল এজেন্সির মালিক।
1: গুড ইভিনিং।
0: ইনি আমার পুরনো বন্ধু। এর অফিসে একজন রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটরের দরকার আছে শুনে তোমার কথা মনে পড়লো।
1: থ্যাংক ইউ।
0: ইউ আর কোয়াইট স্মার্ট এন্ড ইউ স্পিক ইংলিশ। অবশ্য যদি তোমার দরকার না
1: থাকে। না না স্যার, দরকার আছে বইকি।
0: তবে আর কি, বসো বসো। আরে মিস্টার সিং, আরে বসে বসে সিগারেট খাচ্ছেন, সারাকে একটা দিন।
1: নো থ্যাঙ্কস।
0: কাল সকাল 10টায় মিস্টার সিং এর অফিসে গিয়ে দেখা করবে।
1: কিন্তু স্যার, আই নিড টু ডিসকাস দিস উইথ মাই হাজবেন্ড।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, তাকে তোমার সঙ্গে নিয়েও যেতে পারো। আন্ট ইউ ফিলিং হ্যাপি নাও? হ্যাঁ, শোনো আমি এখন একটু বেরোবো।
1: আমিও কি স্যার বাড়ি যেতে পারি?
0: হ্যাঁ, তো তাড়া কিসের, বসো। আমার কিছু কথা আছে তোমার সঙ্গে, ফিরে এসে বলবো। এই সময়টা তুমি বরং মিস্টার সিং এর সঙ্গে কথা বলতে পারো। হ্যাঁ, তোমার নিশ্চয়ই অনেক কিছু জানবার আছে। Well, the deal is final with Mr. Singh. Be friendly with him, okay?
1: Okay, sir.
0: Chali.

0: চাকরি দিতে চাইছে। কেন জানেন? আমার স্বামী একটা ক্রিমিনাল।
1: বাট আমার ছেলে, বাট ওরা রবিনকে খুঁজতে এসেছিল, তোমাকে নয়।
0: আমি জানি রবিনই আপনার সব। আমি কি?
1: নো,
0: আমার তো মন টন বলে কিচ্ছু নেই।
1: নো ম্যাম,
0: আই এম হার্টলেস ক্রিচার, আ ব্রুট, আ ব্লাডি হোল আই এম।
1: নো নো,
2: কি কথা হচ্ছিল তোমার সারার সঙ্গে?
1: তোমার সারার চাকরি হচ্ছে।
2: ইজ ইট?
1: ইয়েস, থানার বড় বাবু চাকরি দিচ্ছে।
2: লোকটি তাহলে তো খুবই ভালো। দেখো ডরোথি, পৃথিবীতে আজও চমকপ্রদ সব ঘটনা ঘটে। কি ভাগ্যিস, সারা নিজেই চলে গিয়েছিল ঝোঁকের মাথায়। ব্যাপারটা ঠিকঠাক বুঝে নেওয়া দরকার। সারা কোথায় গেল? সারা, সারা,
1: ডার্লিং,
2: সারা,
1: ডার্লিং।
3: আমারও লাঞ্চ খেতে ইচ্ছে করছে জানো। চলো না, চলো না, খাওয়া আজকে। What's wrong with you, Sara? চাকরি পেলে কিন্তু তোমাকে খুশি লাগছে না কেন?
1: খুশি হয়েছে রবিন,
3: কেন হবো না? অন্তত নির্ভর করার মতো একটা কিছু পাওয়া গেল। তুমি কি ভাবছো বলো তো? মাঝে মাঝে তোমাকে কিরকম বুঝতে পারি না। ইচ্ছে না থাকলে চাকরিটা নিও না।
1: নির্ভরতা কাকে বলে রবিন? আমি কার উপর নির্ভর করব? আমার কি থাকলো?
3: আমার মনে হয় না আমার কিছু হবে।
1: কার কি হবে না হবে কে জানছে?
3: না
1: রবিন,
3: বলো।
1: রবিন, সেদিন তুমি আমাকে মারলে।
3: সরি,
1: আমি কিন্তু থানায় গিয়েছিলাম তোমাদেরই বাঁচাতে। সেদিন তুমি আমার উপর নির্ভর করতে পারোনি রবিন, আজ করছো। কিছু টাকা পাবো বলে তো?
3: না না সারা।
1: হাউ স্যাড রবিন, হাউ স্যাড। আমি তোমার উপর নির্ভর করেছি, তুমি আমার স্বামী বলে, তুমি টাকা রোজগার করো বলে নয়। এর মানে কি আমি জানি না রবিন, জানার দরকার আছে কি? ভাবনাটাই তো আমার সব।
3: ফিলোসফি, খালি ফিলোসফি আওড়াচ্ছ। চুপচাপ লোকেরা বেশি ভাবে, ভাবতে ভাবতে কখন পাগল হয়ে যায়।
1: জানি না, জানি না আমি পাগল হয়ে যাচ্ছি কিনা। বুঝবার চেষ্টা করো রবিন, এই চাকরিটা আমাদের কোথাও নিয়ে যাবে না, আমাদের সম্মানও বাড়াবে না কোনো। We'll still be humiliated. This is no life, Robin. This is no life. এখানে থাকলে
3: আমি অস্ট্রেলিয়া চলে যাবার কথা বলছিলে তো?
1: যাবে, যাবে রবিন। সিনসিয়ারলি বলো, ওখানে গিয়ে একটু গুছিয়ে বসতে পারলে বাবা মার জন্য ভাবছো তো? ওদের আমরা নিয়ে যাবো, দেখো ওদের আমরা ঠিক নিয়ে যাবো রবিন।
3: Settled. It is settled, yeah?
2: Dorothy, hurry up, darling, hurry up.
4: Coming, darling.
1: Hey, what makes you get up so early?
2: রূপলি রঙের বিরাট এয়ারক্রাফট, ওই যে জাম্বো, জাম্বো, জাম্বো। সারাকে খুব সুন্দর দেখাচ্ছিল। She had a velvet on her, you know, and a beautiful necklace.
1: Oh, she only would have to cushy cushy like the one. Sara, he declared, should you? My poor Robin.
2: Oh,
1: Robin, my poor darling Samuel. চিলিয়া নাতি কি একেবারে ভুলে গেলে?
2: ভুলবো কেন, ভুলবো কেন? ওরা নিশ্চয়ই ছিল আশেপাশে। তোমার মতো হিসেবে বুড়িরাই সবাইকে

0: ওভাবে দেখার কি আছে, জানেনি তো কোথায় গিয়েছিলাম।
1: What makes you behave like that, Sara?
0: কি করেছি, কি হয়েছে?
1: কি হয়েছে তুমি বলবে। Sara, I can read your face.
0: মুখে কি লেখা আছে আমার? কি
1: ওরা ডেকেছিল কেন?
0: আমার ভালো লাগছে না ম্যাম, I feel insulted.
1: হ্যাঁ,

0: সঙ্গে জড়ো করে স্বপ্ন দেখে, যেন ডরোথি যেন মিসি অফ করতে গিয়েছিলাম এয়ারপোর্টে।
1: আমি ভীষণ আপসেট হয়ে পড়েছিলাম।
2: আপসেট
0: তোমাকেও নিয়ে যাব অস্ট্রেলিয়ায় ভেরি সুন। দিন হয়ে গেল তাই না? আচ্ছা
2: আছে
0: লিখতে পারো।
2: দেখছিলাম

0: ট্যাক্সিতে করে অড্রি এলো মনে হচ্ছে।
1: অড্রি, আবার কি হলো? বাচ্চাটা?
0: বাচ্চাটা নিয়ে এসেছে।
1: জামাই আলোক নিশ্চয় আসেনি। কি যে করলো মেয়েটা, স্কার্ট ছেড়ে শাড়ি ধরলে কি সম্পর্ক গড়ে ওঠে?
0: চুপ করো, এসে পড়েছে। হ্যালো রোজালিন, রোজালিন তোর সঙ্গে খুব জরুরি দরকার, একবার তুই আসতে পারবি? হ্যাঁ, কি হয়েছে এলেই বুঝবি। আরে সব কথা তো টেলিফোনে বলা যায় না অনেকক্ষণ। হ্যাঁ হ্যাঁ, না না না না না, সেসব কিছু না, ভালো আছে, দ্যাট ভালো আছে। আরে হঠাৎ অড্রি এসে হাজির, বলছে ফিরবে না, এখন কি করি বল তো? হ্যাঁ কি বললি? ব্যারেন্ট্রি, ঠিকই বলেছিস, আমি এখন ব্যারেন্ট্রি। ডালপালা ছেঁটে দেওয়া গাছের মতন রে, ফুল ফল পাতার আশা নেই, জেনেও শিকড়ের মায়ায় জড়িয়ে আছি। কেন করি, তোরাও তো মা হয়েছিস, পরে বুঝবি। আসিস আসিস, কিন্তু যাচ্ছি।

0: Oh, Tom.
1: Dorothy, where have you been so long?
0: Telephone korte deri hoye gelo.
1: Ruti ante bollam je enecho?
0: No more credit. Dhari ar ruti debe na.
2: Bastards!
1: Army pensioner taka ta elei.
0: Oi kota taka ar ki hobe? Tin masher house rent baki poreche. Ki ache tomar? Landlord's agent er moddhe dubar ghure geche.
2: Hey, what do they think of us? What do they think of us at Ibis? আমি কি পালিয়ে যাচ্ছি?
0: পালিয়ে? ওরা তো আর জানে না আমাদের পালাবার জায়গাও
1: নেই। I had trust in Sarah. ও বলেছিল আমাদের নিয়ে যাবে অস্ট্রেলিয়ায়। সবাই আমাকে বিট্রে করছে, সবাই। যখন যাবার ছিল তখনই গেলাম না, এখন পরের মুখ চেয়ে বসে আছি। An incredulous old fool. A fossil.
0: Darling. Darling.
1: It's no use.

0: মাইকেল,
1: রোজালিন, তুমি কি ব্যাপার? হঠাৎ আমার অফিসে? অফিসে আমি
0: ছুটি করে এসেছি, রিপন স্ট্রিটে যাব।

0: এখান দিয়ে যাচ্ছিলাম, ট্যাক্সি দাঁড় করিয়ে ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। তুমি বাড়ি ফিরছো কখন?
1: জানি না, কেন?
0: মা ফোন করেছিল, তুমি কি একবার আসবে ওখানে?
1: না, রিপোর্টেড মানি তো ঝামেলা।
0: মাইকেল, ওরকম বলো না।
1: রোজালিন, আমি নিজেও কিছু কম ঝামেলায় নেই। হ্যাভ এনাফ অফ ইট।
0: কি হলো আবার?
1: সেলস ম্যানেজার রিজাইন করে অন্য কোম্পানিতে চলে গেছে। কানাঘুষে শুনেছিলাম কোম্পানি আমাকে প্রমোশন দেবে ওই পজিশনে। খবরের কাগজ দেখেছো? কোম্পানি আজই বিজ্ঞাপন দিয়েছে সেলস ম্যানেজার চেয়ে।
0: সে কি, তুমি সেলস অফিসারের চাকরিতে আছো 5-6 বছর, তুমি ম্যানেজমেন্টকে বুঝিয়ে বলো।
1: বহুবার বলেছি, কোনো কাজ হয়নি। আমি কেমিস্ট্রিতে এমএসসি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। এতদিন এইটাই ছিল আমার অহংকারের জায়গা। এখন পার্সোনাল ম্যানেজার কি বলছে জানো? কম্পিটিশন বাড়ছে বাজারে, সেলস ম্যানেজমেন্টে পুরো দোস্ত ট্রেনিং পাওয়া ফ্রেশ অ্যান্ড এক্সপিরিয়েন্সড লোক চাই। শুধু একটা কেমিস্ট্রির ডিগ্রি নিয়ে আমি নাকি সব চাহিদা মেটাতে পারবো না। ঘটনাটা না জানলে কিচ্ছু ভাবতাম না, ভাবতাম পলিটিক্স। জানার পর বদলে যাচ্ছে সব কিছু। আগে প্রমোশনের কথা ভাবতাম।
0: বয়স হচ্ছে মাইকেল, বাড়তি দায়িত্ব মানেই তো টেনশন। কি দরকার প্রমোশনের?
1: এখন থেকে প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হবে চাকরি বাঁচানোর কথা।
0: তাহলে তুমি আসছো না?
1: বললাম তো।
0: ইচ্ছে করলে এসো, আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসবো।
1: ওকে, লেট মি থিংক।
0: টেক কেয়ার অফ ইয়োরসেলফ মাইকেল, বাই দেন।

0: হ্যাঁ রে রোজালিন, অট্রি কিছু বললো তোকে?
1: যত সব আজে বাজে গল্প বললো, এই যে ড্যাড বা মামের কাছে আসি আমি কিংবা তোদের সঙ্গে দেখা হয়, এর কোনো মানেই হয় না। এই পৃথিবীতে যখন আমরা থাকবো না, তখনও তোরা একসঙ্গে থাকবি মাটির নিচে কফিনে।
0: কফিন?
1: কিন্তু আমি তোদের সঙ্গে থাকবো না।
0: রোজি, এসব কথার মানে কি?
1: তখন কারো কথা শুনলো না, বাঙালি হিন্দুকে বিয়ে করে বসলো, ভুলটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। সংস্কারটা যাবে কোথায় মাম্মি? আমাদের ফ্যামিলি তো হিন্দু মেয়ে এলে কিছু না কিছু অসুবিধায় পড়তো। আচ্ছা, তোমাকে কিছু বলেছে?
0: ওকে মানে অড্রি বলছিল বটে, আলোক নাকি কাল রাত্রে ড্রাঙ্ক হয়ে ওই ওর এক বন্ধুর বউয়ের সঙ্গে।
1: রাবিশ রাবিশ, যত সব নোংরা কথা, বিয়ে যখন করেছি মানিয়ে নিতেই হবে।
0: রোজি প্লিজ, রোজি তুই কোনো বুঝিয়ে বুঝিয়ে দেখ ওকে, যদি একটু ফেরাতে পারিস। আর যদি সারা থাকতো?
1: ভালো কথা মনে পড়েছে, সারা চিঠিপত্র দেয়। আমি তিনটে চিঠি দিয়েছি পরপর, একটা জবাব পেয়েছি আজ।
0: সারা চিঠি,
1: তাও অফিসের ঠিকানা। এ নাও পড়ো।
0: দেখো দেখি, ও মাই ডিয়ার সারা, সারা প্রিয় রোজি, তুমি সবগুলো কি তোমার সবগুলো কি তুমি মাঝে মাঝে রিপন স্ট্রিটের বাড়িতে যাও, বাবা মাকে দেখো, জেনে আনন্দ হলো। নরা কেমন আছে? অন্য নাইজেরিয়া যাবার কথা হচ্ছিল, চলে গেছে। বড্ড ভালো মেয়ে লরা, শুধু বেঁচে থাকার জন্য টাকা রোজগার করা ছাড়া বেশিরভাগ মানুষের জীবনে আর কোনো উদ্দেশ্য নেই, কোনো মিশন নেই। লরার আছে, শি বিলংস টু আনাদার ওয়ার্ল্ড ওয়্যার লাইফ হ্যাজ ইটস ওন মিনিং। রবিনের সঙ্গে বিয়ের পর তোমার বাবা আর্থার আমাকে বলেছিলেন, সারা তুমি সোনালি জীবনে প্রবেশ করছো, তোমার ছোঁয়ায় যেন সকলের ভালো হয়। সেই চেষ্টাই করেছিলেন রোজি, এমনকি নিজেকে আড়াল করে। কি করতে হয়ে কত না ভালোবাসা পেয়েছি তোমাদের, কিন্তু এখন বুঝছি অন্যকে নিয়ে বাঁচার আগে মানুষকে বাঁচতে হয় নিজেকে নিয়ে। নিজের শুদ্ধতাই অন্যকে স্পর্শ করে পরিশুদ্ধ করে। আমার সব জবাবদিহি তো আমার নিজের কাছে, সেটা করতে গিয়ে দেখছি যে সারাকে আমি চিনতাম, আমার আমি সে আর কোথাও নেই। গির্জা থেকে যিশুর ছবি চুরি গেলেও গির্জার কাঠামোর কোনো পরিবর্তন হয় না। হয় কি রোজি ডার্লিং, তুমি আমার সমবয়সী, তুমি আমার প্রিয়তম বন্ধু, তুমি বুঝতে পারছো কিছু।

0: তোমরা সবাই জানতে চাও কলকাতা থেকে আমি পালিয়ে এলাম কেন, পালিয়ে এসেও কি রেহাই পেয়েছি রোজি? এক জায়গার দুঃখ সুখ পাপ গ্লানি সেখানে যদি ফেলে আসা যেত।
1: রোজি
2: মাইকেল,
0: তুমি যেও না মামি, আমি দেখছি।
3: কি ব্যাপার, ওপরে ওঠোনি, সিঁড়িতে দাঁড়িয়ে আছো, উঠে এসো।
1: তুমি এসো, কথা আছে।
3: বলো।
1: আমি কিছু জানি কিনা জিজ্ঞেস করলো।
3: কি বলেছো?
1: কি বলবো, ইনফ্যাক্ট আই নো নাথিং। আমার হঠাৎ মনে পড়লো তুমি বলেছিলে মা ফোন করেছে, কিন্তু কি হয়েছে, কি এভাবে চলে এলো কেন?
3: আলো কি বলতে পারবে, কিছুই জানে না। না, এটা কি হতে পারে, লোকটা পাজি, এখন সাধু সাজছে।
1: আলোক ধরেই নিয়েছে, অড্রিটা এখানে এসেছে, বলল আমার সঙ্গে কথা বলতে চায় কোনো একটা বারে। এন্ড আই থিংক আই শুড গো।
3: কথা বলবে না মদ খাবে?
1: ডোন্ট বি কিউটিশ রোজালিন, দিস ইজ এ সিরিয়াস অ্যাফেয়ার। ও তো অড্রিকে ছেড়ে ফেলতে পারলি বাঁচে, আমি না গেলে একটা এক্সকিউজ খুঁজবে। যদি পারি ওকে নিয়ে আসবে এখানে?
3: ও আসবে,
1: আসতে পারে। Perhaps I can manage him.
3: পারবে? তাহলে তো আমাদের সম্মান বাঁচে, মেয়েটাও বাঁচে।
1: ওকে, শুনো, এখন কাউকে কিছু বলো না, আমি ঘুরে আসছি।
0: আবার কিরকম ফাঁকা হয়ে গেল বাড়িটা। আর্থা ডার্লিং, তোমার ব্লাড প্রেশারের ওষুধটা খেয়েছ?
4: রয়েড স্ট্রিটের মিস্টার ওব্রায়েন আমার পুরনো বন্ধু। ওব্রায়েন যে মারা গেছে সে কথাটা তোমরা আমাকে বলনি তো?
0: কার কাছে শুনলে?
4: রুচি বলে গেল, খবরটা শুনেছে যে মুখের ভেতরটা কিরকম করছে।
0: এখন চুপ করে ঘুমো লক্ষ্মীটি, প্লিজ ঘুমো।
4: খুব ডরোথি মাই ডার্লিং, এখন দেখো ঘুমোতে কিরকম ভয় করে, কখন ঘুমের মধ্যে একেবারে ঘুমিয়ে পড়ো, টেরও পাবে
0: না।
4: কি নিয়ে গেল?
0: রবীন্দ্রের ঘরটা খুলে অড্রিকে আর ওর ছেলেকে শুইয়ে দিলাম। আমি ও ঘরে শুলে ভালো হতো, অজয় ভাবগতিক আমার ভালো থাকছে না।
4: কেন?
0: কেবলই বলছে আমি এসে তোমাদের ঝামেলায় ফেললাম। বেশি দিন তোমাদের এই ঝামেলা পোহাতে হবে না মামি।
4: What does she mean?
0: I don't know. God knows the Lord. তোমাকে একা ছেড়ে রাখতেও ভয় করে।

0: রোজি।
1: বাই জোভ মাইকেল, তুমি
0: জাস্ট লিসেন টু হোয়াট আই সে, মিনিট দশেকের মধ্যে তুমি আমার সঙ্গে চলো, প্যাক করে নাও, হারি আপ।
1: প্লিজ মাইকেল, কি হয়েছে বলবে তো।
0: আমি অফিসের গাড়ি নিয়ে এসেছি, গাড়িতে চলো বলছি।
1: জাস্ট এ মিনিট, সরি ম্যাগি, আমাকে চলে যেতে হচ্ছে। কাল ড্যাডির শরীর ভালো ছিল না দেখে গেছি, অড্রি কিছু করে বসেনি তো? প্লিজ টেল মি হু ইজ ইট, ড্যাড, অড্রি, আই কান্ট বিয়ার ইওর সাইলেন্স এনিমোর।

0: Come along.
1: Who comes there?
2: It's Michael, my darling.
1: Michael?
2: Yeah.
1: I'm not from Ripple Street. A surprise indeed. Welcome, my boy.
0: You know Robert, I'm Farah's brother.
2: Yes. To Sydney. Te.
0: Yes. Phone kore chilo Sydney theke. Sarah.
1: Yes. Sarah.
2: Michael.
0: Mara gache.
1: Oh no.
2: God. It can't be, Michael. It can't be.
0: ক্রিসমাসের দিন রাতে ও আত্মহত্যা করেছে।
1: এতদিন ছুঁয়ে জায়গাটা ছেড়ে যাবার স্বপ্ন দেখতে পারতাম,
3: আর সে স্বপ্নটাও রইল না।
1: Why? Sara.
3: Poor Sara.
1: May your soul rest in peace. Amen.

সোনালী জীবন নাটকটি এখানেই শেষ হল। কাহিনী দিব্যেন্দু পালিত, বেতার নাট্যরূপ বৈদ্যনাথ মুখোপাধ্যায়, অভিনয়ে আর্থার প্রমোদ গঙ্গোপাধ্যায়, ডরোথি গীতা গঙ্গোপাধ্যায়, রবিন নির্মাল্য সেনগুপ্ত, স্যামুয়েল দেবাশিস বসু, বড়বাবু অরুণ কুমার মিত্র, সিপাই বিভূতিভূষণ চক্রবর্তী, মাইকেল শোভনলাল মুখোপাধ্যায়, রোজালিন শুক্লা বন্দ্যোপাধ্যায় এবং সারার ভূমিকায় উর্মিমালা বসু। নাটকটি সম্পাদনা ও প্রযোজনা করেছেন সুভাষ দাস। সাত সুরে সারা দিন।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আকাশবাণী কলকাতা এফ এম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। ভারত ও কাজাখস্তানের যৌথ সামরিক মহড়া কাজ ইন্দ 2026 নবম সংস্করণে অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর 60 সদস্যের একটি দল আজ কাজাখস্তানের ওস্কেমের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই মহড়ার মূল উদ্দেশ্য হল অপ্রথাগত পরিবেশে যৌথ সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনায় উভয় দেশের সেনাবাহিনীর সক্ষমতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। এই মহড়ার মাধ্যমে দুপক্ষই তাদের কাজের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে, এর ফলে তাদের পেশাদার সম্পর্ক, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য সুদৃঢ় হবে। ভারতীয় দলে প্রধানত গাড়োয়াল রাইফেলসের একটি ব্যাটালিয়নের পাশাপাশি অন্যান্য ব্যাটালিয়নের সেনা এবং ভারতীয় বায়ুসেনার সদস্যরা অংশ নিচ্ছেন। দেশের স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে হেয় প্রতিপন্ন ও দুর্বল করার চেষ্টার অভিযোগে বিজেপি বিরোধী দলগুলির প্রতি তীব্র সমালোচনা করেছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সামনে বিজেপির প্রবীণ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা বিরোধী নেতাদের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করা এবং দেশে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টার অভিযোগ আনেন। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। দলের নেতৃত্বে ছিলেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আলোচনায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের উপর আলোকপাত করা হয়। ইউক্রেনে কিয়েভ এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় 2 ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত 9 জন শিশুসহ 28 জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমাজ মাধ্যমে জানিয়েছেন, রাশিয়া গভীর রাতে এই হামলা চালিয়েছে। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে চলন্ত বাসে এক নাবালিকার গণধর্ষণের ঘটনায় আজ সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে। আদালত বলেছে, এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের ব্যর্থতাকে চিহ্নিত করে। জাপানের আইচিনাগয়ায় এশিয়ান গেমসে আজ খারাপ আবহাওয়ার কারণে আফগানিস্তানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হয়। ভারতীয় পুরুষ ক্রিকেট দল সরাসরি সেমিফাইনালে পৌঁছেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকার কারণে শেষ চারে জায়গা করে নেয়। সেমিফাইনালে ভারত, নেপাল ও শ্রীলঙ্কার মধ্যে কোয়ার্টার ফাইনাল জয়ী দলের মুখোমুখি হবে। খবর শেষ হলো,

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। 2,000 টাকার বেশি মূল্যের UPI লেনদেনের ওপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। আগামী মাসের 15 তারিখ থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। 2,000 টাকার বেশি UPI লেনদেনের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR আরোপের বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি আবেদনের শুনানিকালে আজ শীর্ষ আদালত জানিয়েছেন যে বিষয়টিতে আইনি আওতার চেয়ে টেকনিক্যাল বিষয় বেশি। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে চলন্ত বাসে এক নাবালিকার গণধর্ষণের ঘটনায় আজ সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে। আদালত জানিয়েছে পর্যাপ্ত আলোর অভাব, দুর্বল নজরদারি এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থার ঘাটতির কারণে পার্ক ও বাসের মতন জায়গাগুলি ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। উল্লেখ্য, গত মাসে গ্রেটার নয়ডায় একটি স্লিপার বাসে এক নাবালিকাকে বাসের কন্ডাক্টর ও চালক গণধর্ষণ করে দিল্লি কাশ্মীরি গেটের কাছে ফেলে পালিয়ে রেখে যায় বলে অভিযোগ, তাতে গ্রেপ্তার করা হয়েছে। দেশের স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে হেয় প্রতিপন্ন দুর্বল করার চেষ্টার অভিযোগে বিজেপি বিরোধী দলগুলির তীব্র সমালোচনা করেছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সামনে বিজেপির প্রবীণ নেতা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বিরোধী নেতাদের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করা এবং দেশে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টার অভিযোগ আনেন। তিনি বলেন যে নির্বাচন কমিশন বিরোধী দলগুলির দাবি খারিজ করে দেওয়া সত্ত্বেও তারা পরিবেশকে কলুষিত করার চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন যে তাদের একমাত্র লক্ষ্য হল ক্ষমতা দখল করা, পরিবারতন্ত্রকে টিকিয়ে রাখা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অদম্য সাহস ও বীরত্বের মাধ্যমে ভগৎ সিং স্বাধীনতা আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছিলেন। এই মুহূর্তের খবর এ পর্যন্ত, পরে খবর বিকেল 5টায়।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: আগে হ্যাঁ এই 35 ডিগ্রি টেম্পারেচার, খুব একটা আনন্দ পাওয়ার কিছু হয় নাই, ভালোবাসা আন্তরিকতা এমন কিছু দিয়ে ভরে যায়নি আমাদের জীবন। হ্যাঁ জানি সামনে পুজো আসছে, তার জন্য প্রচুর পকেট খসার ব্যাপার রয়েছে, কিন্তু পকেটে আমদানি নেই, শুধু রপ্তানি আছে, মানে খরচ খরচ খরচ, আমি আর নিতে পারছি না। কিন্তু সেই খরচের খাতা খুলে আজকে আমাদের গল্পের ঝুলি নিয়ে রীতিমতো অনির্বাণ অ্যান্ড অঙ্কিতা তোমার কাছে চলে এসছে, এবং কোন শোতে চলে এসছে সেটা ডেফিনেটলি জানো, তাই একবার শুনেই নাও।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: অ্যান্ড এই যে গানটা দিয়ে আজকে শুরু করলাম, পরাঞ্জয় ঝুলিয়ারে, মানে মোটামুটি

0: সেই সময়ে যেটা দাঁড়ালো বিষয়টা, যে একেবারে মানে উঠছি উঠছি উঠেই গেলাম বলে রোদ এমন উঠে গেছে যে একেবারে হার মাস জ্বালায় খাইতেছে।
1: আরে ভদ্র তো নয়, মানে হঠাৎ করে রোদ দিয়েছে, যা জামা কাপড় গুলো একটু রোদে দিয়ে আসি, কয়েকদিন শুকোয়নি। ও মা দেখলাম 5 মিনিটও যায়নি, ওর মুড সুইং এতটা করছে যে মেয়েদের মুড সুইং এত করে না। আমি সিরিয়াসলি বলছি, মানে এই ওয়েদারকে আমি বয়কট জানাতে চাই, মানে চারপাশে যেরকম ওয়েদার এমনিই চলছে, বুঝতে পারছি না কার কাছে কত লাখ টাকা, কে কোথায় কাকে মারছে, কে কাকে খুন করে ফেলছে, চারপাশে শুধু এই ধরনের অরাজকতা।
0: তার সঙ্গে মানে এই যে ও ওয়েদারকে বয়কট জানাতে চাই, এটা করলে হবে না। তার কারণ হচ্ছে ওয়েদার আমাদেরকে ছাড়বে না মোটামুটি। এই যে মানে শরৎটা যে ঢুকছে ঢুকছে, আশ্বিন মাসটা যা শুরু হচ্ছে হচ্ছে, সেই রকম একটা সময়ে এখন যদিও বয়কট জানিয়ে বলে আবার বৃষ্টি নামবে, মানে তার থেকে পরান জ্বলিয়ে যাওয়াটা অনেক বেটার অপশন। তো সেই নিয়ে আমাদের
1: পরানটাকে জ্বালাতেই চাও, জ্বালাতেই চাও,
0: জীবনে তো একটাই পরান, হালকা একটু জ্বলবে, হালকা একটু জুড়াবে, এইভাবে তো চলবে, তা না হলে আর মানে সার্থকতা কি জীবনে?
1: এই সার্থকতা যখন খুঁজতেই চাইছো, তখন যখন তুমি শরৎকাল বলছো, পুজো চলে আসছো বলছো, তো আজকে ক্যাফে কলকাতায় তোমাকেও না হয় স্ফ্যাক্স একটু স্বাগত জানাই।

0: 6টা অবধি ধুন্ধুমার, প্রচুর মজা হবে, প্রচুর গল্প হবে। আজকে আড্ডার টপিকগুলো বেশ ইন্টারেস্টিং, রোজই থাকে,
1: কারণ আজকে September 28th।
0: Yes, আর তার সঙ্গে অনির্বাণের সঙ্গে বহুদিন পর আমার দেখা হয়েছে, মানে মুখোটির সঙ্গে বহুদিন পর দেখা হয়েছে, মুখোটির সঙ্গে লাস্ট আমার দেখা হয়েছে ট্রেনে।
1: এবং
0: হঠাৎ করে দেখে ভাই এরকম যে চিৎকারটা ট্রেন থেকে, ও আগে ট্রেনে চড়ে আসছিল, আমি পরে পরে ট্রেনে যাচ্ছিলাম, তারপরে
1: মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে রেলগাড়ির ক্যামেরায় হঠাৎ দেখা হয় লোকের, এবার সেখানে লোকে এরকম করে বলে যে রেলগাড়ির ক্যামেরায় হঠাৎ দেখা, গুছিয়ে আর রেলগাড়ির ক্যামেরায় হঠাৎ দেখা হয়েছে ভাই,
0: এক্সাইটমেন্ট এরকমই থাকে। যখন 9903659992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করার একটা ফুরসত থাকে, মানে হ্যাঁ 107 FM রেইনবো চলে আর বিকেল 4:02 যখন বেজে যায় আর এখন 4:14 বেজে সামথিং, তুমি কি শুনছো?
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: অ্যান্ড ক্যাফে কলকাতা যেটা বলছিলাম আজকে, যেটা হচ্ছে September 28th, মানে মানে September 28th বোধ হয় পৃথিবীর ওয়ান অফ দি মোস্ট হ্যাপেনিং ডেজগুলোর মধ্যে একটা, মানে আজকে যে কতগুলো কত কিছু ডে আছে এবং কত মানুষের জন্মদিন আছে সেইগুলো তো আমরা ডেফিনেটলি টাচ ডাউন করব আজকের শোতে। অ্যান্ড আজকের শোতে অঙ্কিত স্পেশালি একটা বিউটিফুল টপিক ভেবে নিয়ে এসেছে,
0: এই একখানা নয় দুখানা ভেবেছি, তুমি চিন্তা করো না।
1: ইয়েস ইয়েস,
0: তুমি যদি আফসোস করতে থাকো, এই মা আজকে আমি ছড়া কাটবো না, আজকে আমি কবিতা লিখবো না, এটা টুকুস করে, হ্যাঁ লিখবে, টুকুস করে ভুল করবে, ছন্দ মিলবে না, তারপরে অদ্ভুত বাংলায় লিখে পাঠাবে, এই ধরনের কাণ্ড করবে। হ্যাঁ মানে আমরা মাঝে মধ্যে এমন বাংলাও পাই যেটা হাতা বড়ি এইভাবে পড়তে হয়, হ্যাঁ মানে ওটা হাতা বড়ি দিয়ে রান্না ছিল না অন্য কিছু ছিল বুঝতে পারি না, তো সে সমস্ত কিছু হবে। আর ঠিক 6:30 অবধি আড্ডাটা চলবে চলবে চলবে, তার মাঝে তুমি কিছু বলতে চাও?
1: বলতে চাই যেটা হচ্ছে কি একটা দারুণ জিনিস ঘটেছে, সেটা হচ্ছে গিয়ে যে CRPF এর যে একটা ইউনিট আছে যেটা কোবরা, মানে ওটা হচ্ছে র্যাপিড অ্যাকশন ইউনিট, মানে সেখানটা মানে খুব হাই রিস্ক কিছু অপারেশনস ওই ইউনিটটা করে, তো সেখানে IPS অফিসার সংযুক্তা পরাশর ম্যাডাম, তিনি এই আমাদের দেশে প্রথম মহিলা CRPF যিনি এই ইউনিটটা কোবরা ইউনিটটা লিড করছেন। She is known as the Iron Lady of Assam and jeta hocche giye gotokal chilo World Daughter Day, sei dine ei ghotona ta mane ei khobor ta kintu besh ekta khub remarkable khobor hoyeche, sei jinish ta is a beautiful thing,
0: মানে এই যে আসামের আয়রন লেডি, তার জন্য যদি তুমি কোবরা করবে, পাশ থেকে যদি আমাদের মতো কিছু দুষ্ট মিষ্টি ছোট মানে কি বলবো ছুকরি ছোকরা এরা থাকে আর, মানে জাস্ট এই ধরনের গান পাশে বাজায়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: FM Rainbow Day, Indie Pop Playlist, Indie Pop Playlist.

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: Yes, তোমার কাছে এত ধরনের গল্প গাছা নিয়ে আসার কথা, যখন তুমি ভাবছো আড্ডার টপিকটা কেন বলছে না, জাস্ট কেন বলছে না, এই যে তোমার মাথায় চলছিল তার জন্যই তো তোমার মনের কথা বুঝে চলে এলাম অনির্বাণ অঙ্কিতা আরও একবার ক্যাফে কলকাতায় নিয়ে তোমার কাছে 107 FM রেইনবোতে। আর আজকে আমরা কোন টপিক আলোচনা করবো? এই যে গতকালকেই ধরো ডটার্স ডে ছিল,
3: yes,
2: গতকালকে আরও অনেক ডে ছিল ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, কিন্তু ঘোরার কথা ভাবলে এখন চারপাশে যা চলছে, কোথাও ঘুরতে গেলাম হয়তো জলের তোরে ভেসে চলে গেলাম, খুব সিরিয়াস জিনিস কিন্তু আমরা খুব একটু মজা করে বলছি, কারণ জীবনটা তো এখন ভাই কিছু বলার নেই। তো ওরকম জায়গা থেকে আর কি ওই ডটার্স ডে যখন ছিল আমার
3: মাথায়
2: ও আচ্ছা, হ্যাঁ সে ঘটনা ঘটেছে, সে ঘটনা না হয় আমরা পরে আলোচনা করব, এখন আমরা টপিকে চলে যাই, না হলে আর কি 5:30 অবধি এই টপিকটা আর কী করে চলবে। তো আজকে তোমাকে এইটাই জিজ্ঞাসা করবো যে ধরো তোমার মা বাবা বা তুমি কারোর মা বা তুমি কারোর বাবা, আমাদের ওপারে যারা বসে রয়েছে তারা মানে কী বলবো, জেন্ডার ডিসক্রিমিনেশনে কোনো রকম আমরা ঘাটতি রাখছি না, শুধু বলছি কোনো একজনের কাছ থেকে তুমি প্রচণ্ড জোর বকুনি খেয়েছিলে, যেটা সেই সময় তোমার গাটা মানে জাস্ট একদম রিরি করে জ্বালিয়ে জ্বলিয়ে দিল চোখ, আমার পুড়িয়ে দিল চোখ, এরকম টাইপের হওয়ার
3: বাবা গো মা জল চলে এলো আমার চোখে সব শুনে।
2: আরে হে গো, ওরকম জল চলে আসার মতোই তো, জিভে জল আসেনি এটাই অনেক, ইনিশিয়ালি খুব খারাপ লেগেছিল কিন্তু আলটিমেটলি সেটাই কিন্তু তোমার চলার পথের পথে হয়ে দাঁড়িয়েছে, এরকম একটা মানে ধরো প্রচন্ড বকা খেয়েছো, ওটাকে একটু ড্রাই ফ্রাই করে আমাদেরকে বলো, মানে সবকিছু আর কি বলতে বলছি না, একটু কাঁচি করে সেন্সার দিয়ে ওড়াতে হয়, তো তাই বলছি এপাশ ওপাশ করে ভেজে নিয়ে যেটুকু ছাকনিতে তোলা যায় আর কি সেটুকু তুলে আমাদেরকে জানিও যে তোমার কাছে আলটিমেট চলার পথের পথেও হয়েছে এমন কোন কথা, যেই বকুনিটা তুমি খেয়েছিলে তোমারই খুব কাছের মানুষের কাছে, হতে পারে সেটা কাকু জেঠু, হতে পারে বাবা মা, হতে পারে দিদি বোন, কারো
3: এমন কি হতে পারে তোমার কোনো বন্ধু। যেমন আমার এখনো মনে আছে যে আমি খুব মাদ্রামো করছিলাম, আমার ফার্স্ট ইয়ারে, অ্যান্ড আমার বন্ধু সে জাস্ট এসে আমাকে বলছিল যে এই রকম করলে ফার্স্ট ইয়ারটা উত্তীর্ণ হবে না, তখন আমার বিশাল রাগ হয়েছিল যে ইয়ে কিউ বল রাহা হ্যায় মেরা দোস্ত হোকে, কিন্তু তারপরে ব্যাপারটা সত্যি তাই ছিল যে আমি যদি সেটা কন্ট্রোল না করতাম সেই মুহূর্তে তাহলে আমার ফার্স্ট ইয়ার উত্তীর্ণ হতো না। তো এইরকম কোনো বকা ঝকা যেটা তোমার বন্ধুরা বাবা মা গুরুজন যার কাছ থেকেই খেয়েছো সেই সময় খুব খারাপ লেগেছে, বাট অ্যাকচুয়ালি দ্যাট হ্যাজ টার্নড আউট টু বি দ্য গোল্ডেন টার্নিং পয়েন্ট অফ ইয়োর লাইফ। 9903622 ইজ দ্য নাম্বার, 9902 ইজ দ্য নাম্বার, রয়েছি অনির্বাণ অ্যান্ড অঙ্কিতা।
2: মানে তুমি এতটা থেমে থেমে কেন বললে, আরেকবার বলে দাও, কনফিউজ হয়ে যাবে, ভাববে নাম্বার চেঞ্জ হয়ে গেছে, না 9903652992,
3: মানে মাঝ পরের লেজটা আমি ভুলে গেছিলাম বকার কথা ভেবে।
2: এই দেখেছো তো, আমার মতো একটা বন্ধু চাই কিন্তু তোমার লাইফে।

0: আগে হৃদয়ে মাঝে রাখবো কিনা সেই সমস্ত প্রশ্ন পরে হবে, আপাতত সুইপার তোমার জন্য।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: এই যে আমি তোমাকে মিষ্টি করে বললাম সুইপার, তার থেকে তোমার কি কোনো কিছু মনে হলো?
2: জগতে চারিদিকে এত মিষ্টি সমস্ত ব্যাপার স্যাপার যে নতুন করে আর যে কি মনে হবে আমি সেটাই বুঝতে পারছি না।
0: আমরা অন এয়ার এমন একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম যেটা আমরা মানে অফ এয়ার বলছিলাম, অন এয়ারে বলতে পারবো না। মানে প্রচন্ড এক্সাইটেড হয়ে আমরা এত কথা বলছি, কিন্তু আপাতত আমাদের কাছে টেক্সট চলে এসেছে। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছে, শুভ বিকেল দিদি ভাই ও দাদা ভাই, একটু রোদ্দুর উঠুক, বৃষ্টির থেকে ভালো নতুন জামা কাপড় জল কাদা লাগবে না আর। পরিষ্কার বলে দিয়েছে। আর আর কি কি টেক্সট এসছে তুমি একটু দেখো, আমাদের টপিক চলছিল মানে বোদ্দা কথা, এখন আর
2: টপিকও চলে এসেছে আমার মনে হচ্ছে,
0: টপিক চলে এসছে কিন্তু দুর্গাপুজোর আর যে কারণে এই গানটা বাজালাম আর কি ঢাকঢোল কাশি করতাল করে, সেটা হলো দুর্গা সহায় ফিল্ম থেকে এই গানটা তুমি শুনছিলে তিমির বিশ্বাস আর ইমন চক্রবর্তী গলায় অবভিয়াসলি। আর বারো দিনের মাথায় মহালয়া, এটা ভাবতে পারছো?
2: ইয়েস ইয়েস, এবং সেটাও আমরা মানে কি মানে আকাশবাণীতে বসে আমরা বলছি যে আর বারো দিনের মাথায় মহালয়া। তোমরা জানো যে একটা বিউটিফুল অনুষ্ঠান হয় মহালয়ার সকালবেলায়। তো যাই হোক, আমরা পরের মেসেজটায় চলে যাচ্ছি। অঙ্ক স্যারের কাছে খুব বকা খাই, খুব খারাপ লাগে, পরে বুঝি ওই বকাটা আসলে পথ চলার জন্য শিক্ষা ছিল, একটা ধাক্কা ছিল পথ চলার জন্য। সৌভিক লিখছে ঢাকুরিয়ার থেকে। আর এরপরে সুভাষ চক্রবর্তী লিখছেন উত্তর বাবালি থেকে, অনির্বাণ এর অঙ্কিতা, গুড ইভিনিং, অফিসের বসের বকা এমন খেয়েছিলাম যে পরবর্তীকালে নিজের কাজকর্মে দক্ষতা দেখিয়ে বসের গুড বুকে জায়গা করে নিই। সুভাষ চক্রবর্তী বলছেন উত্তর বাবালি থেকে। আমাদের আমাদের ফোন নাম্বার হচ্ছে 9903653992, এই নাম্বার খোলা রয়েছে, তোমরা মেসেজ করতে থাকো। অ্যান্ড রয়েছি আমি অনির্বাণ অ্যান্ড আমার সঙ্গে অঙ্কিতা। আমাদের টপিকটা আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যে তোমার বস হতে পারে, তোমার বন্ধু হতে পারে, তোমার বাবা মা হতে পারে, তোমার পাড়ার কাকু জেঠু হতে পারে, যাদের থেকে তুমি হয়তো কোনো একদিন এমন কোনো একটা বকা খেয়েছিলে যেটা সেই সময় প্রচণ্ড গাড় ইড়ি করছিল রাগে, কিন্তু পরে গিয়ে ওই বকাটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গেছে। শুনছো 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।
0: আর এই মুহূর্তে তোমার কাছে না হয় মধুবন্তি বাচ্চাকে রেখে যাই।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আরে এই যে গানটা শুনলে, এই গানটা শুনে কেমন একটা ফিল হলো বলো তো, একটা মানে একটা ডান্ডিয়া ডান্ডিয়া সেই নাইনটিজের একটা ফিল আছে। আমি যখন আজ সকালে গানটা শুনছিলাম, তার মাঝে রিয়েল লাইফ দুজন কাপলকে দেখতে পাচ্ছিলাম, মানে একজন কাপল, দুজন কাপল কি করা হবে, দুজনকে একসঙ্গে দেখতে পাচ্ছি।
2: তোমার বাস্তব জীবনের মিল আছে,
1: একটু তো মিল আছে, মানে এই রোমান্টিক ব্যাপারটা দেখলে আমার বেশ ভালো লাগে। যে এই রেশমিকা, রেশমিকার যে হাজব্যান্ড, তাদের বিয়ের যে মানে অনুষ্ঠানটা হয়েছিল, টোটালি একটা ইউনিক মনে হয়েছে। আমি এতদিন ভাবতাম ছেলেদেরকে কোনো সাজগোজ নেই, ওই মাথার উপর একখানা টোপর এবং দুপাশে কদম ফুল। অনেকে মেন্টি সেন্ট্রাল হবে না, আমি মেন্টি সেন্ট্রাল হওয়া নিয়ে একদম বলছি না, মানে ঠিক আছে পড়তেই পারে, কোনো অসুবিধা নেই, আমাদের বাঙালি রিচুয়াল। কিন্তু মানে একজন ছেলেরকে কোনোই সাজ হতে পারে না, মানে একটা মেয়েই শুধু সাজবে, লিপস্টিক পরবে, কানের পরবে, কাজল পরবে, কেন ভাই, এটা আমার প্রশ্ন ছিল। কিন্তু ওদের দুজনকে দেখার পর না আমার মনটা মানে কি বলবো, এটা খুসখুস খুসখুস হয়ে গেছিল।
2: আচ্ছা, মেন্টি সেন্ট্রালের অপোজিট হয়ে গেছিল।
1: হ্যাঁ, মানে
2: হ্যাপি হ্যাঁ।
1: রানুমালি থেকে তুমি গানটা শুনলে সেটা নিয়ে কিছু বলো।
2: আরে আমি তো গানটা আমি আমি আমি গানটার থেকে বেরোতেই পারছি না, মানে এত সুন্দর একটা গান, এত সুন্দর তার একটা সাজগোজ ছেলেদের, মানে আমার আর সেন্টিমেন্টাল মেন্টি সেন্টাল হওয়ার কোনো জায়গাই নেই। কিন্তু যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে তোমার যে মেসেজেসগুলো আসছে সেইগুলো পড়ে দেখতে পারি যে সেখানটায় আবার নতুন করে কিছু একটা ওই ওর ভাষায় যাকে বলে মেন্টি সেন্টাল হয়ে গিয়ে তারপরে সেটাকে একটা জীবনের দুর্ধর্ষ টার্নিং পয়েন্ট ভেবে নেওয়া যায় কি না। শুভ সন্ধ্যা, আমি রোজ তোমাদের প্রোগ্রাম শুনি আর খুব ভালো লাগে, রোজ শুনি যে এত বৃষ্টি হচ্ছে, বাট আমি মিডল ইস্টে আছি তো এইখানে বৃষ্টি দেখে দেখেছি এক যুগ হয়ে গেছে। খুব ভালো ফিল করি যে তোমরা এত ভালো বৃষ্টি আনন্দ নিচ্ছ, এটাই হচ্ছে ব্যাপার, যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারেতে সর্বসুখ, আমার বিশ্বাস।
1: অমনটা হয় না, বুঝতে পারলে তো, যখন বৃষ্টি থাকে না তখন মনটা কেমন কেমন একটা হয়ে যায়, মানে বৃষ্টি হচ্ছে না কেন, কেন রোদ। আজকে যখন সকালবেলা আমি বেরোবো ভাবলাম, সকাল থেকে আমি অনেকক্ষণ প্রিপারেশন নিয়েছি, কারণ আমার রোদ দেখতে ভালো লাগে না, মানে রোদে ঘর থেকে দেখতে ভালো লাগে কিন্তু বেরিয়ে রোদটাকে ফিল করার খুব একটা ইচ্ছে হয় না, অত রোম্যান্টিক আমি হতে পারছি না।
2: হ্যাঁ, রোদের সঙ্গে কেউ রোম্যান্টিক হয় না অ্যাকচুয়ালি,
1: মানে আমি অনির্বাণের সঙ্গে কথা বলবো না, খুব খারাপ।
2: না না, মানে
1: মেসেজ পড়ো,
2: লোকে বৃষ্টির সঙ্গে রোমান্টিক হয়, লোকে কুয়াশার সঙ্গে রোমান্টিক হয়, মানে ঠাঠা পোড়া রোদে দাঁড়িয়ে আমি রোদের সঙ্গে রোমান্টিক।
1: তোমাকে আমি একটু পরেই তার প্রমাণ দেবো, পাক্কা আমি কথা দিচ্ছি, তুমি আগে এবার বলো পরের মেসেজটা কি আছে।
2: আচ্ছা, প্রিয় দিদি ভাই ও দাদা ভাই, স্কুলে আমাদের এক স্যার ছিলেন, জয়দেব স্যার, সরি,
1: কি বলতে চাইছি,
2: জয়দেব স্যার সরি, পড়াশোনা না করলে উনি ভীষণ রূঢ় ব্যবহার করতেন, তখনকার দিনে প্রহার আমাদের ক্ষেত্রে মাস্ট ছিল। হ্যাঁ, আমিও যে স্কুলে পড়েছি প্রহার টোহার খেয়েছি বেশ সুন্দর করে। উনি ইংরেজি পড়াতেন, ইংরেজি টেন্স ভালোভাবে বুঝতে না পারলে ভীষণ মারধর করতেন, কিন্তু আজ মনে হয় ওনার ওই মারধরটাই ছিল টর্চের আলো আমাদের জীবনে, যেটার দ্বারা আজ অন্ধকার পথ সরিয়ে আমরা চলতে পারছি, জীবনটা আলোয় ভরে উঠেছে। তোমাদের সুস্থতা কামনা করি, উত্তম দালাল, খরসরাই, মনসাতলা, বেগমপুর, হুগলি থেকে উনি টেক্সট করেছেন।
1: আরে এটা তো খুব ভালো যে শুধু মারধর দিয়ে যাচ্ছ, আমি তো জীবনে আমার মা বাবার কাছে বহুবার শুনেছি তোর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। This is a big googly. কিন্তু এই গুগলিটার উত্তর এই মুহূর্তে আমরা দিতে পারবো না, পারবো না, পারবো না, কারণ এটা দিলেই তো আমরা কেল্লা ফতে হয়ে যাবো। তাই 9993653992 তে তোমার আড্ডা টপিকটা আরও একবার বলে দিই, ঠিক আর ধরো মোটামুটি 5:30 মধ্যে কিন্তু আমরা এই আড্ডা টপিকটা র্যাপ আপ করবো, কারণ তারপরেই ট্যাটারা ছড়া কাটিং চলে আসবে।
2: তাহলে আড্ডা টপিকটা
1: বলে দাও,
2: বলে দাও, বলে দাও।
1: আরে টপিকটা এটাই যে ধরো তোমার জীবনে, মানে ধরো মানে এটা হয়েছে, প্রত্যেকের হয়েছে, আই নো দ্যাট, উই নো দ্যাট রাদার, সেটা হচ্ছে যে প্রত্যেকের মা বাবার কাছে কখনো প্রচণ্ড বকুনি খেয়েছে এবং সেটা খেয়ে প্রচণ্ড মনে হয়েছে আপসেট হয়ে গেলাম বা প্রচণ্ড খারাপ লেগেছে, দ্যাট এটা কেন বললো আমাকে, এটা কেন বললো বলে প্রচণ্ড চিৎকার চেল্লামিল্লি করেছি, হয়তো সেই কথাটাই ট্রিগার করেছিল বলে তুমি লাইফে একেবারে কি বলবো 360 ডিগ্রি ঘুরে দাঁড়িয়ে আজকে একেবারে দারুণ একটা জায়গায় পৌঁছে গেছো। সো ওই কথাটা মানে কোথাও কানে বাজে কিন্তু একটা মনের মধ্যে স্যাটিসফ্যাকশন, সেই কথাটাই জানতে চেয়েছিলাম 9903653992 তে। আর আপাতত অনির্বাণ বলেছিল ওই মানে রোদ্দুরকে নিয়ে কেউ রোমান্টিক হয়, কে বলেছে ভাই, কে বলেছে, আমাদের দেশে ভূমি ছিল, কায়া ছিল, মানে এখনো আছে আর কি, তো তাদেরকে নিয়ে আমি জাস্ট একটু এইবারে যাব।
2: রোমান্টিক হয়নি, ওরা রোদ্দুরকে দেখে ফেড আপ হয়ে গেছিল।
1: আরে মজা করেও তো বলেছিল, সেটাও তো রোমান্টিসিজম, মানে কোনো মতে একটা বললে হলো। যাক, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নেবো, তারপরে 5:00 দিয়ে ফিরে আসবো, রাইট
2: রাইট।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস দলের সত্য এবং জোড়াফুল প্রতীক কার দখলে থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে নির্বাচন কমিশনকে 4 মাসের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ আজ জানিয়েছেন, আগামী 4 সপ্তাহের মধ্যে তৃণমূল কংগ্রেসের 2 শিবির নিজেদের বক্তব্য জানাবে কমিশনকে। এরপর 3 মাসের মধ্যে প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। রাজ্যের 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ISF এর খাম প্রতীক হাতছাড়া হওয়ায় তা ফেরত চেয়ে দায়ের করা মামলার শুনানি শেষে আজ রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণ

0: আজ ফের নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই প্রতীক কোনো দলকেই না দেওয়া হলে সমস্যা হতো না। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, কোনো রাজনৈতিক দলকে দুবারই বেশি একটি ফ্রি সিম্বল দেওয়া যায় না, তাই খাম প্রতীক অন্য দলকে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ISF খাম প্রতীক নিয়ে লড়াই করলেও দুই আসনে উপনির্বাচনের আগে কমিশন এই প্রতীক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেয়। ISFকে দেওয়া আলমারি প্রতীক। 2000 টাকার বেশি মূল্যের UPI লেনদেনের উপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। আগামী মাসের 15 তারিখ থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। 2000 টাকার বেশি UPI লেনদেনের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR আরোপের বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি আবেদনের শুনানিকালে আজ শীর্ষ আদালত জানিয়েছেন যে বিষয়টি আইনের আওতার চেয়ে টেকনিক্যাল বিষয় বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্ত, পরে খবর 6টার সময়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: এই যে জীবনে এত সুখ দুঃখ হাসি ঠাট্টা যাই ছিল, ঘড়িকাটা বলছে 5:07 হয়ে গেছে আর তুমি অনির্বাণ আর অঙ্কিতা শুয়ে রয়েছো এই সুখ দুঃখ আর দাঁড়িয়ে।
1: উড়িয়ে বাবা একেবারে এক নিস্তাসে বলে দিয়েছে। যাই হোক, সুখ দুঃখর আড্ডা নিয়ে অনির্বাণ এবং অঙ্কিতার সঙ্গে তুমি অবশ্যই রয়েছো, তুমি নিজেও জুড়ে আছো আমাদের সঙ্গে 9903652992 এই নাম্বারে। এবং যেটা আমরা জানতে চেয়েছিলাম যে ছোটোবেলার বিভৎস বকা খেয়েছো এমন কোনো একটা বকা, যেটা বাবা মা হোক যার থেকেই হোক না কেন খেয়েছো, সেই সময় বিশাল খারাপ লেগেছিলো এবং তারপরে দুমাক করে দেখা গেছে যে ওটাই তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে গেছে। কিরকম কী আছে মেসেজ বলো অঙ্কিতা?
0: আমার কাছে একটা দুর্ধর্ষ মেসেজ আছে, মেসেজটা আমি সহজ সরল মন নিয়ে পড়ছি, একদম কেউ কিন্তু অন্যরকমভাবে কোনোরকমভাবে ভাববেন না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, লালমোহন মাঝি, তোর মন সহজ সরল তুই বলিস না রে, আমি বলতে শুরু করলে এক্ষুনি ঝর্নার মতো যাতে বেরোবে না, আমার ফুলঝুরি বেরিয়ে যাবে। যাই হোক, আমরা এমনি বন্ধুত্বর বসত মাঝে মধ্যে এই ধরনের কথা বলি। আপাতত একজন লিখেছে, তখন আমি শৈশব পেরিয়ে সবে কৈশোরে, পড়াশোনা বালাই নেই, শুধুই বন্ধুদের সাথে আড্ডা আর খেলাধুলো। একদিন পাড়ার মাস্টারমশাই বেচুরাম বাবুর ভীষণ বকুনি খেলাম, বলেছিলেন সময়ের কাজ সময়ই করা উচিত, নইলে পিছিয়ে পড়বে, কি লেখাপড়ায় কি জীবনযুদ্ধে। সেই থেকে শিখেছি সময়ের কাজ সময়েই করব। মেসেজটা করেছে জালালসি বউবাজার থেকে লালমোহন মাঝি।
1: মানে এটাতে সহজ সরলের বাইরে অ্যাকচুয়ালি নেওয়ার মতো আছেই বাকি
0: না, আমি অনির্বাণকে একদম বিশ্বাস করি না, কারণ আমার সাফেদ মনটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্লিয়ার মনকে ও কোন সময় কালিমালিপ্ত করবে আমি জানি না, কিন্তু পরের মেসেজে চলে যাবো। রজত বিশ্বাস একদম মানে কি বলবো ইনোসেন্স নিয়ে লিখে বাড়িয়েছে কিছু একটা। গুড আফটারনুন দিদি ও দাদা, একবার স্কুলে পড়ার সময় স্যারকে বলি যে আজ আর কম্পিউটার ক্লাসে যাবো না, শরীর খারাপ, তখন স্যার খুব বকাবকি করেন, একটু শরীরটা খারাপ লাগছিল কিন্তু পরে স্যারের বকা খেয়ে যেতেই হয়েছিল, তখন একটু একটু রাগ হচ্ছিল, তারপর থেকে আর কোনো কাজে বাহানা করি না, এখন সব কাজ একাগ্রতার সঙ্গে করি, নিজের মধ্যে অনেক পরিবর্তন দেখেছি। না মানে এই যে সময়ের কাজ সময় করা এবং রজত বিশ্বাসে এত বাধ্য ছেলে হয়ে গেছো তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কাছে সময়ের কাজ একটা তো সময় করতেই হয় বলো, সেটা হচ্ছে আমি এখন জাস্ট হিন্ট দিয়ে রাখছি, আজকে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ইউনিভার্সাল অ্যাক্সেস টু ইনফরমেশন, ঠিক আছে? আরও একটা ইন্টারন্যাশনাল ডে রয়েছে, খোঁজাখুঁজি দিন নয়, কিন্তু এই ধরো তোমাকে খোঁচা দিতে চাই, তুমি এখন বললে না কামাই করা উচিত, জীবনে অনেক কিছু করা উচিত, হ্যাঁ আমরা ডেফিনেটলি জীবনে অনেক কিছু করতে চাই, কিন্তু একটা জিনিস ছাড়া না জীবনে কোনো কিছুতে এনার্জি লাগে না, ইন্সপিরেশনও পাওয়া যায় না।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এবার ঘটনাটা হচ্ছে গিয়ে যে যাওয়ার আগে যেটা অঙ্কিতা বলেছিল যে আজকে ওয়ার্ল্ড পোক ডে, এবার এটা শুনে আমি বলেছিলাম এটা কি খোঁচাখুচি দিবস? না, অ্যাবসলিউটলি নয়, ইটস ওয়ার্ল্ড পোকে ডে, মানে এটা হচ্ছে একটা হাওয়াইয়ান খাবার, একটা হাওয়াইয়ান স্যালাড যেটাকে পোকে বলা হয়।
3: এই ও এইচ কি মানে কে ই
2: ও ইয়া ওকে,
3: ওই জন্যই আর কি পোক ডে বললাম, জানি অনির্বাণ তারপর আমাকে খোঁজাখুঁজি করবে, আর তারপর আমি একটুখানি ক্রেডিট নেব যে ভাই দেখ আমি জানি। ইয়েস, সো আজকে একটা হাওয়াইন ডিশের কথা বলা হচ্ছে, তার পাশাপাশি আমাদের যে গোটা দুনিয়ার মানুষের এখন প্রচণ্ড পরিমাণে জ্ঞান আদান প্রদান চলছে, একটা স্রোত এসছে দেখবে, ঠিক আমাদের এই প্যান্ডেমিকটা গেছে তারপর থেকে, যেখানে আমরা সোশ্যালি সব কিছু জানতে পারি, ওখানে কী না পাওয়া যায়, ওখানে খাবার খেতে পাওয়া যায়, চটপট বাড়িতে রেসিপি বানাতে পারো, সেরকম কিছু করা যায়, অন্ধ মানে দেখে ফেলবে সব কিছু, এমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া তো রয়েছে, এক্সারসাইজ রয়েছে, সাঁতার কাটা শিখাচ্ছে মানুষজন,
2: কেউ কেউ
3: সবটাই সোশ্যাল মিডিয়ায় হয়।
2: ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম পোকে স্যালাডের মধ্যে এত কিছু হয়
3: না। পোকে ঠিক আছে ঠিক আছে, তুমিই বলো পোকে স্যালাডের মধ্যে কী কী থাকে।
2: পোকে স্যালাডের মধ্যে অনেক কিছু থাকে, এবং এই যেটা মানে অঙ্কিতা বলছিল যে এই ডিশটা অরিজিনালি হাওয়াইয়ান ডিশ হলো, এই ডিশটা পৃথিবীর প্রচুর দেশে ঘুরেছে বিভিন্ন মানুষের হাত ধরে, এবং কোরিয়া, জাপান এই ধরনের বিভিন্ন যে দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশের থেকেও বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস এখানটায় অ্যাড করা হয়েছে। মোস্টলি তোমার হচ্ছে গিয়ে টুনা স্টেক্স যেগুলো থাকে সেগুলো থাকে, সয়া সস থাকে, গ্রিন অনিয়ন্স থাকে, কিছুটা তোমার সামান্য মানে তেল থাকে, তারপরে হচ্ছে গিয়ে রেড পিপার থাকে, অ্যান্ড কিছুটা পরিমাণে বাদাম থাকে। এটা হচ্ছে প্রিন্সিপাল ইনগ্রেডিয়েন্টস, এবার বিভিন্ন দেশে এটা খানিকটা চেঞ্জ হতে হতে যায়।
3: মানে তুমি এখানে যদি ইন্ডিয়ান স্টাইলে সেটা বানাতে চাও, তুমি কিরকম পোককে বানাবে?
2: ইন্ডিয়ান স্টাইলে পোককে বানাতে গেলে আরে সিম্পল আছে ম্যাডাম, একটু মুড়ি কুচিয়ে দিয়ে দেবো, তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো,
3: মুড়ি কুচিয়ে দিয়ে দেবে, পেঁয়াজ কুচিয়ে মানুষ দেয়, আমি মুড়ি কুচিয়ে জীবনে শুনিনি। থাক অনির্বাণ,
2: স্পেশাল আমার স্পেশাল,
3: কেউ জীবনে অনির্বাণের কাছে খাওয়ারের রেসিপি জিজ্ঞাসা করো না, দেখবে কোন দিন তুমি কুচিয়ে চলে গেছো, বাদ হয়ে গেছো।
2: একটা গোটা মুড়িকে তো কুচি কুচি কুচি কুচি করা যায় নাকি?
3: না না না না, আমি এটার কোনো রিস্ক নিতে পারছি না, ও যা কুচি কুচি কুচি কুচি শুনিয়ে দিচ্ছে। একজন লিখেছে, আমার নামটা বলো না প্লিজ, হ্যাঁ তোমার নামটা ডেফিনেটলি বলবো, ইন্দ্রনীল মিত্র, এবং সে লিখেছে যে তাকে খুব একটা বদমাইশি, মানে আমরা টপিকে ফিরে গেলাম কারণ ওর রেসিপিটা আমি নিতে পারছিলাম না, এখন বাংলার রেসিপি চলছে, বরঞ্চ স্কুলে মিটিংয়ে বদমাইশের জন্য তাকে কথা শুনতে হয়েছিল, মানে প্রিন্সিপাল প্রচণ্ডভাবে বকাবকি করেছিলেন, এইটুকু বুঝতে পারছি যে অন্য ফ্রেন্ডসদেরও করেছিল। আচ্ছা, আর বাকিটা এই যে বাংলাটা রয়েছে, তোমার রান্নার মতোই কুচি কুচি বাংলা করেছে বিশ্বাস করো, আমি বুঝতে পারছি না। আরেকটা যেটা মিষ্টি খবর ইন্দ্রনীল জানিয়েছে, ইন্দ্রনীল তোমার মেসেজ আমি পুরোটা পড়তে পারলাম না, তুমি একটু ক্লিয়ারলি বলে বলে, এখন তো ভাই চ্যাট জিপিটিও আছে তোমাকে হেল্প করার জন্য, তুমি বাংলা শেখো ভাই, প্লিজ বাংলা শেখো, আমি এটুকু বলবো। কিন্তু হ্যাঁ, তুমি একটা দারুণ খবর শুনিয়েছো যে আজকে নাকি তোমার জন্মদিন।
0: Bumper birthday, bumper birthday, bumper birthday, bumper birthday.
2: আজকে ইন্দ্রনীল কার সঙ্গে জন্মদিন শেয়ার করছে?
3: কার সঙ্গে করছে তুমি বলো, তুমি বলো, আমার তো আজকে দারুণ।
2: ওয়েল, আজকে অনেক মানুষের জন্মদিন আছেন, এন্ড টু স্টার্ট উইথ নান আদার দ্যান ভারতবর্ষে যার গলা, মানে জাস্ট যাকে দ্য লিভিং সরস্বতী বলা হতো একটা সময়, যেই মানুষটির গলা মানে সুর, গলা গিয়ে সুরে লাগে না সুর এসে গলায়,
3: কি বলতে চাইছে সেটা একটু ব্যাখ্যাটা করতে পারছে না, আবেগে আপ্লুত হয়ে গেছে।
2: আমি বলতে যাচ্ছি যে গলাটা গিয়ে সুরে বসে না সুরটা এসে গলায় চলে আসে নিজে নিজে, এটাই বোঝা যায় না সেই ভদ্রমহিলার আজকে জন্মদিন।
3: হ্যাঁ, কারণ আমি তার পাশেও বলে দিচ্ছি, অনির্বাণ একটু আগে গান গাইছিল, আমি একটা গানের লাইন সুর সব ভুলে গেছিলাম, কিন্তু হ্যাঁ জোকস অফ আ পার্ট, যেটা রিয়েল ঘটনা যেটা অনির্বাণ বলার চেষ্টা করছে, যে আমাদের মর্তধামে সরস্বতী বলা হয় একজনকে, সেই মানুষটা আমাদের কাছে সত্যিই সরস্বতী, কারণ আজকে যদি উনি থাকতেন মোটামুটিভাবে আর 4 বছর কম 100 বছর, মানে 96 বছর বয়স হতো, 2022 সালে উনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু হার ওয়ার্কস তার এত লার্জ স্কেলে কাজ করা, মানে সেই যে কি বলবো 30s এর এরায় তার জন্ম, তারপরে তার কাজ একের পর এক। আমি আজকে জাস্ট উইকিপিডিয়া ঘাঁটছিলাম, ভাবছিলাম একজন মানুষ এতগুলো গান গেয়েছেন, এতগুলো, নান আদার দ্যান
2: লতা মঙ্গেশকর জি।
3: Yes, of course, আর যখন লতাজির কথা বলেই ফেললাম, তাহলে তোমায় একটা গান শোনাবো না হতে পারে না, এটা লতাজিরই গান ডেফিনেটলি। এবং সিনেমাটা তোমাদের সবার জানা, 2000 এর কাছাকাছি একটা সিনেমার গান।
0: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আজকে হচ্ছে সেই ভদ্রলোকের জন্মদিন, যাকে জন্মদিনের উইশ না করলে তিনি চপকে পিঠে ছাল তুলে দিতে পারেন।
3: Yes, শুধু চপকে পিঠে ছাল তুলে দেন না, সে কবে থেকে শুরু করে দেন, এটা করেই দিচ্ছি। খুব সিম্পল ডেলিভারি এবং খুব চাপলেস মানুষ যাকে বলা যায়। নানা দাদান খুব মিষ্টি একজন মানুষ এবং আমাদের প্রচণ্ড ফেভারিট, প্রচণ্ড ফেভারিট অভিনেতা রঞ্জিত মল্লিক।
2: Yes, তাঁরও আজকে জন্মদিন, and a very happy birthday to him. And সেই সঙ্গে আমাদের যেটা টপিক এই আওয়ারে ছিল, যে একটা কোনো বকা যেটা তোমার লাইফের টার্নিং পয়েন্ট হয়ে গেছে, সেটা কী কী মেসেজ এসছে, উই আর গোয়িং টু র্যাপ আপ দিস রাইট নাও।
3: হাই ক্যাফে কলকাতা, তোমার দ্বারা কিছু হবে না, বাবা মা বলেনি, বাবা মা বকা দূরের কথা, কোনোদিন ছোট বড় কথাও বলেননি। আচ্ছা, এত ভালো মানুষ, এই দিয়ে যাও বাবাকে দিয়ে যাও গো, এমনই একজন বলেছিল, বলার মতো নয়। আমি চেষ্টা করেছি কীভাবে ব্যবসাকে দাঁড় করাতে হবে, চিন্তা ভাবনা করছি, কিন্তু ওনারা কন্টিনিউয়াস বলে যাচ্ছিলেন তোমার দ্বারায় কিছু হবে না। এই রে, কেউ একজন বলছিল, বাবা মা বলেনি, অন্য কেউ বলেছে, আমি কোনো উত্তর না দিয়ে ওই ব্যবসাটাকে যখন দাঁড় করালাম, তারপর থেকে ওনারা চুপ করে গেলেন। উৎপল মাইতি বেহালা থেকে, আরিফ বাস, এটা তো দারুণ
2: অ্যাচিভমেন্ট, দারুণ অ্যাচিভমেন্ট, অ্যাবসলিউটলি দারুণ অ্যাচিভমেন্ট।
3: পরের মেসেজে চলে যাই, মেটিয়া বুরুজ থেকে রেজাউল শেখ লিখে পাঠিয়েছে, বা শেখ রেজাউল, শুভ সন্ধ্যা দিদি ও দাদা ভাই, মায়ের কাছে অনেক বকুনি খেয়েছে, কিন্তু সে বকুনি জীবনে বাঁচার জন্য।
2: ইয়েস, অ্যাবসলিউটলি, অফ কোর্স, সেই বকুনিগুলো আছে বলেই জীবনের সঠিক গাইডেন্সটা ছিল।
3: Yes, I was expecting এই নাম্বার থেকে কেন মেসেজ এলো না। মাধাই দাস বড় থেকে লিখেছে, শরতের নীল আকাশের বুকে পেঁজা তুলোর মতন সৌন্দর্যের ন্যায় অফুরন্ত ভালোবাসা জানালাম, শুনছি ক্যাফে কলকাতা অসাধারণ গানের ডালি সাজিয়ে উপহার দিচ্ছেন শ্রোতাদের মনোরঞ্জনের জন্য। থ্যাংক ইউ। আমরা অভিভূত। এবার বিষয়ে বলি, আমার দাদার বেদম প্রহার উপহার পেয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। ও মা গো, সেটা ছিল আমার কাছে এরকম পুরস্কার পাওয়ার মতো, একরকম পুরস্কার পাওয়ার মতো। তারপর যখন বাড়ি ফিরি, তখন বাড়িতে আমার প্রতি সবাই যত্নবান হয়, আমি মানসিকভাবে সুস্থ মানুষ হবার পথে খুঁজে পাই সবটাই। আচ্ছা, আমার জীবন বদলে যায়। আচ্ছা, এই যে বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন, তারপরে কিন্তু ইন্সপিরেশন পেয়ে গেছেন। আরও আমাদের কাছে দু তিনটে মেসেজ রয়েছে, আপাতত ঘটনাটা তো র‍্যাপ আপ করতে হবে।
2: গুড ইভিনিং, ছোটবেলা একবার মাকে বলেছিলাম তোমার বাড়ির কাজের লোক নাকি আমি, মা আমাকে বহুদিন ওটার রিপ্লাই দিয়েছে যে না, ওইভাবে হয় না, ওইভাবে চলে না, সম্মানটা ঠিকভাবে দিতে হয়। রাইট, মফিজুল খান নন্দীগ্রাম থেকে লিখে পাঠিয়েছেন, অ্যান্ড তারপর একটা ইনকোয়ারি মেসেজ আছে রিগার্ডিং আকাশবাণী শো, সেটা সঠিক সময়ে আমাদের যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো যদি শুনতে থাকো তাহলেই তুমি জানতে পারবে।
3: একখান মেসেজই আছে, পরাপর পড়ে ফেলো, কারণ আমরা এরপরে এসে এই মেসেজগুলো আর পড়তে পারবো না। একজন টাইপ করছিল, দেখেছি।
2: ইয়েস, হ্যালো আরজে দাদা ও দিদি, খুব ছোট কাকাকে ভয় করি, কারণ দাদা ডাকাতের মতো দেখতে, অ্যান্ড সেই ভয়টা আমার এখনো রয়ে গেছে। শেখ ইলিয়াস বজবজ চরিয়াল থেকে।
3: ওকে, সো আপাতত একটা জরুরি ঘোষণা,
2: আমরা রয়েছি অনির্বাণ অ্যান্ড অঙ্কিতা তোমার সঙ্গে, অ্যান্ড আমরা যেটা অ্যাকচুয়ালি করি সেটা হচ্ছে গিয়ে যে এই ক্যাফে কলকাতার এই যে আওয়ারটা, সেই আওয়ারের পরে আমরা শিফট করে যাই অন্য একটা জিনিসে, কিন্তু সেটা
3: ছড়া কাটিংয়ে চলে যায়। আর এই যখন আওয়ারটা শিফট করছি, তখন মুডে একটা কথাই বলতে ইচ্ছে হয় যে কি করব কি না করব, সেটা 9903659992 তে লিখতে ভুলবে না, এবং ছড়া কাটিংটার জন্য কান পেতে একদম বসে থাকো 107 FM রেইনবোতে। জাস্ট মানে এই আর কি, দু চার মিনিটের খেলা বলতে পারো, তারপরে গিয়ে ফিরে আসবো, দু চার মিনিট বলতে পারি না, 3 মিনিট 23 সেকেন্ড পর ফিরে আসবো। জীবনে তো অনেক ভুল হয়েছে, এই ভুলের জন্য অনেক বকুনি খেয়েছি, তো বকুনিটাকে র‍্যাপ আপ করবো একটা মিষ্টি বকুনির কনফেশন দিয়ে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: বলছি যে এই গলতি সে মিস্টেক করার তো সময় আছে, উমার আছে, আমরা বলছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের মিস্টেক করার খুব বেশি সময় নেই, কারণ এরপরে আমাদের কাছে এখন আজকের হ্যাট্রিক রয়েছে। কিন্তু আরেকটা মিস্টেকের খবর শুনবে, আমার কাছে বাই মিস্টেক চলে এসেছে।
2: কি মিস্টেক? খবর বাই মিস্টেক চলে
1: গেছে। তুমি যদি মানে সেরা ঘুমোতে পারো,
2: আমি পারি হ্যাঁ,
1: তাহলে নাকি প্রচুর পয়সা পাওয়া
2: যায়। কে কোথায় দিচ্ছে প্লিজ?
1: একটা নাকি মানে ম্যাট্রেস সংস্থা এরকম ঘুমের প্রতিযোগিতা চালু করেছে, সেখানে যে মানে সেখানে নাকি স্লিপ রেস হচ্ছে, তুমি যদি 90 মিনিট ভালো করে ঘুম, 90 মিনিট মাত্র, এই কি বলছে এটা? কি মানে আমি না ব্যাপারটা ঠিক গিলে হজম করে উঠতে পারছি না। তুমি আরো কিছু দেখো না, দেখো এত সুন্দর ব্যাপার স্যাপার আমি আর নিতে পারছি না। তুই ঘুমোলে নাকি মানে তোমার কাছে নাকি পয়সা করেই সব চলে আসবে, এই ধরনের কথাও মানুষজন বলছে। যাই হোক,
2: এবং হ্যাঁ মানে তুমি কিছু তো জানো যে মানে পয়সা করিটা কতটা পয়সা করি আসবে?
1: কতটা বলো তো?
2: 12 থেকে 13 লক্ষ টাকা পয়সা করি আসবে গো।
1: 12 থেকে 13 লক্ষ টাকা? তাহলে আর আমার মুখ কেমনে হয় বাঁকা। যাই হোক, আজকে আমাদের সময় অনেকটা 10 মিনিট এগিয়ে গেছে, কিছু করার নেই, আপাতত তোমার জন্য রইল তোমার সাহিত্য রচনার জন্য ছড়া কাটিং। এই যে ছড়াকাটিং এর কথা বলে দিলাম, যাদের মধ্যে খুব পুলকিত চিত্ত উৎপন্ন হয়েছে তাদেরকে বলি, খুব সুন্দর করে ছড়াকাটিং করে লিখে পাঠাবে, গোটা গোটা বাংলায় লিখে পাঠাবে, 2 লাইনের বেশি লিখবে না, কিন্তু রচনা লিখতে বলি
2: এবং প্রবাদ ছন্দটা মেইনটেইন করতে হবে।
1: হ্যাঁ মানে সেই ছন্দ যদি মেনটেন না করো এই কবিতাতে, তাহলে আমার কিছু বলার নেই আর কি। আজকে ছড়া কাটিংটা একটু সুন্দর করে বলি।
2: ইয়েস বলো।
1: ধুন্ধুমার বৃষ্টি শেষে রোদ উঠল হেসে,
2: ধুন্ধুমার বৃষ্টি শেষে রোদ উঠল হেসে, বাকিটা এবার তুমি লিখবে খাতায় কলম ঠেসে।
1: ও কেমন লাগছে না, কবি কবি ব্যাপার লাগছে, কিছু বলার নেই, কিন্তু হ্যাঁ আপাতত আর কি, যদি বেশি সময় গড়িয়ে যায় তাহলে তোমাকে 3-কে-3 শোনাতে পারবো না। শোনো, আমরা কিন্তু ইনস্টা লাইভে আসছি, এক্ষুনি জাস্ট তুমি অন এয়ার গান শুনতে থাকো আর অফ এয়ার মানে আমাদের সঙ্গে ইনস্টা লাইভে চলে আসো। আজকের 3-কে কাদেরকে নিয়ে? মৌনী রয় অ্যান্ড রণবীর কাপুর, কারণ তাদের দুজনেরও আজকে জন্মদিন।
0: FM রেইনবোতে 3-কে-3, 3-কে-3।

कि प्यार से खूबसूरत कुछ भी नहीं है इस दुनिया में।

0: আর এই দু মিনিটের একটা ছোট্ট নিউজ ব্রেক, তারপর ফিরে আসবো ক্যাফে কলকাতা নিয়ে। অনির্বাণ আর অঙ্কিতা রয়েছে তোমার সঙ্গে ঠিক 6:30 অবধি। চোখ রাখতে একদম ভুলো না, মানে কান পাততে ভুলো না 107 FM রেইনবোতে,
1: 0365999 ছড়া কাটিং কিন্তু তোমার জন্য বলে দেওয়া হয়েছে এই আওয়ারের, আমরা কিন্তু সেটাই পড়ব। ধুন্ধুমার বৃষ্টি শেষে রোদ উঠল শেষে 990,
0: ধুন্ধুমার বৃষ্টি শেষে রোদ উঠল হেসে,
1: ও সরি সরি হেসে, 9903622 ইজ দ্য নাম্বার।
2: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে ভারত ফ্রান্স সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ ফ্রান্সের উচ্চশিক্ষা, গবেষণা ও মহাকাশ বিষয়ক মন্ত্রী ফিলিপ বাপ্তিস্তের সঙ্গে দেখা করেছেন। উভয় পক্ষ শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কার্যক্রমের প্রসার, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব ও যৌথ গবেষণা জোরদার করা নিয়ে আলোচনা করেন। জাতীয় রাজধানীতে বায়ু দূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনা করতে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে শ্রী যাদব সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে দিল্লির 37টি হটস্পটে আগামী মাসের 10 তারিখের মধ্যে জন অংশীদারিত্ব বিষয়ক কর্মসূচি আয়োজনের আহ্বান জানান। রাজ্য পুলিশের পরবর্তী মহানির্দেশক কে হবেন তা স্থির করতে 7 বরিষ্ঠ IPS আধিকারিকের নাম UPSC-র কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। তালিকায় রয়েছেন 1991 থেকে 1995 ব্যাচের আধিকারিকরা। তাঁরা হলেন নটরাজন রমেশবাবু, অনুজ শর্মা, সঞ্জয় সিং, পীযূষ পাণ্ডে, প্রবীণ কুমার, জাভেদ শামীম এবং অজয় মুকুন্দ রানাডে। উল্লেখ্য, বর্তমান DG সিদ্ধিনাথ গুপ্তার কার্যকালের মেয়াদ আগামী 31 অক্টোবর শেষ হচ্ছে। জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসে ভারত আজও পদক জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। অ্যাথলিট ভিত্থা রামরাজ মহিলাদের 400 মিটার হার্ডেলসে ব্রোঞ্জ পদক জিতে নতুন জাতীয় রেকর্ড গড়লেন। তিনি 54.75 সেকেন্ড সময় নেন। প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরশাহীর মারিয়াম করিম সোনা জিতেছেন, রূপো পেয়েছেন কাজাখস্তানের অ্যাডেলিনা জেমস। আর এক অ্যাথলিট গুলভীর সিং পুরুষদের 1500 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান দখল করে রূপো পেয়েছেন। তিনি 3:37.92 সেকেন্ডে দৌড় শেষ করেন। সোনা পেয়েছেন জাপানের কাজুতো লিজাওয়া, ব্রোঞ্জ নাগিয়া মোরির। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
3: 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। ছড়া কাটিং।
1: এই যে ফাটাফাটি লাগছে ব্যাপারটা খরাজ মুখোপাধ্যায়ের গলায় শুনছিলাম, কিন্তু আসলে পুজো আসছে, ওই জন্য ফাটাফাটি লাগছে। আর মাঝে মধ্যে অনির্বাণের সঙ্গে একটুখানি মানে অফ এয়ার অনেক কিছু আড্ডা গল্প চলছে, তো আজকে ফাইনালি রাজি করাতে পেরেছি যে হ্যাঁ আমাকে একটু খাওয়াবে। কিন্তু হ্যাঁ, তোমাকে ছড়া কাটিং দিয়েছিলাম, সে ছড়া কাটিং দাও। ধুন্ধুমার বৃষ্টি শেষে রোদ উঠলো হেসে, ধুন্ধুমার বৃষ্টি শেষে রোদ উঠলো হেসে 9903653992 তে এবার হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে তুমি জানিয়ে দাও সব কিছু।
2: উফ বাহ, কি সুন্দর। এবার যেটা হচ্ছে গিয়ে যে এই যে পুজো আসছে, এবার পুজোতে পেট পুজো ছাড়া তো বাঙালি ঠিক জমে না পুজোর ব্যাপারটা আর কি। তো এইবার সেইখানটায় যেটা হচ্ছে গিয়ে যে ইয়েটা মানে বেগুন বাসন্তী বলে একটা পদ খুব ফেমাস হয়েছিল মাঝখানটায়।
1: আচ্ছা, বেগুনের ভাপা?
2: নো, এটা একটা খুব সুন্দর রান্না যেখানটায় দুটো বেগুন, নুন,

0: চিনি, হলুদ, কালো সর্ষে এই সমস্ত দিয়ে আলটিমেটলি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে পোস্ত এবং সর্ষেটা মিক্স করে বেগুনটাকে অর্ধেক করে কেটে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে রান্না করা একটা মাঝারি আঁচে দারুণ খেতে লাগে। মানে সেটার সঙ্গে যদি একটু ভাত দিয়ে, মানে একদম ধরো একটা সুন্দর সরু চালের ভাতের সঙ্গে সেটাকে যদি পেয়ারিং করা হয় তাহলে তাহলে তাহলে নাথিং লাইক ইট, বুঝলে?
1: বুঝলাম। আজকে ইন্টারন্যাশনাল পোকে ডে ছিল, ইন্টারন্যাশনাল নানান ইনফরমেশন দিন আজকে। সেই ইনফরমেশনটা যে তুমি রিসিভ করতে পারো সেই যোগ্যতা, এবং যাতে ইনফরমেশন ছড়িয়ে পড়ে সেই জন্যই আজকে কমিউনিকেশন ডেটা পালন করা হয়। এবং সেটা অনির্বাণ একদম রন্ধ্রে রন্ধ্রে প্রমাণ করছে। তুমি যদি ফুড ফান্ডা দাও তাহলে কি তুমি কি বুঝতে পারছো না যে আমি ঘোরার জায়গার কথা বলতেই পারি?
0: ইয়েস, অবশ্যই বলতে পারি। কারণ হ্যাঁ, বলতেই পারো। কারণ পেট পুজো যদি করি, কমিউনিকেট যদি করি, তা ঘুরতে কেন যাবো না বাপু? তাহলে আর বাঙালি হলাম কিসে?
1: এই যে ঘুরতে যাওয়ার কথা বললাম, ওর সঙ্গে সঙ্গে ঘুরতে যাওয়ার একটা হর্ন ব্রেক সব মেরে দিল, আর মাঝে বলে দিল এই বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি হতে পারে। না না, আপাতত কোনো আপডেট নেই, আসতেই পারে। তবে তুমি যদি ঘন বন চিরে ছুটে চলা খরস্রোতা নেওড়া নদীর তীরে অল্প একটু রোম্যান্স করতে চাও বা ঘুরে আসতে চাও বা চুপে চাপি ওই কয়েকটা হয় না যে ব্লগিং টাইপের বিষয় তোমার নিজের কাছে করে রাখতে চাও, হ্যাঁ তুমি পাবলিক করতেই পারো, কিন্তু কখনো কখনো কিছু কিছু অনুভূতি তো নিজের জন্য হওয়া উচিত নাকি? সেরকম জায়গা হতে গেলে আমাদের দেশে যেতে হবে জলপাইগুড়ি ও কালিম্পং জেলার সীমান্ত সংলগ্ন গরুবাথানের জায়গা।
0: ওহ ইয়েস, দ্যাটস আ বিউটিফুল বিউটিফুল প্লেস।
1: হ্যাঁ, এই যে ফরেস্ট, এই যে তার নৈসর্গিক একটা ব্যাপার, সেখানে গেলে কিন্তু মনটা এমনি এমনি অলওয়েজ ভালো হয়ে যায়। তার সঙ্গে যদি তোমাকে বলি আর কি, ডুয়ার্সের এই মালবাজার কিংবা সামসিং পার হয়ে একটু এগোলে পরেই তোমাকে সবুজ আরো বেশি করে হাতছানি দেবে, পাহাড়ি হিমেল হাওয়া, সেখানে তুমি একদম কুল মাইন্ডে বসে, মানে হয় না যেখানে ধ্যান করতে পারছো না, ওখানে গিয়ে তুমি একদম মোটামুটি ধ্যান করার মতো জায়গা করতে পারো। এছাড়া সাকামের বনাঞ্চল যেটা রয়েছে সেটা কিন্তু ওই খরস্রোতা নেওড়া নদীর পাশের মেন অ্যাট্রাকশন। তো এই যে এতগুলো ঘোরার কথা তোমাকে বলে দিলাম, তারপরে তুমি কি কোনো ছড়া কাটিং পাওনি? তুমি একটা ছড়া কাটিং শোনাও, তাহলে আমি তোমাকে ঘোরার গান শোনাবো।
0: লালমোহন মাঝি জালাল সি বৌবাজার হাওড়া থেকে লিখছেন, ধুমধুমার বৃষ্টির পর রোদ উঠল হেসে, গিন্নি বলে কই গো শুনছ, একবার শিগগিরই এসো ছাদে, গিয়ে দেখি ওমায় কি আমায় দিয়ে কাপড় মেলালো শেষে।
1: এইটা কি ছিল? এটা বুঝতে পারলাম না যে মানে তোমার গিন্নি কি খুব সুন্দর, মানে এত ভালো, তুমি প্রশংসা করলে না নিন্দা, একটু শোনাও না গিন্নিকে, শোনাও একটু।
0: অ্যাবসলিউটলি, তার আগে আরেকটা গান, আরেকটা ছড়া কাটি
1: বলবে। আচ্ছা তুমি বল।
0: ছড়া কাটি বল। এস এন মন্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে লিখেছেন, ধুমধুমার বৃষ্টি শেষে রোদ উঠলো হেসে, জল কাদা আর থাকবে না গো মুক্তি অবশেষে। ইয়েস,
1: এই যে তুমি এত সুন্দর দুজন ছড়া লিখে পাঠালে তার জন্য থোড়া সা তালি আতো বানতা হ্যায়। বাকিটা তুমি কেসে কেসে লিখে ফেলো, আর ততক্ষণ তোমাকে একটু পাহাড়ি জায়গায় ঘুরিয়ে নিয়ে, আজ বড্ড গরম পড়েছিল, সেটাও তো সত্যি কথা।

0: তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা কি হলো, মানে পাহাড়ে গিয়ে ঠান্ডা শীতলতায় কি একটু মাথা খুললো, মানে ছড়া কাটিংগুলো কি আবার এস আসলো, ধুন্ধুমার বৃষ্টি শেষে রোদ উঠলো হেসে, এরপরে কি কোনো কিছু বেরোলো মাথার থেকে মাথা ঘষে ঘষে, ও বাবা চলে এসছে দেখি তো, ধুন্ধুমার বৃষ্টি শেষে রোদ উঠলো হেসে, এখন করে নিতে চাই কেনাকাটা কিন্তু মাসের শেষে দেখি পকেট ফাঁকা। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাঙালি থেকে।
1: এইটার জন্য এই যে একটু আগে আমাকে একজন বললো লাইভে গেছিলাম, বললো আমি ওভার অ্যাক্টিং করছি, কিন্তু বুঝতে পারলো না আমার হি হি হাসিটা কেন, কারণ আমার কাছে কোনো পয়সা নেই, এটা আমি লোককে বোঝাতে পারি না, লোকজন দেখে মনে করে আমার প্রচুর পয়সা, কিন্তু কোনো পয়সা
0: নেই। দেখেও মনে করে না, এটা ভুল ধারণা।
1: আমি এরকম অপমানিত জীবনে হবো না, কারোর কাছে হবো না, তুই এরকম বললি তো, আমি দেখ দেখ এবার কি করি দেখ।
0: হাওড়া থেকে রীতা লিখছেন, ধুন্ধুমার বৃষ্টির শেষে রোদ উঠলো হেসে, এখন গেল পুজোর সময় আবার বৃষ্টি গন্ডগোল পাকাবে এসে, এটা একটা ভালো ভবিষ্যৎবাণী কিন্তু দিয়ে দিয়েছেন ভদ্রমহিলা। ধুন্ধুমার বৃষ্টির শেষে রোদ উঠলো হেসে, বাংলা কবির বৃষ্টি ছাড়া কলমটা যায় ফেঁসে, দুটো লাইন লিখতে গিয়ে হোঁচট খাচ্ছি খেসে, হোঁচট খাচ্ছি কেসে, আচ্ছা কাশি,
1: মাঝে মধ্যে মানুষজন ঝেপে দেয়। এই যে ঝেপে দেওয়ার সূত্রে একটা হাততালি দিয়ে দিলাম, একটু আগে আমি কেসে বলেছিলাম, সঙ্গে সঙ্গে ওটা ঠেসে বসিয়ে। আচ্ছা
0: কে লিখেছে সেটা বলি,
1: হ্যাঁ বল।
0: মফিজুল খান লিখেছেন, কোথা থেকে লিখেছেন মফিজুল খান,
1: খুঁজছে খুঁজবে আমায় যেদিন,
0: নন্দীগ্রাম থেকে লিখেছেন মফিজুল খান।
1: আচ্ছা বেশ, নন্দীগ্রাম থেকে এনে একটু গলদা চিংড়ি খাইও কখনো, তাহলে খুব আনন্দ পাবো আর কি।
0: বেশ নোট করে নিও, আগের টপিকে পাঠানো টেক্সটটা তোমরা পড়লেই না, না ওরকম হয়নি, ব্যাপারটা হচ্ছে কি এত মেসেজের ভিড়ে অনেক সময় আমরা হারিয়ে ফেলতে,
1: না না আরেকটা ঘটনা, তুমি সম্ভবত মেসেজটা যেই সময় করেছো সেটা কি খুব একটা রাইট টাইম ছিল? ও আচ্ছা শাওন মেসেজ করেছিল, যা মিস করে গেছি, সরি শাওন।
0: আচ্ছা ছড়া কাটিংটা পড়ে দিচ্ছি আর রাগ করে থেকো না। ধুন্ধুমার বৃষ্টি শেষে সূর্য উঠল হেসে, শুনছি নাকি নিম্নচাপ এসে কলকাতা যাবে পুরো ভেসে। না ও একটা কথা বলেছে, আমরা যে রোদ উঠলো হেসে আমাদের দিয়েছিল, তো ও লিখেছে যে অ্যাকচুয়ালি পাশের আওয়াজের জন্য লাইন দুটো ঠিকঠাক হয়তো শুনতে পেলাম না, তাই নিজের মতো একটু ঠিক আছে, ইয়ে হাম গ্র্যান্ড কার দিয়া।
1: এই যে তুমি এই ধরনের একটা কথা লিখলে আর কি, এই ছড়ার মাঝে একটা কেমন একটা দাড়ি কমা নিজের মতো নিজস্ব কিছু বানালে, তার জন্য একটা কথা বলতে ইচ্ছা করছে, কাম সারছে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আগে ছড়া কাটিং এটাই ছিল যে ধুনু আর বৃষ্টি শেষে রোদ উঠল হেসে। এবার তারপর একজন লিখেছে, শুভ সন্ধ্যা, সরাসরি ছড়া কাটিং এ আসি। ধুনুমার বৃষ্টি শেষে রোদ উঠল হেসে, অসহায় যারা নিপীড়িত তারা তাদের এবার দুর্গাপুজোয় করবো সামিল একটু ভালোবেসে। মিষ্টি,
2: খুব মিষ্টি, খুব সুন্দর মেসেজ।
1: এবার পরের মেসেজে চলে যাই, সেটা শুভ সন্ধ্যা দাদা ভাই ও দিদি ভাই, ধুনধুমার বৃষ্টি শেষে রোদ উঠল হেসে, বউ চলল শপিং, বউ বলল শপিং যাবে, চলো বলে আমি গেলাম ফেসে। অরূপ ভট্টাচার্য, এই যে সুন্দর একটা কথা লিখেছো না, আমি কি বলবো, কামসার্সের সঙ্গে খুব দারুণ মিলল। যে পরের মেসেজে চলে যাই, ধুন

0: আর বৃষ্টি এসেছে, রোদ উঠল হেসে, বোনাস স্যালারি পেয়েছি আর ভাবনা কিসে। সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট।
1: না, আমরা তিনটে মেসেজ, তিনটে ছড়াকাটিং এখনও অবধি পড়লাম, তিনটে আলাদা আলাদা ডাইমেনশানে, তিনটে ফাটাফাটি একেবারে ছড়াকাটিংয়ে আমরা পড়ে ফেলেছি। ছড়াকাটিংয়ে আমাদের টপিক যেটা ছিল সেটা হচ্ছে ধুমধুমার বৃষ্টি শেষে রোদ উষ্ণ হেসে, এমন হাসির নাজারা দেয় কে হৃদয় আনন্দে নাগিন নাচ নাচে। গণেশ লিখছে ডোমজুর থেকে, ওফ লাভলি। এইবার হচ্ছে অ্যান্ডি মিত্র পাঠিয়েছে, হ্যালো চকোবয় অনির্বাণ অ্যান্ড মিষ্টি অঙ্কিতা, আসলাম ছড়াকাটিংয়ে। ধুমধুমার বৃষ্টি শেষে রোদ উঠল ভেসে, এই না ভেসে না, ওটা হেসে, উৎসবের আগমনে মনটা উঠছে নেচে। অ্যান্ড এর পর, হ্যালো দুই আর যে দাদা ও দিদি, আমি ছোট তানিয়া খাতুন বলছি, আমি ফাইভে পড়ি, স্কুল থেকে এসে আপনাদের অনুষ্ঠান শুনি, আপনাদের মিষ্টি মিষ্টি কথা শুনতে আমার খুব ভালো লাগে। আমি ছড়া পারি না গো, দক্ষিণ চব্বিশ পরগনা চাঁদেরহাট সিপাইপাড়া থেকে বলছি। আরে তানিয়া খাতুন, কোনো ব্যাপার না, তুমি যে এত সুন্দর একটা মেসেজ আমাদেরকে পাঠিয়েছো, এটাতেই আমাদের আজকের দিনটা, আজকের সন্ধেটা খুব সুন্দর হয়ে গেল, খুব মিষ্টি লাগলো তোমার এই অ্যাপ্রিসিয়েশন মেসেজটা, তুমি খুব ভালো থেকো।
0: অ্যাপ্রিসিয়েশনে আমি একটা তালি এত বাজাতে চাই, মানে যারা আগে ছড়াকাটিং এর উত্তর করেছো এবং ছড়া কেটে ছড়িয়ে নি তাদের জন্য বটে। সো আপাতত যখন এই এত কিছু হচ্ছে, কেউ কেউ নাচ করবে বলছে, এত কিছু হচ্ছে, তার মাঝে একটু নাচের গান না হলেই নয়। অমৃতা কাকা অ্যান্ড মিকা সিং তোমার জন্য রইল।

আপাতত ধুন্দুমার বৃষ্টি শেষে রোদ উঠলো হেসে এ মন তাই কাব্য।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, মাফ করবেন, আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। রাজ্য সরকার অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর যোগ্য চটকল শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 অধীনে সাশ্রয়ী মূল্যের আবাসনের ব্যবস্থা করছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং একথা জানিয়ে বলেন, বার্ষিক 3 লক্ষ টাকা পর্যন্ত পারিবারিক আয়ের চটকল শ্রমিক যাদের ভারতে কোথাও পাকা বাড়ি নেই তারা এই প্রকল্পের আওতায় যোগ্য বলে বিবেচিত হবে। প্রতিটি বাসস্থানের কার্পেট এলাকা 30 থেকে 45 বর্গ মিটার থাকবে, যাতে 2টি ঘর, 1টি রান্নাঘর ও 1টি শৌচাগার থাকবে বলে তিনি জানান। রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই বলে রাজ্য সরকার জানিয়েছে। বরং অক্টোবর ও নভেম্বরকে হাই রিস্ক সময় হিসেবে চিহ্নিত করে সব জেলাকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নে আজ মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল রাজ্যের সব জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ডেঙ্গি মোকাবিলায় নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেন। বিজেপি রাজ্যে ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও সঙ্গীত নিয়ে অতিরিক্ত একটি বিষয় চালু করে স্কুলের পাঠ্যক্রমে যুক্ত করার আর্জি জানিয়েছে। কলকাতায় আজ যুব সংবাদ সম্মেলনে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেন, পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে এমন এক রাজ্য যেখানে শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া সব কিছুই রয়েছে, তবে বর্তমান যুগে এই সব বিষয়গুলি ক্রমশ হারিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার প্রভাবে শিশুরা খেলার মাঠে যাওয়ার পরিবর্তে মোবাইল ফোনে বেশি সময় ব্যয় করছে। কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতিকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্য তাদের শিক্ষাক্ষেত্রে সংস্কার এনেছে। দেশে কয়লার কোনো ঘাটতি নেই, বিদ্যুৎ উৎপাদনের চাহিদা বাড়লেও রেল ও সড়কপথে নিয়মিত কয়লা সরবরাহ করা হচ্ছে বলে কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন। কলকাতায় আজ অ্যাসোচেমের অ্যাঙ্গুল অ্যানোমোনিয়াম রোড শোতে তিনি বলেন, বর্ষার কারণে কয়লা উত্তোলনে সাময়িক প্রভাব পড়লেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। দেশে কয়লার কোনো ঘাটতি নেই, বিদ্যুৎ উৎপাদনের চাহিদা বাড়লেও রেল ও সড়ক পথে নিয়মিত কয়লা সরবরাহ করা হচ্ছে বলে কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি কিষণ রেড্ডি জানিয়েছেন। কলকাতায় আজ অ্যাসোচ্যামের অ্যাঙ্গুল অ্যালুমিনিয়াম রোড শোতে তিনি বলেন, বর্ষার কারণে কয়লা উত্তোলনে সাময়িক প্রভাব পড়লেও পরিস্থিতি স্বাভাবিক। রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই বলে রাজ্য সরকার জানিয়েছে। অক্টোবর ও নভেম্বরকে হাই রিস্ক সময় হিসেবে চিহ্নিত করে সব জেলাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। তিনি আজ নবান্নে সব জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ডেঙ্গু মোকাবিলায় নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেন। রাজ্য সরকার অর্থনৈতিকভাবে দুর্বল যোগ্য চটকল শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সাশ্রয়ী মূল্যের আবাসনের ব্যবস্থা করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং একথা জানিয়ে বলেন, বার্ষিক 3 লক্ষ টাকা পর্যন্ত পারিবারিক আয়ের চটকল শ্রমিক যাদের ভারতে কোথাও পাকা বাড়ি নেই তারাই এই প্রকল্পের আওতায় যোগ্য বলে বিবেচিত হবেন। আইএএস আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য একটি প্যানেল তৈরি করতে কেন্দ্র সরকার অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিকদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে। এই সময়সীমা 15ই সেপ্টেম্বর থেকে বাড়িয়ে 30শে সেপ্টেম্বর করা হয়েছে। জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসে ভারত আজ 4টি রুপো 4টি ব্রোঞ্জ সহ 8টি পদক জিতেছে। একাধিক প্রতিযোগিতায় পদক নিশ্চিত করেছে তারা। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সমন্বিত পরিকল্পনা, বৈজ্ঞানিক মূল্যায়ন এবং মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রবি মরশুমের প্রস্তুতি সম্পন্ন করে। নতুন দিল্লিতে আয়োজিত দুদিনব্যাপী জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2026-এ শ্রী চৌহান আজ বলেন, জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত এবং জলের সীমাবদ্ধতার প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষকদের আয় বৃদ্ধির জন্য প্রথাগত পদ্ধতির পরিবর্তে তথ্যভিত্তিক পরিকল্পনা এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে আরও শক্তিশালী সমন্বয় প্রয়োজন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আগামীকাল থেকে 5ই অক্টোবর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরে তিনি দুদিনব্যাপী G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে প্রহার সিটি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বা সন্ত্রাসবাদ বিরোধী নীতি ও কৌশল বিষয়ক সম্মেলনের উদ্বোধন করেন। এই সম্মেলনে প্রহারের 7টি বিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে, তবে আত্মসন্তুষ্টির কোনো সুযোগ নেই বলে সরকার জানিয়েছে। অক্টোবর ও নভেম্বরকে হাই রিস্ক বা ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করে সব জেলাকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার অর্থনৈতিক দিক থেকে দুর্বল, যোগ্য চটকল শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চলীয় প্রকল্পের আওতায় সাশ্রয়ী মূল্যের আবাসনের ব্যবস্থা করছে। শ্রমমন্ত্রী অর্জুন সিং কলকাতায় এক সাংবাদিক বৈঠকে আজ একথা জানিয়ে বলেন, যেসব চটকল শ্রমিকের পারিবারিক আয় বার্ষিক 3 লক্ষ টাকা পর্যন্ত এবং যাদের ভারতে কোথাও পাকা বাড়ি নেই, তারা এই প্রকল্পের আওতায় যোগ্য বলে বিবেচিত হবেন। জাপানের আইচিনাগোয়ায় এশিয়ান গেমসে ভারত আজ 4টি রুপো ও 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতেছে। এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে সেমিফাইনালে উঠেছে ভারত। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: ভাবছো নিশ্চয়ই যে শুরুটা মানে নস্টালজিক নাইনটিজ তো কালকে ছিলই, আর আজকে আবার তৃষ্ণা চলে এসেছে কেন এবং কার সঙ্গে? কারণ আজকে আমি চলে এসেছি আবার
1: টপ 20 only on 107 FM Rainbow Top 20
2: রাইট, তৃষ্ণা অরিজিৎ আজ টপ 20 তে, আর এখন স্পেশালিটিটা কি আজকে এক্ষুনি

0: দেখা তো ইয়ে
1: অ্যাবসলিউটলি রাইট। আজকে টপ টোয়েন্টিতে তৃষ্ণা রুজিত তোমার সঙ্গে আছে, কিন্তু আজকে যার জন্মদিন তাকে ছাড়া তো গানের গোটা ইন্ডাস্ট্রির কোনো শেষ হয় না, কারণ তিনি যেখানে থাকেন সেখান থেকেই বোধ হয় গান শুরু হয়। আর তাই আজ তার জন্মদিনে আরও একটা ভীষণ চেনা গান তার গলায় গাওয়া, সেটা রাখছি, তারপর আমরা দুজনেই ঢুকছি আজকের টপ টোয়েন্টিতে।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20.
1: মানে আজকে আমরা দুজনেই ভীষণ লাকি যে এমন একটা দিনে আমরা শো করতে পারছি, এবং টপ 20-তে এইভাবে শুরু তো আমরা কোনোদিন করিনি আগে। তো টপ 20-তে যখন এইভাবে শুরু করিনি, আজকে আমরা ভীষণ রকমভাবে নিজেদের খুব ভালো লাগছে যে টপ 20-ও এইভাবে শুরু করা যায়, এইভাবে লতাজি আমাদের সঙ্গে জুড়ে থাকে। বাট স্টিল এবার আমাদের নর্মাল প্রোগ্রামে, যেটা নর্মাল কোর্সের প্রোগ্রাম, সেই প্রথম 20টা গান যেটা এই সপ্তাহে তোমরা প্রচুর প্রচুর প্রচুর শুনেছ, সেই গানগুলোকে নিয়ে 20 থেকে একটা একের জার্নি। আর সেই জার্নিতে আমরা এখন সং নাম্বার 20-তে তোমার কাছে প্রথমে যাব, এবং সং নাম্বার 20-তে আমরা যে গানটা রয়েছে সেটা অবভিয়াসলি মুসাফির ক্যাফে থেকে। মানে এখন মোটামুটি ক্যাফে বলতে মুসাফির এই নামটা যেন জুড়ে যায়,
2: এবং শুধুমাত্র যে পাহাড়েই এখনও পর্যন্ত মুসাফির ক্যাফে রয়েছে এমনটা নয়। আমি কিছুদিন আগে দেখলাম যে ব্যাঙ্গালোরেও কিন্তু একটা মুসাফির ক্যাফে রয়েছে। মানে মুসাফির ক্যাফের সেটিংটা ঠিক যেরকম সেরকম একটা ক্যাফে রয়েছে। মানে নামটা কিন্তু মুসাফির ক্যাফে নয়, কিন্তু গেলে ফিল করবে যে তুমি দক্ষিণে বসেও উত্তরের স্বাদ পাচ্ছ আর কি।
1: ট্রু, মানে এখন অনেকের স্টার্টআপের এই ভাবনাটা রয়েছেই, যদি আমি ক্যাফে করি তো আদলটা অনেকটা নাকি মুসাফির ক্যাফের মতো হবে।
2: একদম, এবং সিরিজটা দেখার পর অনেক জায়গায় কিন্তু আমি রিলে দেখতে পাচ্ছি বা ইউটিউবেও অনেক সময় দেখতে পাচ্ছি যে সিরিজটা রিলিজ করার পরে কিন্তু ওই যে ক্যাসেলটায় হয়েছিল শুটিং, সেটা কিন্তু বেশ রিয়েল লাইফে বেশ ভিড় জমাচ্ছে পর্যটকরা।
1: অ্যাবসলিউটলি, যেমন ওখানে গিয়ে ভিড় জমাচ্ছেন পর্যটকরা, ঠিক তেমনই তুমিও প্রচুরবার শুনছো এই দারমিয়া সাউন্ড ট্র্যাকটা, আর শুনতে শুনতে সেটা একটু কখন

0: উপরে আসছে, কখনো আবার একটুখানি হয়তো এক দু নম্বর নিচে নামছে, কিন্তু আজকে সং নম্বর 20 থাকছে দরমিয়া ফ্রম মুসাফির ক্যাফে।
1: টপ 20 সং নম্বর 20

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: শুনছো রেইনবো টপ 20 তৃষ্ণা আর অরিজিতের সঙ্গে স্টুডিও ক্লক

0: রাত 9টা 23 মিনিট হয়ে 10 সেকেন্ড, আমরা 20 নম্বর গানটা মুসাফির ক্যাফে দিয়েই শুরু করলাম। এইবার আমাদের একটুখানি মানে 19-এ আসতে হবে, কারণ সময় হয়ে গেছে আবার 10টা থেকে 10টা 20। এই 20টা মিনিট কিন্তু আমরা আবার এশিয়ান গেমসের খবরাখবর নেব, সো দ্যাট ওই 20 মিনিট তোমরা আমাদেরকে শুনতে পাবে না, তার মধ্যে আবার একটা টপিক থাকবে, এই সমস্ত কিছু নিয়ে কথাবার্তা চলবে, তাই সময়টা খুব একটা বেশিও নেই। 19-এ তৃষ্ণা আমাদের কী থাকছে আজকে?
1: 19-এ যেটা থাকছে সেটা হচ্ছে যে ডাক্তার কাকু, হ্যাঁ সিনেমাটা নিয়ে নিশ্চয়ই অনেকেই শুনেছ, মানে তুমি নিশ্চয়ই শুনেছ ডাক্তার কাকু সিনেমাটার ব্যাপারে। এবং এখানে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানে আমাদের ফেভারিট বুম্বাদাকে দেখতে পাচ্ছি ডাক্তার কাকু হিসেবে, এছাড়াও ঋদ্ধিকে তো দেখতে পাবই। আর এই যে সিনেমাটার কথা বলছি, এখানে কিন্তু বেশ কয়েকটা গান আমি শুনেছি এবং সেগুলো কিন্তু সবকটাই মানে ফাটাফাটি আর কি একদম, এবং সেখান থেকে এই আজকের টপ 20-তে জায়গা করে নিয়েছে একটা সুন্দর সুন্দর সুন্দর গান।
0: অ্যাবসলিউটলি,
1: সেটা কি তুমি জানো কোন গানটা?
0: আমি না ঠিক জানি না, কিন্তু গানটাই বোধ হয় সেই কোথাও জানার গল্পই আছে না?
1: একদম, সেটা কিন্তু আমি জানি।
2: Top 20. Song number 19.

0: হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে পুজোর সময়, পুজো তো একদম নকিং অ্যাট দ্য ডোর, আর সেই সময়টায় এই যে চোঙগুলো বাজে, চোঙাগুলো যে বাজে একদম
1: আগে বেশি বাজতো,
0: হ্যাঁ বাজতো, আর এখন যেহেতু আমাদের কানে বেশি হেডফোনস বা ইয়ারফোনস থাকে, সেই জন্য আমরা বোধহয় চোঙার গানগুলো খুব একটা শুনতে পাই না। যদি একটু কান থেকে নামিয়ে রাখতে পারি তাহলে সেই রাস্তার চোঙাগুলো শুনতে পাবো প্যান্ডেলে প্যান্ডেলে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এখনো পর্যন্ত কোন গানটা তোমার মনে হয় যে গানটা ছাড়া সেই চোঙায় যদি না বাজে সেই গানটা তাহলে পুজো তোমার ইনকমপ্লিট, অসম্পূর্ণ কাকা, অসম্পূর্ণ।
1: অ্যাবসলিউটলি, তোমার কোন গানটা ছাড়া পুজো আজ অসম্পূর্ণ, সেটা যে কোনো বয়সে যে কোনো রকমের গানের সিলেকশন কিন্তু হতে পারে। আমরা শুধু আজকে নামটা তোমার থেকে জানতে চাইছি, এমনটা নয় যে তুমি যে গানটা বলবে সেটা তো প্লে করতে পারবো, কিন্তু আমরা গানের লিস্টটা জানতে চাইছি যে তোমার কাছে কোন গান ছাড়া পুজো ইনকমপ্লিট। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি সং নাম্বার 18-এ। তো 18-এ কি থাকছে?
0: দেখো, আমি কিন্তু এই মুহূর্তে একটু স্টুডিও ছেড়ে চলে যাব।
1: কোথায় যাবে গো?
0: মির্জাপুর।
1: এই বিপদ হয়েছে কেন? মানে
0: কারণ গানটা হচ্ছে মির্জাপুর থেকে, মির্জাপুর দ্য মুভি, সেটাই বলছি আর কি। পঙ্কজ ত্রিপাঠীকে আমরা একটু দেখবই আর কি, আমার ফেভারিট ফেভারিট এবং ফেভারিট, তাই সেখান থেকেই রয়েছে আজকের সং নাম্বার 18।
2: টপ 20, টপ 20, সং নাম্বার 18, সং নাম্বার 18।

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20

0: আচ্ছা, তুমি কি মানে মির্জাপুর থেকে ফিরবে না এখন ওখানেই থাকবে?
1: দেখো, এই মুহূর্তে কিন্তু আমি এখন মির্জাপুরে রয়েছি, যেহেতু ভাবছি আরেকটু সময় কাটিয়েই যাই আর কি।
0: হ্যাঁ, কারণ আমাদের লিসনাররাও তৃষ্ণা মোটামুটি একটু অনেকটা বেশি সময়তেই মির্জাপুরে কাটিয়েছে তোমার মতো, বুঝতে পেরেছো?
1: হ্যাঁ, সেটাই আর কি। মানে সেটা মির্জাপুর বাঁকিপুর হোক অথবা মির্জাপুর আসল মির্জাপুর, সেই বিখ্যাত মির্জাপুর হোক না কেন, তাই সং নাম্বার 17টা রাখলাম তোমার কানে কানে।
2: Top 20 Song number 17

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 তে এবারে আমাদের সং নাম্বার 16 এর দিকে যেতে হবে, রাইট?
2: হ্যাঁ, 16 মানে সুইট 16 বলা যেতে পারে। এবং তোমাকে একটা কথা বলি অরিজিৎ, এই যে ধরো উইঙ্কল টুইঙ্কল সিনেমাটা, তুমি কি দেখেছো?
1: এখনো পর্যন্ত দেখা হয়নি।
2: আচ্ছা, এখানে একটা সিকোয়েন্স রয়েছে আর কি, যেখানে দেখানো হচ্ছে যে স্বামী ফিরে আসছেন এবং দেখা যাচ্ছে যে সেই বয়সটাই রয়েছে আর কি, সে রিপ ভ্যান উইঙ্কলের মতো আর কি, অনেক বছর পর তিনি ঘুম থেকে জাগছেন।
1: অ্যাবসলিউটলি।
2: এবং এখানেও তাই হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে স্ত্রীর বয়স কিন্তু অনেকটা এগিয়ে গেছে আর কি, যেমন ভাবে সাধারণ মানুষের হয় আর কি, এবং স্বামীর বয়স কিন্তু সেখানেই আটকে গেছে। কিন্তু আমাদের ঘড়ির কাঁটা আটকে নেই, চলছে সাধারণ নিয়ম মেনেই। তাই চটপট চলে যাওয়া যাক আমাদের সং নাম্বার 16-এ, কি বলো?
1: অ্যাবসলিউটলি, আমরা সং নাম্বার 16-এ যাব। উইঙ্কল টুইঙ্কল থেকে না থাকা প্রিয় এই সাউন্ডট্র্যাকটা রাখবো তোমার জন্য, আর তারপর আরেকবার ফিরছি টপ 20-তে। এবার ফিরবো তোমার মেসেজ নিয়ে, কারণ তোমাকে আমরা জানতে চেয়েছিলাম তোমার থেকে যে তোমার কাছে কোন গানটা ছাড়া পুজো আজ পর্যন্ত টিল দ্য ডেট ইনকমপ্লিট। টপ
0: 20, Top 20, song number 16, song number 16.

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20 top 20 top 20 song number 15 song number 15

0: টপ 20 তে এবার বলেছিলাম তোমার মেসেজ পড়বো, কারণ তোমার কাছে তোমার কোন গান ছাড়া পুজো ইনকমপ্লিট সেটা টুক করে একটা দুটো মেসেজ পড়ে নিই। তারপর তো আমরা ওই ব্রেকে যাবো একটা 10টা থেকে 10টা 20, যেখানে এশিয়ান গেমসের একটু খবরাখবর নেবো, তারপর আরও একবার ফিরে আসবো।
1: হ্যাঁ, সনৎ সিংহের এক একে এক নামটা পড়ে ছেলেরা সব পাঠশালারই ঘরে। এই গানটি পুজোয় না শুনলে মনে হয় পুজো এখনো অনেক বাকি। লিখছেন লালমোহন মাঝি, জালাল সি, বৌবাজার, হাওড়া থেকে।
0: ঠিক ঠিক,
1: এই গানটা কিন্তু সত্যি মানে একদম। আর এরপর বলছে, আচ্ছা আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি, আমার কাছে পুজোয় মাগো তুমি সর্বজনী, থাকো হৃদয় জুড়ে, এই গানটা ছাড়া পুজোটা অসম্পূর্ণ।
0: বাহ, এই গানটা বেশ ভালো।
1: আচ্ছা এরপর তাজেল আহমেদ, ওকে আই এম ফ্রম নারায়ণগঞ্জ, ঢাকা, বাংলাদেশ। আচ্ছা, পুজোর শুভেচ্ছা বাংলাদেশ থেকে ভারতের সকল ভাই বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। পুজোর এই আনন্দঘন সময়ে সবার জীবন সুখ শান্তি ও সৌহার্দ্যে ভরে উঠুক। আচ্ছা, দারুণ দারুণ লাগলো, বাংলাদেশ থেকেও কিন্তু শুনছে আমাদের তাজেল।
0: অ্যাবসলিউটলি, আমরা সব জায়গায় পৌঁছে গেছি।
1: তবে হ্যাঁ, এরপর কিন্তু বেশ কয়েকটা গানের একটা লিস্ট রয়েছে। গোপাল সিনহা বসুনগর মধ্যম গ্রাম থেকে বলছো,
0: মানে এই গানগুলো না শুনলে গোপাল সিনহা লিখছে যে পুজো ইনকমপ্লিট।
1: শুধুমাত্র একটা নয়, অনেকগুলো রয়েছে। কি কি? তিনটে গান, গোল্ড প্রিন্টের শাড়ি পরে, ব্যাস। শিল্পী মিতা চ্যাটার্জি, আমার পূজোর ফুল, আমার পূজার ফুল হবে, ঠিক আছে, কিশোর কুমারের, আর চিরদিনই তুমি যে আমার।
0: উফ, মানে এই তিনটে গান যদি ব্যাক টু ব্যাক হয়ে যায় মনে হচ্ছে পূজো দরজা ফরজা খুলে ঢুকে পড়বে।
1: পুজোয় তো মানে এটা শুনলেই মনে হচ্ছে আমি এগরোলের গন্ধ পাচ্ছি বাবা, মানে আর কিছু হবে না, এইসব গান শুনবো, প্যান্ডেলের বাইরে ফুচকা খাবো আর কি। হ্যাঁ, এইটাই হচ্ছে পুজোর আসল মজা। এই সমস্ত আইকনিক কিছু গান আছে যেগুলো তুমি দেখবে যে সারা বছর হয়তো তুমি শুনতে পাবে না, কিন্তু ওই টাইমে পাবেই পাবে।
0: অ্যাবসলিউটলি, তো এই সমস্ত গানও থাকবে, মানে আজকে হয়তো প্লে করতে পারবো না, কিন্তু এগুলো অবভিয়াসলি আমাদের মনের মধ্যে সবসময় থাকবে। আর এই মুহূর্তে আমরা একটা ছোট্ট ব্রেক নেবো, যেরকম বলেছিলাম যে এশিয়ান গেমসের সারাদিনে কী কী হলো না হলো তার একটা ব্রিফটা আপডেট তোমাকে দেবো 10টা থেকে 10টা 20 পর্যন্ত। তৃষ্ণা আর অরিজিৎ এই মুহূর্তে একটুখানি ব্ল্যাক কফি খেয়ে নিক, তারপর দেখা যাবে।
1: আর তুমি কিন্তু ততক্ষণে 9903655992 তে জানিয়ে দাও কোন গানটা ছাড়া তোমার পুজো ইনকমপ্লিট।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: আরে বাবা, তুমি যে বলেছো যে একবার আজা আজা আর অরিজিত আর তৃষ্ণা আসবে না, তেমনটা কি হয়? আমরা ফিরে এসেছি কিন্তু এই শর্ট ব্রেকটার পর 10টা কুড়িতেই। আর এই ঝলক দিখলা যা হিমেশ রেশমিয়া শুনলে কি মনে পড়ে অরিজিত?
2: হ্যাঁ, শুনলে যেটা মনে পড়ে সেটা হচ্ছে এই নাজল টিউন নিয়ে মোটামুটি কত যে সেই সময় হিমেশ রেশমিয়া ট্রোলড হয়েছিলেন সেটা ভাবা যায় না। কেউ বলছিল না না না না, এটা আবার কোনো গান হলো নাকি, কিন্তু এত কিছু বলার পরও যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই গানে সবচেয়ে বেশি ডান্স হয়েছিল। মানে এই গানটা বাজতো না এমন কোনো পার্টি, এমন কোনো বন্ধুদের মিট আপ এরকম ছিল না যে এই গানটা বাজতো না।
1: একদমই। আর এই যে গানটা বাজতো না, এখনো পর্যন্ত কিন্তু সমান রেলেভেন্স আছে গানটার, বলতেই পারো। মানে ধরো যেখানে ইচ্ছে তুমি এটা বাজিয়ে দাও।
2: জাস্ট তাই ভাবছি যে আবার এটার কোনো সিকুয়েল বেরোলো কিনা।
1: মানে না, মানে এই প্রাসঙ্গিকতার ব্যাপারটা, মানে এখনো কিন্তু সমানভাবে জনপ্রিয় বলা যেতে পারে।
2: অ্যাবসলিউটলি তাই, আর সেই জনপ্রিয়তা আজও হিমেশ রেশমিয়া ধরে রেখেছে। তো যাই হোক, এবারে এই জনপ্রিয় বলতে গেলে যেটা মনে হলো সেটা হচ্ছে যে এই মুহূর্তে মানে লাস্ট উইক যে জনপ্রিয় গানগুলো ছিল সেই গানগুলোকে সাজিয়ে আমরা 20 থেকে 1 জার্নিটা করছি। তো আমরা এবারে যাব হচ্ছে সং নাম্বার 14, রাইট?
1: একদম। আর সং নাম্বার 14 যেটা থাকবে আর কি তোমার কানে কানে, সেটা হচ্ছে ভুলে যেও না প্লিজ। না, আমি তোমার গানটা ভুলে যাওয়ার কথা বলছি না, গানটাই হচ্ছে ভুলে যেও না প্লিজ, কি তাই তো করি যে?
2: অ্যাবসলিউটলি, গানটাই হচ্ছে ভুলে যেও না প্লিজ ফ্রম বেপরোয়া।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 14, সং নাম্বার 14।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: না রেনবো টপ 20-তে তৃষ্ণার অরিজিত রয়েছে, কিন্তু আমরা তোমাকে ভুলে যেতে পারি না এবং আমরাও জানি যে তুমি আমাদেরকে ভুলে যাওনি, তাই না তৃষ্ণা? আমাদের এই যে 9903650992, সেখানে তোমার মেসেজগুলো তো আমাদের পড়তে হবে।
2: একদম, যেটা আমরা জিজ্ঞেস করেছিলাম যে পুজোয় কোন গানটা ছাড়া তোমার পুজো ইনকমপ্লিট, অসম্পূর্ণ একদম। আর এখানে কিন্তু অলরেডি অনেকগুলো মেসেজ এসেছে, কারণ আমরা টেক্সট মেসেজে একটু চোখ রাখছি।
1: রাইট,
2: ওকে, থ্যাংক ইউ। প্রিয় দিদি ভাই দাদা ভাই, কেমন আছো? আমি 20 বছর আগে আন্দুলে ঠাকুর দেখতে গিয়ে শুনেছিলাম, আগেও শুনেছি এই গানটা, তবু এইটা না হলে পুজো কিন্তু জমে না। ও হানসিনি,
1: আচ্ছা এটাই মনে হচ্ছে।
2: আর লিখছে গণেশ, গণেশ ডোমজুর থেকে লিখছে।
1: থ্যাংক ইউ সো মাচ।
2: গণেশ যে লিখছে মানে দুর্গা মায়ের সঙ্গে কিন্তু আবার আসবে আর কি।
1: হ্যাঁ,
2: সারা বছর গণেশ এখানেই থাকে,
1: এমনিও থাকে। হ্যাঁ, ও মোটামুটি দুর্গা মাকে রিসিভ করে না
2: একদম, যে মা চলে এসেছো একদম হরাস্ট।
1: আমি তো আছি, আগে তোমাকে রিসিভ করে নেব
2: একদম। এর পরের মেসেজ কোথায়? আচ্ছা, এরপরে বলছে যে হ্যালো দুই আর জি দাদা দিদি, আমি ছোট তানিয়া খাতুন বলছি, আমি ক্লাস 5-এ পড়ি।
1: ওরে বাবা, এটা পুচকে।
2: স্কুল থেকে এসে আপনাদের অনুষ্ঠান শুনি, রাতেও আপনাদের অনুষ্ঠান শুনি, আপনাদের অনুষ্ঠান শুনতে আমার খুব ভালো লাগে।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে তোমাকে কি বলবো, তুমি এত পুচকে, যেখানে লোকে বলে নাকি যে ইয়াং জেনারেশন এখন রেডিও শুনছে না, সেখানে তুমি স্কুল থেকে এসে আমাদেরকে শুনছো, রাতে আবার পড়াশোনা করার পরে আমাদেরকে শুনছো, ভেরি গুড, খুব ভালো।
2: ছোট বন্ধু বলা যেতে পারে, তাই না?
1: পুচকে বন্ধু
2: একদম। হ্যালো, আচ্ছা আমার মনে হয় টিনেজার কি, আচ্ছা কি বলছে, ওকে পুজোর গান শুনতে পারি। আচ্ছা অ্যাকচুয়ালি অন্য রকমের ফন্ট করে লেখা আছে আর কি, সেই জন্য বুঝতে একটু অসুবিধে হচ্ছে। 1 নম্বর গান হচ্ছে পালকিতে বউ চলে যায়,
1: আচ্ছা
2: তারপরেরটা হচ্ছে সাইয়ারা, তারপরেরটা হচ্ছে ঢাকের তালে কোমর দোলে, আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম। আর অনেক সময় রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যাল বা রাগ সঙ্গীত শুনতেও কিন্তু ভালো লাগে।
1: হ্যাঁ, মানে ধরো পুজোয় যেটা হয়, সব সময় তো আর আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি না, কখনো কখনো নিজেরা মি টাইম কাটাই, একটুখানি রেস্ট নিতে পছন্দ হয়, তখন একটু অন্য ধরনের গান শুনতেও ভালো লাগে, এটা একদম রিয়েল ফ্যাক্ট আন্টি।
2: হ্যাঁ, এবং এই মেসেজ আমাদের করেছিল অ্যান্ডি।
1: নেক্সট আমরা মেসেজে যাব, কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সং নম্বর 13-তে যেতে হবে, এবং সং নম্বর 13-এ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই সিনেমা থেকে তোমার জন্য সাউন্ড ট্র্যাক থাকছে। তুমি বলো, এটা তোমরা এতটাই শুনেছো এবং যেন আমাদেরকে বলেই দিয়েছো যে এটা বেশ ভালো শুনেছি, তাই এটাকে সং নম্বর 13-এ থাকলো তোমার জন্য। তুমি বলো।
0: টপ 20, টপ 20, song number 13, song number 13.

0: কি মনে হচ্ছে? আমি বিপ্লবী না ডাকাত?
1: আর নয় যো হুকুম ভাঙে মানুষের ঘুম, কারা ভুল কারা ঠিক তুমি বলো। ওঠে ওই বেজে শাখে যে নতুনেরই ডাক, হবে পথ না পথিক তুমি বলো।

0: নাকি হার তুমি বলো।
1: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20।
2: এইবার যেটা তোমাদের মানে আমরা তো 13 থেকে 12 এ যাব, কিন্তু যাওয়ার সময় 12 তে যে গানটা আছে যে সিনেমা থেকে বহুরূপী দা গোল্ডেন ডাকু, মানে এই শিবপ্রসাদ এবং নন্দিতাদি, শিবুদা এবং নন্দিতাদি দুজনের প্রোডাকশন হওয়া মানেই সেখানে একটা অন্যরকম কিছু থাকবে, একটা অন্য ফ্লেভার থাকবে, অন্য অ্যাট্রাকশন থাকবে, এগুলো আমরা পাই। তো আশা করি এই মানে বহুরূপী দা গোল্ডেন ডাকু সেখানে এই সমস্ত বিষয়ে ইন্টাক্ট রয়েছে,
3: এবং যেটা থাকবে যেগুলো থাকবে সেগুলো আশা করি তুমি ভুলতে পারবে না।
2: ট্রু, আর সেখান থেকেই সত্যি সত্যি আমাদের ট্র্যাক নেমও ভুলতে পারবে না।
1: টপ 20, টপ 20, সং নাম্বার 12, সং নাম্বার 12।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: সং নাম্বার 12 থেকে আমরা আস্তে আস্তে সং নাম্বার 11 এ যাবো, এবং সং নাম্বার 11 এ যেটা হয়েছে বিষয়টা সেই দেসু 7, যেটা নিয়ে বহুল চর্চা চলছে চারধারে। হ্যাঁ, মানে দেসু 7 হই হই রই রই ব্যাপার। সেখান থেকে আবার এমন একটা গানের নাম, মানে ইলিশ চন্দনা ভাবা যায়।
2: হ্যাঁ, মানে ইলিশ চন্দনা কিন্তু একটা আইটেম নাম্বার বলা যেতে পারে, এবং ডান্স ট্র্যাক। এবার পুজোয় কিন্তু যদি তুমি কোনো একটা ডিস্কো থেকে যাও এবং শোনো এই গানটা,
1: বিভিন্ন ফ্লোরে
2: অবাক হওয়ার কিছুই নেই, ডান্স ফ্লোর মাতাবে ইলিশ চন্দনা।
1: আর তাই তোমরা এমনি মানে হেডফোনই এমন শুনে ফেলেছো আর কি, মানে ডান্স ফ্লোর অব্দি ওয়েট করোনি, তাতে গানটা 11 এ চলে এসেছে। এবার মোটামুটি পুজোর সময় ওই বিভিন্ন ডান্স ফ্লোরে চলতে চলতে ব্যাপারটা এক দুয়ে মনে হচ্ছে কোনো না কোনো সপ্তাহে আমাকে চালাতে হবেই।
2: আপাতত সং নাম্বার 11
0: Top 20 Top 20 Song number 11

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: না না ইলিশ বলে আমাকে যদি কেউ চন্দনা মাছ মানে চন্দনা মাছটা কি ঠিক আমি জানি না আমার মনে হচ্ছে
2: মানে তুমি জানো
1: চাঁদা মাছ বলে আমার
2: দেখো আমরা চাঁদা মাছ জানি মানে আমিও শুনেছি তুমিও বললে তুমি তাই শুনেছো এবারে চন্দনা এটা কি মানে কোথাও
1: কি খাইয়ে দিয়েছে
2: বা এরকম কোন মাছ আছে কিনা সেটা যদি তুমি জেনে থাকো তাহলে কিন্তু আমাদেরকে একটু জানাতে পারো
1: মানে
2: আমাদের জানতে কোনো আপত্তি নেই
1: 365 এবং 992 একদম চটপট জানিয়ে দাও যে সত্যি কি তুমি চন্দনা মাছ বলে কিছু চেনো মানে ইলিশ মাছ এই মুহূর্তে তুমি ভালোই দাম দিয়ে কিনতে পারবে পকেট যদি গরম থাকে চটপট একদম গরম তেলে ভেজে নিতে পারবে ইলিশ মাছ এবং ইলিশের তেল দিয়ে ভাত খাওয়া তো যাবে তবে এই যে গানটা শুনলাম দেশু সেভেন এর আমার মনে হচ্ছে যে দেশু সেভেন এর সিনেমাটা নিয়ে তো ডেফিনেটলি মানুষের মনে আর কি দেব শুভশ্রী পাগলু যারা আছে তাদের মনে তো উত্তেজনা একদম টকবক করছে তবে ব্যক্তি দেব এবং শুভশ্রীকে নিয়ে মানুষের মনে কিন্তু উত্তেজনা আরো অনেক মানে উত্তেজনার পারদ একদম সপ্তমে চড়ে গেছে
2: হ্যাঁ এই উত্তেজনা কোথায় যে শুরু হয়েছে আর কোথায় শেষ হবে কেউ জানে না কিন্তু এইবার যেটা ঘটনা আমাদেরকে যেতে হবে সং নাম্বার 10 এ রাইট আর সং নাম্বার 10 এ আরো একবার আমরা যাচ্ছি সেই বহুরূপী দা গোল্ডেন ডাকুর যেখানে ফুল ফুটেছে
1: হ্যাঁ এবার এই গানটার ব্যাপারে ফুল ফুটেছে গানটা আমার একটু অন্যরকম মনে হয় অনুপম রায় যে গানগুলো কম্পোজ করেছেন সেই গানগুলোর চেয়ে মানে ধরো যেটা আমরা যেমনটা শুনি আর কি বলবো নতুন ধাঁচের অনুপম রায় সচরাচর যে ধরনের গান তৈরি করে থাকেন
2: মানে যে প্যাটার্নটা থাকে সেই প্যাটার্ন থেকে বেরিয়েছে
1: এবং হ্যাঁ একদম এবং ফোক রয়েছে মাটির টান রয়েছে একটা মিষ্টি রোমান্টিক গানের ট্র্যাক যদি দেখা যায় সেরকম কিন্তু বানিয়েছেন তিনি এবং গানটা কিন্তু ট্রেন্ডিং এখনো
2: তবে অনুপমদা মানেই একটা রোমান্স থাকেই এবং সেই রোমান্সটাকে অদ্ভুতভাবে উনি শোকেস করেন ওনার গানের মধ্যে তো চলো এই গানটাই থাকুক ফুল ফুটেছে
0: Top 20 Top 20 Song number 10 Song number 10

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: তোমায় দেখে মনটা না হয় হারিয়ে গেছে, কিন্তু তোমার কাছে আমাদের ফোন নাম্বারটা আছে, তো ফোন নাম্বারটা হারিয়ে যায়নি তো? 9903653992 চটপট মেসেজ করো অরিজিৎকে আর তৃষ্ণাকে, টেক্সট মেসেজ করতে পারো অথবা হোয়াটসঅ্যাপও করতে পারো। কি নিয়ে করবে এই যে পুজো, তোমার পুজো, তোমার দুর্গাপুজো, যে কোনো পুজো আর কি, কোন গানটা ছাড়া অসম্পূর্ণ পুজো বলতে? আমরা মেইনলি দুর্গাপুজো বা কালীপুজো, এই
2: আপাতত আমরা দুর্গাপুজোতেই রয়েছি, যে দুর্গাপুজোতে কোন গানটা ছাড়া তোমার কাছে আজও দুর্গাপুজো অসম্পূর্ণ, সেটা আমরা জানি যে আমাদের লিসনার একদম 8 থেকে 80, তাই আমরা বিভিন্ন সময়কে ধরতে পারবো, সেই কারণেই আরও আমরা এই টপিকটা রেখেছি। তো চলো, তোমার একটা মেসেজ রয়েছে, মেসেজটা পড়ি।
1: হ্যাঁ, কে বলছো? আমি সায়ন বলছি জনাই থেকে। আমার মনে হয় কিশোর কুমারের গান ছাড়া পুজো ইম্পসিবল। আমি ক্লাস 10-এ পড়ি, আমি প্রতিদিন এই শোটা শুনি।
2: কে আবার সায়ন, আমি তোমার কাছে আমার একটা জিনিস বলার, যে এই একটু আগেই যেটা হলো যে একজন ক্লাস 5-এর পুঁচকে আমাদেরকে মেসেজ করেছে, সে লিখেছে যে আমি রেডিও শুনি নিয়ম করে, আর তুমি বলছো কিশোর কুমারের কথা। মানে এটা থেকে বোঝা যায় যে যারা সত্যি সত্যি একটা, মানে যারা সত্যি লেজেন্ড, তাই না, তারা সব সময়তেই কোথাও না কোথাও কোনো না কোনো ফর্মে কোনো না কোনো শেপে বেঁচে থাকেন, যেটা কিশোর কুমার আরও একবার প্রমাণ করলেন, যেটা ক্লাস 10-এর ছেলে সে আজকে দাঁড়িয়ে কিশোর কুমার শুনছে। ভেরি গুড,
1: একদম। আর এরপর কিন্তু বলা যেতে পারে, একটু আগে বলছিলাম না যে চন্দনা মাছ নিয়ে আমাদের মনে যে কনফিউশনটা ছিল, সত্যি কি ওটা চাঁদা মাছ না চন্দনা মাছ?
2: এলে কিছু
1: আমার কাছে কিন্তু একটা মেসেজ চলে এসেছে, মানে আমার কাছে নয়, 9903653992 তে। আমি অপূর্ব সেন দমদম চিড়িয়া মোড় থেকে বলছি, আমি চন্দনা মাছ চিনি আর রান্নাটাও করতে পারি।
2: ও কে আবার, তার মানে চন্দনা মাছ আছে। আমাদের ভাবনাটা অমূলক ছিল যে চাঁদা মাছকে আমরা চন্দনা মাছ করেছিলাম, বিষয়টা হচ্ছে ইলিশ বলে চন্দনা খাইয়ে দিয়েছে, এই হচ্ছে গল্প।
1: এরকম হয় না যে অনেক সময় যে মতভেদ থাকে আর কি, যে একজন এটা বলছেন আর একজন ওটা বলছেন, এখানে কিন্তু সেই ব্যাপারটা আলোড়ন তৈরি হয়ে গেছে। এবং শুনছি আমি, যেটা দেখতে পাচ্ছি, ছোট ইলিশ মাছকে চন্দনাও বলা হয়। শুভদীপ প্রামাণিক শান্তিপুর থেকে বলছে।
2: এবং সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু শিখছি, দুজনেই এই বিষয়টা শিখছি, দুজনে মাছ নিয়ে বিরাট আমাদের আইডিয়া, সেটা বুঝতেই পারছো তোমরা, কিন্তু আমরাও শিখছি সিরিয়াসলি,
1: একদম।
2: তাহলে এবার একটু বাজারে গিয়ে না চন্দনা মাছ বলতে হবে, দেখতে হবে কি দিচ্ছে, ছোট ইলিশ দিচ্ছে না অন্য কোনো স্পেসিফিক মাছ রয়েছে, সেটা একটুখানি দেখতে হবে। বাট এই মুহূর্তে আমরা আবার একটু ফুলের দোকানে চলে যাব, ডাক্তার কাকু থেকে। এটাও দ্রোণীবার গেছে দুর্দান্ত, একটু আগে একটা দ্রোণীবারের গান শুনছিলাম, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত থেকে তুমি বলো, আর তারপর আরও একবার ফুলের দোকান, সং নাম্বার 9-এ।
0: Song number 9. Song number 9. Once.

0: আমি আর কখনো
1: ভুল হবে না, সত্যি বলছি।
2: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
3: না না, আমাদের কোনো ভুল হবে না এবং কোনো ভুল হয়নি, একেবারে তৃষ্ণা রঞ্জিত একদম ঠিক সময় আবার তোমার কাছে চলে এসেছে। এবং দেখো, দেখতে দেখতে আমরা 2 ঘন্টা পেরিয়ে ফেললাম, আমাদের হাতে 1 ঘন্টা টাইম আছে। এই গোটা 1 ঘন্টায় আমাদেরকে যেটা করতে হবে, 9-9টা গান তোমাকে শোনাতে হবে, মানে শুধু লিস্টেড, এরপর লিস্টেড বাইরে তো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই ব্যাকবেঞ্চারদের কথা মাথায় রেখে, তোমাকে বলিনি আমি, আমাদের দুজনের কথা বলছি,
4: মানে তৃষ্ণা আর অরিজিৎ এই দুজনেই,
3: এই দুজনের কথা মাথায় রেখে যেটা হয়েছে, ওই 20 থেকে একটা 2-এর জার্নি করতে হবে, বুঝতে পেরেছো? মানে একবার একবার একবার করে আমরা সব শুনে নেব যে 20 থেকে 2 পর্যন্ত আমরা কিভাবে কোন অর্ডারে গেছি, তারপরে একেবারে সং নাম্বার 1-এ পৌঁছে যাব
4: একদম। আর এবং সেই পুরো জার্নিটা হবে আর মাত্র 1 ঘন্টার মধ্যে।
3: ট্রু, আর তাই আর বেশি সময় নষ্ট না করে সরাসরি আমরা চলে যাচ্ছি সং নাম্বার 8-এ। এবং সং নাম্বার 8-এ তুমি আবারও রেখেছো দেসু 7-কে, এবং সেখান থেকে সেই নাচেরে বাংলার কথা বলা হচ্ছে। এইবারে পুজোয় যখন এই গানটা বাজবে তখন যে গোটা প্যান্ডেল নাচবে,
4: সারা বাংলা নাচবে আর কি।
3: ট্রু,
2: টপ 20, Top 20, song number 8.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: আমরা মোটামুটি এখানে আবার মানে টপ টোয়েন্টির মধ্যে যেটা শুরু করে দিয়েছি সেটা হচ্ছে একটা বেড়াতে যাওয়ার গল্প শুরু করে দিয়েছি, বুঝতে পেরেছো? কিন্তু সেই গল্পটা এখন এবার এখানে শুরু করলে আবার সেই শেষ হবে না, কিন্তু আমাদের হাতে সময় খুব কম, তো আমাদের একদম আরও একবার চলে যেতে হচ্ছে সং নাম্বার সেভেনে। সং নাম্বার সেভেনে তৃষ্ণা কী রয়েছে?
2: সং নাম্বার সেভেনে রয়েছে কিন্তু সত্যির মুখোমুখি হতে হবে, সত্যের মুখোমুখি হতে হবে, হ্যাঁ, দায়রা থেকে সচকা দায়রা।
1: রাইট, এটাই থাকলো তোমার জন্য সং নাম্বার সেভেনে।
0: Top 20. Top 20. Song number 7.

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20 top 20 top 20 song number 6 song number 6

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 তৃষ্ণা অরিজিতের সঙ্গে আমরা কিন্তু ওয়ান ডিজিটে চলে এসেছি ডাবল ডিজিট থেকে, এবং সবচেয়ে বড় কথা রামায়ণ থেকে জয় জয় রাম এটা শুনলাম। এত মিষ্টেক, মানে ওই একটা যেরকম হয় না একটা আরতির মতো, বা ওই মানে এই এই গানগুলোর কিছু একটা প্যাটার্ন থাকে দেখবে, সেই প্যাটার্নের সুরটা খুব চেনা চেনা সুর, কিন্তু গাইতে ভীষণ ভালো লাগে, শুনতে ভীষণ ভালো লাগে, গুনগুন করতে ভালো লাগে। তো এতটাই তোমরা শুনেছো, তো তার জন্য এটা সং নাম্বার 6 ছিল। এবার আবার সং নাম্বার 5 চলে যাবে, এবং সং নাম্বার 5 কিন্তু আরও একবার আমাদের সেই বাংলা সিনেমায় রাজ করছে, এবং সেখানে গিয়ে আরও একবার দেশু 7 এবং ওই তোর শুধু তোর এই গানটা নিয়ে মানে হয়েছে ব্যাপারটা, মানে প্রচুর লোকজন লেখালেখি করেছে লিরিক্স নিয়ে, অনেকেই বলাবলি করেছে যে বাড়ির কী করে লিরিক্স হলো, মানে অনেকের এক্সপেক্টেশন আরও হাই ছিল, বাট হয়েছে, ঠিক আছে চলো ডান, কিন্তু গানটা তো লোকে শুনেছে। হ্যাঁ, এবার সেটা পজিটিভ পাবলিসিটি না নেগেটিভ পাবলিসিটি আমি জানি না, কিন্তু গানটা লোকে শুনেছে, পাবলিসিটি আলটিমেটলি হচ্ছে পাবলিসিটি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গানটা কিন্তু সং নাম্বার 5
0: Top 20 Top 20 Song number 5

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20

আচ্ছা, এই দুটো গান শোনার পর তুমি কি আমাদেরকে চিনতে পারবে? মানে পারছো? যেটা টপ টোয়েন্টি চলছে না, অন্য কোনো প্রোগ্রাম চলছে, আরে ভাই টপ টোয়েন্টি চলছে, পুজোর আগে টপ টোয়েন্টি, এরকম না হলে হয় নাকি? আর জিৎ গাঙ্গুলি আবার কষ্ট পেয়ে গেছে, জিৎদা বলছে ধর তুই আমার চিনতে পারলি না।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: এবার আরো একবার টপ 20 তে ফেরা আর টপ 20 তে ফিরে আমরা একেবারে 4 নম্বরে চলে যাচ্ছি এবং 4 নম্বরে একটু আগেই আমরা হিমেশ রেশমিয়াকে শুনছিলাম কিন্তু
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এবং আওয়ারা পান 2 এখান থেকে কিন্তু আমরা 4 নম্বরের গানটা শুনতে পাবো
1: রাইট তো তাহলে কি একদম ডিরেক্ট গানে
2: ডিরেক্ট গানে গান থেকে ফিরে এসে তারপর আমরা সেই আড্ডাটা কন্টিনিউ করতে পারি কি বলো
1: ওকে
0: টপ 20 টপ 20 সং নাম্বার 4 সং নাম্বার 4

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: rainbow top 20 ha কি বলছো বলো বলো
2: টপ 20 তে দেখতে দেখতে কিন্তু আড়াই ঘন্টা আমরা পার করে ফেলেছি আর মাত্রই মোটামুটি 20-22 মিনিট মতো রয়েছে আমাদের হাতে অরিজিৎ আর তৃষ্ণার সঙ্গে শুনছো রেইনবো টপ 20
1: রাইট আচ্ছা
2: এখানে কিন্তু আমরা প্রচুর মেসেজ পাচ্ছি হোয়াটসঅ্যাপ খুলছো নাকি টেক্সট মেসেজ খুলছো এই মুহূর্তে অরিজিৎ
1: আমি টেক্সট মেসেজ খুলছি
2: 9903653992 তে আমরা তোমাকে বলেছিলাম যে পূজোর সময় কোন গানটা ছাড়া তোমার পূজো ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ
1: রাইট সেই মেসেজটা আমি এক্ষুনি না গিয়ে আসলে এরকম কমপ্লিমেন্ট তো আমাকে কেউ দেয়নি অ্যান্ডি আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে যে জিৎ গাঙ্গুলি তুই চিনতে পারলি না এটা মনে হচ্ছে যেন আমি খালি গলায় গাইছি ভাই তুমি কি আমায় মানে এটা কি করলে সব কথা তো আর বলতে পারবো না
2: এই যে এত সুন্দর একটা কমপ্লিমেন্ট তুমি পেলে তাতে তুমি খুশি নও মনে হচ্ছে অরিজিৎ
1: না মানে এটা দেওয়াটাই তো ঠিক নয় না যাগে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা পায়েল ফ্রম বেলঘড়িয়া পায়েল ব্যানার্জি পায়েল লিখছে যে হৃদয় প্রদীপ জেলে আজ অঞ্জলি দি মাকে মায়ের আরাধনায় প্রাণের পাখি উড়ছে ঝাঁকে ঝাঁকে জাগো মা জাগো এই পৃথিবীর বুকে মানুষের মুখে হাসি ফোটাও খাবার দাও সবার মুখে জাগো দুর্গা গানটা আমার ভালো লাগে গুড
2: তারপর
1: হাই আমি আবার মেসেজ করলাম আমি সায়ন হুগলি থেকে আমি তোমাদের বলেছিলাম যে আমরা পূজোয় কাশ্মীর যাচ্ছি কিন্তু একটা কারণে যাওয়া হবে না সেটা হলো যে আমার বাবার হঠাৎ স্ট্রোক হয়েছে ও হো হো হো হো
2: কিন্তু প্রপার কেয়ারে কিন্তু ভালো হয়ে যাবেন ডেফিনেটলি
1: অবশ্যই সেটা নিয়ে তো কোনো কথাই নেই আচ্ছা শঙ্কর চন্দ্রদেব বারাসাত থেকে আমাদেরকে লিখছেন চন্দনা মাছ একটি সামুদ্রিক মাছ দেখতে অনেকটা ইলিশ মাছ

0: মতো অসাধু ব্যবসায়ীরা একে ইলিশ বলে চালায়। ওকে, মানে এটাকে ইলিশের ডুপ্লিকেট বলা যায়।
1: মানে বাজারে গেলে কিন্তু ভালো করে পড়াশোনা করে যেতে হবে যে কিভাবে ইলিশ মাছ চিনতে হবে, নইলে টাকা চলে যাবে কিন্তু বাড়িতে ইলিশ চন্দনা আসবে,
0: পুরো দেশ সেভেন হয়ে যাবে
1: একদম পুরো।
0: হ্যালো এফএম রেনবো, আমি প্রকাশ দে বসিরহাট থেকে। এখানে এফএম রেনবো সিগন্যালটা একটু কম মনে হচ্ছে, আমার সাথে আরো অনেক শ্রোতারা এফএম রেনবো শুনতে পাচ্ছে না। আচ্ছা, এটা অবশ্যই আমি তাহলে টেকনিক্যাল টিমকে জানিয়ে দেবো যে কোনো কারণে হয়তো একটু কিছু সময় হয়তো প্রবলেম হচ্ছে, প্লাস হচ্ছে ওয়েদারেরও যা অবস্থা, নিশ্চয়ই সব কিছু ঠিক হয়ে যাবে।
1: হ্যাঁ, এবার কিন্তু আমি যে একটু আগে চলে গিয়েছিলাম মির্জাপুরে, আবার ভাবছি অরিজিৎ মির্জাপুরে আবার ফিরে যেতে হবে, কেন বলো তো?
0: কারণ সং নাম্বার 3 তে এবং সং নাম্বার 2 তে ব্যাক টু ব্যাক দুটো গানই থাকছে, তাই তো?
1: একদম নিউ এন্ট্রি।
0: আমি কি ভুল বললাম?
1: একদম হাতে গরম, একদম ঠিকঠাক বলেছো তুমি।
0: আমি কি ঠিক বলছি এখন বর্তমানে? মাঝখানে খুব ভুলভাল বলছিলাম। যাকে তাহলে সং নাম্বার 3 এবং সং নাম্বার 2 দুটো গানই থাকছে ব্যাক টু ব্যাক মির্জাপুর দ্য মুভি থেকে, ভরুণ ফরএভার এবং সাসু কি বলা, এই ব্যাক টু ব্যাক দুটো গান থাকলো। তারপর তোমার জন্য থাকছে আমাদের সং নাম্বার 20 থেকে সং নাম্বার 2 এর একটা রিক্যাপ জার্নি।
1: ইয়েস,
0: তারপর একটু অন্য গান শুনে আরো একবার ফিরব, যেটার জন্য সেই মহেন্দ্র খনের জন্য আমাদের অপেক্ষা, সং নাম্বার 1 কি হতে চলেছে।
1: সত্যি তুমি কিন্তু গেস করছো হয়তো মনে মনে, সেই গেস কি করছো সেটা কিন্তু আমাদের জানাতেই পারো,
0: সেটাও আমাদের জানাতে পারো
1: 65992 তে। দেখা যাক যদি তোমার গেসটা একদম ঠিকঠাক হয়। আপাতত তোমার গানে গানে রাখছি মির্জাপুর থেকে ভারু ফরএভার।
2: Top 20. Top 20. Song number 3. Song number 3.
3: BT ko I love

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20

0: রেইনবো টপ 20 তে এখন কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ।
1: সং নাম্বার 20 তে ছিল মুসাফির কাফে।

0: সং নাম্বার 17 ছিল মির্জাপুর দ্য মুভি থেকে ফোন নাম্বারে
1: মেরে কারোবার নি শহর কাণ্ড হোয়া ইয়ার তেরা জিম্মেদার নি রাত গোলি কি আওয়াজ থি স্পিকার তে জ্যাদা গয়া মিলকে সবেরে তেরা
0: সং নাম্বার 16 ছিল না থাকা প্রিয়

0: সং নম্বর ফোরে আওয়ার আপ অ্যান্ড টু থেকে তেরা মেরা রিশতা 2.0।
1: মানা হে টুটা তু খুদ সে ছুটা তু খুদ কো তু খুদ সে।
0: সং নম্বর থ্রি তে ছিল মির্জাপুর দ্য মুভি।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: আর কিন্তু মাত্র কয়েকটা মিনিট বাকি, দু নম্বর গান পর্যন্ত একদম টপ 20-তে শুনে ফেলেছো তুমি। আর তৃষ্ণার অরিজিৎ যেমন বলেছিল, এই রিক্যাপটার পর শোনাবো তোমাকে সেই মহেন্দ্র খনের সেই গানটা, মানে সং নাম্বার 1,
2: এবং সেটা উইঙ্কেল টুইঙ্কেল থেকে যে আধারে, এবং তোমরা অনেকেই গেসও করেছিলে। তো এই গানটাই থাকলো, আর আজকের মতো তোমাকে আমরা বলছি টাটা, বাই বাই,
1: টেক কেয়ার।
3: Top 20 Song number 1
4: ভালো না?

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও শুনতে কি চাও অনলি অন 107 FM রেইনবো শুনতে কি চাও শুনতে কি চাও

ঘড়ির কাঁটা যখন 12টার কাঁটা ছুঁয়ে গেছে, তখন অবভিয়াসলি রাত 12টা মানেই সময় কিন্তু শুনতে কি চাও, এক্স্যাক্টলি তোমাদের পছন্দের গানের অনুষ্ঠান নিয়ে। এবং এই মুহূর্তে এক ঘন্টা তোমাদের সঙ্গে থাকবো আর যে সৌমিক। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে যখন 12টা ছুঁয়েছে, তখন অবভিয়াসলি তোমাদের পছন্দের, তোমাদের পাঠানো গানের অনুষ্ঠান শুনতে কি চাও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। এক ঘন্টা তোমাদের সঙ্গে থাকবো, কিন্তু আপাতত তোমরা চটপট করে পাঠিয়ে দাও তোমাদের সেই প্রিয় নম্বরে, যেখানে 107 FM রেইনবো, সেই নম্বরে তোমরা পাঠিয়ে দাও তোমাদের পছন্দের গান, আর অবভিয়াসলি সেই গান তোমাদেরকে শোনাবো। আপাতত আমার পছন্দের একটি গান তোমাদের জন্য।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছো শুনতে কি চাও। আর পছন্দের গানে এবারে অনুরোধ করে পাঠিয়েছ শ্যামল দত্ত হাওড়া থেকে, শুনতে চেয়েছো এই গানটি তোমার জন্য।

এবারে যে গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছ, ছেতলা থেকে ভিকি শুনতে চেয়েছ, এই গানটি তোমার জন্য।

শুনছো, শুনতে কি চাও? তোমাদের পছন্দের গান, আর এবারে যে গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছো, হালডি শহর দত্তপাড়া থেকে তাপস মিত্র, শুনতে চেয়েছো কুমার শানুর কণ্ঠে গাওয়া এই গানটি তোমার জন্য।

107FM রেডিও প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছো শুনতে কি চাও, এক্স্যাক্টলি তোমাদের পছন্দের গান, কিন্তু আজকে যার সেই সুরের সরস্বতীর, যার সুর সম্রাজ্ঞের জন্মদিন, তার গান দিয়েই শুরু করেছি একেবারে শুরুর দিকে। তবু তার জন্মদিনে আরও একখানা গানের অনুরোধ আছে, নিশ্চয়ই শোনাব। তার জন্মদিনে তার গানের অনুরোধ করে পাঠিয়েছে, এবারে যে গানটা শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছে, কুলপি চব্বিশ পরগনা থেকে কৃষ্ণন্দ হালদার, না বাঘা যতীন থেকে জয়দীপ রায় শুনতে চেয়েছে এই গানটি। এই গানটি শুধু তোমার নয়, একেবারে সবার জন্য, কারণ আজ এই গানটা অবশ্যই শোনাবো, এর আগেও শুনিয়েছি, কারণ আজকে তার জন্মদিন, সেই সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিন। অনেক অনেক শ্রদ্ধা প্রণাম। নিশ্চয়ই তিনি আমাদের মধ্যে একেবারে সুরে সুরে রয়েছেন তার গানের মধ্যে দিয়ে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM।

কিছুক্ষণ থাকবো তোমাদের সঙ্গে, এবং তোমাদের পছন্দের পাঠানো গান ডেফিনেটলি তোমাদের শোনাবো। আর এবারে যে গানটা শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছ, কুলপি চব্বিশ পরগনা থেকে কৃষ্ণেন্দু হালদার, এই গানটা শুনতে চেয়েছো, এই গানটা তোমার জন্য।

আমাদের ভালো লাগে। এবারে যে গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছ, শুনতে চেয়েছ, গানটা শুনি আগে, তারপরে কথায় আসবো।

এই মুহূর্তে বিভিন্ন রকমের গান তোমরা শুনতে চাইছো, অবভিয়াসলি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন তোমরা শুনছো অনুষ্ঠান, আর অবভিয়াসলি আমরাও সেই রকমই গান শোনানোর চেষ্টা করি যাতে

এই গানটা শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছে গড়িয়া থেকে বিপ্রাংশু, এই গানটি শুনতে চেয়েছিলে। এবারে যে গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছ মহেশতলা থেকে রাজকুমার দত্ত, শুনতে চেয়েছ এই গানটি তোমার জন্য।

এক্স্যাক্টলি আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। হ্যাঁ, আমরা নিশ্চয়ই বুঝে নিই যে তোমরা যে আমাদের কাছে ঠিক কি সেটা ডেফিনেটলি আমরা বুঝে নিই, আর সেই বুঝে নিই বলেই তোমাদের জন্য তোমাদের পছন্দের গানের অনুষ্ঠান শুনতে কি চাও আর সেটাই আমরা জানতে চাই। তোমাদের পছন্দের গান শুনবো বলে তোমরা লিখে পাঠাও আর সেগুলোই আমরা শোনানোর চেষ্টা করি। কিন্তু জানি কারুর কারুর একটু একটু রাগ হয়, তার কারণ হচ্ছে ওই যে সবার গান শোনানো যায় না। কিন্তু কেন শোনানো যায় না সেটাও কিন্তু প্রায় দিনই বলে থাকি, কিন্তু মুশকিল হচ্ছে কেউ জায়গার নাম লেখে না, আবার কেউ কেউ গানটা ঠিক কী কোন গানটা শুনতে চাইছে সেই লেখাটা না পরিষ্কার হয় না তোমাদের। জানি না এটা কোনো টেকনিক্যাল কারণে তোমরা যখন SMS করে পাঠাও তখন লেখাগুলো যখন এসে পৌঁছয় সেগুলো একটু অন্যরকম ছড়িয়ে যায়, তার ফলে হয়তো ঠিক বোঝা যায় না যে

গানটা কোন গানটা শুনতে চাইছো সেটা একটু অসুবিধে হয়, তাই যারা যারা লিখে পাঠাচ্ছ, সবাই নয়, কারুর কারুর কোথাও কোথাও, বিশেষ করে যারা SMS করছো, তারা একটুখানি ঠিক কোন গানটা শুনতে চাইছো একটু সেটা পরিষ্কার করে লিখো। যদি সিনেমার নাম জানা থাকে তাহলে সিনেমা, আর যদি আধুনিক গান হয় তাহলে আধুনিক, আর না হলে যদি অন্য কিছু জানা থাকে তাহলে সেটা একটু লিখে পাঠিও পরিষ্কার করে, যাতে আমাদের একটু বুঝতে সুবিধে হয়। এই যে লিখেছো, আমার মনে হচ্ছে খুব ছোট্ট, আমি ঈশানী, পুজো তো চলেই আসলো, আমাকে পুজোর গান শোনাও, যে কোনো বাংলা গান শোনাও প্লিজ। ঈশানী কোথা থেকে লিখছো সেটা তো লিখতে হবে, হ্যাঁ সেটা মনে রেখো, এরপরে যখন পাঠাবে অবশ্যই কোথা থেকে লিখছো সেটা লিখে পাঠিও, আর খুব ভালো হয় তুমি কি করছো সেটাও যদি লিখে পাঠাও, মানে মনে হচ্ছে তুমি স্কুলে পড়ো। যাই হোক, তোমার পছন্দের একটা পুজোর গান নিশ্চয়ই তোমার ভালো লাগবে, সকলের জন্য।

কথা বলতে বলতে সময় কিন্তু একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। তবে যেতে যেতে যে গানটি শুনিয়ে যাব সেটা হচ্ছে, সেই গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছ গঙ্গাসাগর থেকে পলাশ পাড়িয়া, তোমার গানটি শুনতে শুনতেই আপাতত আমরা আজকের এই শুনতে কি চাও অনুষ্ঠান থেকে বিদায় নেব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, ভালো রেখো, আর অবভিয়াসলি টিউন করো 107 FM রেইনবো।

স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় 1:01 হয়ে 3 সেকেন্ড, আর রাত 1টা মানেই সময় এখন সুররঞ্জনী, রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে তোমরা শুনবে কৌশিক আনাড়া রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ কৌশিকা নাড়ার আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন পণ্ডিত তুষার দত্ত। 107 FM রেনবো প্রচার তরঙ্গে সুর রঞ্জনী রাতে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে শুনবেন প্রথমে রাগে শ্রী, পরে মালগঞ্জি রাগে বাঁশি, শিল্পী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে সুররঞ্জনী রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীত। প্রথমে শুনলেন কৌশিক নারা রাগে, খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন পণ্ডিত।

0: ভূমেশ্বর দত্ত। সরুরঞ্জনী রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ প্রথমে রাগে শ্রী রাগে, পরে মালগঞ্জি রাগে বাঁশি শুনলেন। শিল্পী ছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। সরুরঞ্জনী রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করতে করতে প্রায় দুটো পেরিয়ে গেছে, আর রাত দুটো মানেই তোমরা জানো এই মুহূর্তে যারা রেডিও সেটের ওপারে বিভিন্ন দিকে রয়েছ, রাত দুটো মানেই সময় এখন আপকে লিয়ে। হিন্দি ছায়াছবির গান শুনবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে। এই মুহূর্তে আজকের প্রথম শিল্পী লতা মঙ্গেশকর এবং অভিজিতের কণ্ঠে এই গানটি তোমাদের জন্য।

0: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুনছেন আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

107 FM Rainbow প্রচার তরঙ্গে এই মুহূর্তে আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান, এই রকমই হিন্দি ছায়াছবির গান প্রত্যেক দিনই তোমাদের শোনানো হয়। শুনতে শুনতে ঘড়ির কাঁটা বলছে সময় কিন্তু একদম শেষ, তাই আজ আপাতত আমাকে বিদায় নিতেই হচ্ছে, কারণ এই সময়টায় মানে দুটো থেকে তিনটে আপাতত ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে বলছে সময় একদম শেষ, তাই আজ বিদায় নিতেই হবে। আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে, কারণ আর যে তপস্যা তোমাদের সঙ্গে তিনটে থেকে চারটে পরে।

এক ঘন্টার জন্য চলে এসেছে। আপাতত শানের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর অবশ্যই তোমরা সঙ্গে থাকো 107 FM রেডিও।

আপকে লিয়ে সেকেন্ড হাফ সৌমিকের পরে তপজা। কুমার শানুর কণ্ঠে যে গানটা শুনলাম আমরা সেটা 1942 এর লাভ স্টোরি থেকে, আর এখন 12th ফেল থেকে শ্রেয়া ঘোষাল এবং শান।

পরপর দুটো গান শুনলাম, রিমঝিম কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে 1942 লাভ স্টোরি, মস্ত মগন অরিজিৎ সিং চিন্ময় শ্রীপদা টু স্টেটস। আমরা শুনছি আপকে লিয়ে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এরপর থ্রি ইডিয়টস থেকে শান এবং শান্তনু মৈত্র।

তেরা মুসে হ্যায় নাতা, কিশোর কুমারের কণ্ঠে আমরা গানটা শুনলাম, ছবির নাম ছিল আ গালে লাগছে, আর এখন শুনলাম আগ আউর শোলা থেকে আশা ভোসলে এবং মনহারের কণ্ঠে মিঠি মিঠি। এরপর আয়না থেকে লতা মঙ্গেশকর এবং জলি মুখার্জী।

এরপরের গান, আখের কিউ থেকে লতা মঙ্গেশকর ও অমিত কুমার।

ছবির নাম ছিল আখরি রাস্তা। শিল্পীরা ছিলেন এস জানকি এবং মোহাম্মদ আজিজ। আজকের আপকিলির শেষ গান মোহাম্মদ রফির কণ্ঠে আপ আয়ে বাহার আয়।

শেষ হলো আপকে লিয়ে। এখন প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আমরা প্রথমেই শুনব খেয়াল, শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ বিলাসখানি টোড়ি।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ বিলাস খানি টোরি। প্রভাতীর দ্বিতীয় পর্বে শুনব সানাই, শিল্পী তপন নাট্টা, রাগ জৌনপুরী।

আমরা শুনলাম সানাই, শিল্পী ছিলেন তপন নাট্টা, রাগ জৌনপুরি। এই সঙ্গে শেষ হল আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আনন্দধ্বনি কিছুক্ষণ পরেই।

অদিতিগুপ্তের কণ্ঠে আমরা শুনলাম গহন ঘন বনে, আর এই গানটির সঙ্গে শুরু হলো আজকের আনন্দধ্বনি। আমরা আনন্দধ্বনি শুনছি 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে, আর আপনাদের সঙ্গে রয়েছি তপজা মিত্র। এরপর শম্পা কুণ্ডু, যে ছিল আমার স্বপ্নচারিণী।

ভালোবেসে সখী নিভৃতে যতনে গানটা শুনেছিলাম অদিতি মহসিনের কণ্ঠে, আর আমার মন কেমন করে শুনলাম পীযূষকান্তি সরকারের কণ্ঠে। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। পরবর্তী শিল্পী মনোময় ভট্টাচার্য।

শ্রাবণী সেনের কণ্ঠে শুনলাম গোপন কথাটি, রবে না গোপনে। এরপরের গান অদিতি বসু মল্লিক, আজি ঝড়ো ঝড়ো।